আকাশবাণী আগরতলা, আজ বুধবার 13ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 19ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 3রা জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 52 সেকেন্ড। আমাদের এই অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও নিউজ অন এয়ারে শোনা যাচ্ছে, একই সঙ্গে ফেসবুক ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন সরাসরি অনুষ্ঠান।

0: Arabic countries, facilitating the movement of people. In women's cricket, England sailed to a 6-wicket win over India in the third and final T20 international to clinch the series 2-1 at the County Ground, Taunton in England last night. India felt confident after taking 3 early wickets, but a commanding partnership helped them with ease. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে এখন শুনবেন রামকৃষ্ণ কথা মৃত থেকে পাঠ।
2: তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কীরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্যে যদি তোমার প্রাণ আটুবাটু করে, তবেই তাকে লাভ করবে। ভক্তির মানে কি? না কায় মনোবাক্যে তার ভজনা, কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নামগুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন, মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা, বাক্য অর্থাৎ স্তব স্তুতি, তার গুণকীর্তন এই সব করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম কীর্তন করা। যাদের সময় নাই, তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমির মধ্যে নয়, যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টের মধ্যে নয়, অন্য মিষ্ট খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ, প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না, চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ। প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। হনুমান বলেছিল, রাম কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আর রাম যখন তত্ত্ব জ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন শিল্পী সুজাতা মজুমদার।

গানটির শিল্পী ছিলেন পণ্ডিত ভীমসেন যোশী ও লতা মঙ্গেশকর। শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: ফুঙ্কাহাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো যিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা হয়ংনি খরাং তিনি স্রাংশাল তালরুং তালনি শালচি থাম চিবরিরা থামচি বা তিপরা বিশি জুন তালনি শালথাম নৈশাই নৈচি দ ইংরেজি বিশি ও পান্ডা আওয়াই খ্লাই চাকি দঙ্গ মিটার নেইরা থামচি দক ফুটাব্রী এবার সাসাই নেইরা দকচিচুকু কিলো হারজ শালব্রুমনি হাই তিনি বোঝং ককাহামনি বিহিং তুই নিনি ও পান্ডান চেঙ্গান লংমা ও তামকলাইনাই চঙ্গি টংনাই তামনি হিনবা চংজাগিয়া লংমা বরকন হামিয়া লামা ও সৈতলাঙ্গু আচেমানী লগিন বরকনি থৈনানী চংজাক আবাগিন শাকনি খ্লাইথাই খ্লাইদি অংনা টংমান তাওয়ানাদি থাঙ্গই টংনানী বাকি সামুং খ্লাইদি ফিয়াবা কুংচুগিয়াওই মাননানী মুচুংয়াওই নাসিলাইয়াওই তামনি হিনবা কাহাম সামুং খ্লাইনা নাংনাই হামজাকমা খাইরকমা জুবামা তাই সুরিমানি বিশিংতুই আবাগিন লংমা ও খ্লাইথাই খ্লাইনা নাংনাই মাননানি খাকায়াওই জে অংমা আবো কাহামনো অংগো জে অঙ্গি তঙ্গো আবো কাহামনো জেংনাই আবো বো কাহামনো অংনাই থিনাঙ্গো তামো অংন আবো ওয়ানসুকনা নাংগিয়া অং তং জরাও তংথতকে থাংনা সুরংদি কাহাম নাহার মুংবাই কাহাম সামু খ্লাইনানী নংখা চিনি লংমানি টংমানমু বখানো থির খ্লাইনা বাকি টং কচাং খা কচাং টংমু কাহাম সাক সতে কথার গুক রং ইয়াচাকনা নাংকুগু জরাংখা যতনি সাই ফান গনাং কুক আবাগিন জরানো আহাইন তালাইরদি গাছক জরা যং হাংনি খরাঙ্গ কক কাহাম খনালাইখ্যা ও কক কাহাম রকশালাঙ্কা শ্রীকৃষ্ণ বিনি কক সাজাক রকনো যং তিনি কক বরক বাই খনালাইখ্যা
1: খনাই তনাই রাংসাকনি তাকে বুকুক তিনি শালথাম জুন তিনি শালনো ওয়ার্ল্ড বাইসাইকেল ডে হনে পালাই যাকো আপনো কারিব তিনি শালনো ওয়ার্ল্ড ক্লাব ফুড ডে আপনো কারিব ন্যাশনাল এগ ডে আমি হিনে তিনি শালনো পালাই যাকো তিনি শালনি তেইব জুদা মোলা যারকা তিনতেই শালো হায়ুঙ্গো মৈতনারক জাকনে রকনি বিশিং মাউন্ট বেটেন প্লান অব লর্ড মাউন্ট বেটেন অফিসিয়ালি অব অ্যানাউন্স খ্লাই অ প্লান্ন

0: وهو نو شاي نهاري كليو يبا أرو كهامك شاي نهاتني و بورون تي بوتاسيوم رناني تي شاتون بو جاي جاي كي نانغناني أو هاي تايروكو بونو كاينا نانغناي بوبار بارفرو بلاي تي رماني إبا ران برا رماني أبونو جايا كلايمك لايو بوبار بارماني ياغولو بوتي شار رمدي هروا كوشوك بوتي كيشاز ميشاروك رناكي ريمانو بوبار كبانماني ايبا كرايماني و جن تاموكي كاشو تايكلاي هنكا هنكي بلاي كبان اتي رياما تونغناي تاموني هنبا بلاي تي رزاق هنكي يارن روغو তুই কচাই ইয়ারং সগৈ বুবার কড়াই থাঙ্গু বেলাই তুংমা জড়াও হান রান রিয়া খ্লাই মাতনাই কিসামিসা তুই রগ্রগুই বুবার তাই বুথাই থাইনা বাগৈ বুরন তাই জিং বেলাই নাঙ্কগো বুবার বারনা সুকাং ও বুরন্ন কিসা স্প্রে খ্লাই রুখে বেলাইন চাকুগ বুফাং কাহাম চামুং মানে হামসানা বাগৈ হাও মুস্কি TSP তাই পটাস সার রুনা নাংনাই বেদনা বুফাং সাতুং কুতুংন চাচাগো আবনি বাকে অবুফাং সাতুং ফাং ফাং নাংমা থাই বন কাইখ্যাংকে বেলাইন চাও ওয়া তুই সালো এবা মল কিসামিসা ইয়ং রকনি বাকে বুবার কারাই থাংমারক নুকজাগো আফুরুকাই সাফ এবা রেডুমিল গোল স্প্রে খ্লাই রুনা নাংনাই অবহাইকে যেন নাইকানি খ্লাই তংখে বুবার কড়াইগ্রা বুথাই গবাংখে থাইনাই চেঙ বহাইকে গবাংখে নগ্নু খুঙ বুথাই থাইকে গবাংখে আসুদাকে চাইমান কাহকে চামাকারি হাতি রগ ফালিব রং পয়সা আজি উইমান নাই আসুক জরা চেঙ তিনি তাং বিদিও বেদনা এবার ডালিম কাইমানো রুগী বিনি বুবার কড়াইমা রগ্ন রুগী তামুখে কাশুনে আব শিলাই কেন
1: তাবুকনি বেচুব শাক হামক্রাইনি কক তিনি শাক হামক্রাইনি কগু ইনফ্লুয়েঞ্জা বেমান রুগী কক থাইসে থাইনি খালায় কংরাই কুচুকমানী হাইচুকমানী আপনো যেন দাদাক সিদাক কংরাইনি কুচুক হাইচুক ইয়াকেবা ইনফ্লুয়েঞ্জা হনে সালায় ইনফ্লুয়েঞ্জা আবো ভাইরাসনি চপ্রবম আবো বাই বুকুংতুই তুই ক্লাইও ইয়াকেবা কুংতুই ক্লাইনাই কুচুকনাই ততরা সানাই বসাগো বসাগো কুলুম কাসানাই তে চরাই তুমুং নহনখেবা বহক হামিয়ারকঙ্গো তে চাউই হজম উংয়া এবা দান্তাপুরাও কাহামকে গেলায়ারক উঙ্গো পেনিসিলিন ইংয়া খেমা টেক্সটাটাই টেক্সটাসহাই কিন আবো এন্টিবায়োটিক আবো চানানি নাঙ্গি ফানো মানো ফিয়াবা চায়াউই তংখা হনখেনো বেলেখেনো চাকুগো আবহাই তুমুং ইনফ্লুয়েঞ্জা ওংখা হনকে এবা কংরাইনি কুচুক হাইচুক আমতেহাই ততরা সামানি লুবমানি আমতেহাইরক নুকজাখা হনকে বেলাই গবাং খ্লাই তুই নংনানি নাংনাই তৈ লেনাউই তংনানি নাংনাই এসপারিন ইংয়াখেবা প্যারাসিটামল তুমুং লুমুই তংখা হনকে কিসামিসা চাই মানো চিনি বুসাক সামানি হামিয়া ওংগী তংখে ইংয়াখেবা কংরাইনি কুচুকমানি হাইচুকমানি আবো বুসাকন বেলাইখেনো তংথকিয়া খ্লাইও আবো খড়কসা আনখাঙ্কে হামতুতুইও তে খড়কসানি থানিব সলউই থাঙ্গো আবুনি পাকৈ নাংকুকমানি হংকে বেলাই লেনাউই তংনানি নাংনাই তুই গবাংখে নংনানি নাংনাই বুথাই বপ্রপনি মানাই রকনো গবাংকুক চানানি নাংনাই রমদি আবো ভিটামিন সি গনাং আমতিহাই মানাইন হনকে বেলাই গবাংখে চাকা হনকে বেলাইন চাকগো আরুনি বিসঙ্গ তঙ্গো কমলা কমলানি বুদ্ধই ইংয়াখেবা কাওয়াজি ইংয়াখেবা আমতিহাই ভিটামিন সি গনাং মানই আমতিহাই রকনো গবাংকো খ্লাই চানানি নাংনাই তুমুং কিসামিসা হামার হরথানি কেবেং মূরক নকজাখা হনকে ইংয়াখেবা বখারক সাকা হনকে আবো নং কিসা কাহামকে নাইজাকনানি নাংনাই আবো নিমোনিয়া ইংয়াখেবা ব্রনকাইটিসো বাখলাইয়া সানি আপনি বাকি এন্টিবায়োটিক চানানি নাঙ্গি ফানো মানো নং কংরাইনি কুচুকমানি হাইচুকমানি আমতিহাইরকনো কাসুই তংনানি বাকি নাংকুকমানি সুখ থুনানি নাংনাই কিসা কাহামকে চাউই

0: khlai nge khaba lena wi tong nari nang nai komola ni putai phantok makhi nge khaba kaoji ni putai amti hai vitamin c gnang manai kabang ko khecha khan ke kongrai ni kuchu khaichu aprok daktino hamai thango bororok shalayo kusang ni kutung manja khan ke nge khaba kutung ni atomsa kchang manja khan ke kongrai ungo hnei फियाबा आबो बेबाक जागाओ नांगिया तामनि हमाले कंग्रायनि कुचुक हाइचुक ओंमानि अबो भाइरासनि चप्रपमं केबो खरक्सा तुमुं कंग्राय ओंसाक बिनि गानागिनि ओ तंखा हनके बिनि कुचुकमानि हाइचुकमानि ओंगिया खेबा बिनि गानागिनि ओ कुचुक हाइचुक ओंमानि नबार निनि सागो हाबका हनके निनि बसागो तुमुं भिटामिन सी गोबां गोरै हनके कंग्रायनि कुचुकमानि हाइचुकमानि मानजागै मानो আপনি পাকি যে মানজাক নাই কংরাই অঙ্গি টংনাই এবার কুচুগুই টংনাই হাইচুগুই টংনাই পরক বরক কুচুকফুরু হাইচুকফুরু বুকুঙ্গ বুকুগ রি খলবই এবার রি থাকলবই তুমুং কুচুখাহনকে ইয়া খেবা রমদি রুমাল রক বুকুগ রুই কুচুখাহনকে আবো তে খরকসানি থানি লঙ্কা সলরিয়া আমি হাই অঙ্গি মানো আশুক চড়া যেন খালাইখা তিনি সাকামক্রাইনি কগো কংগ্রাইনি কুচুক হাইচুক অংমানী ইনফ্লুয়েঞ্জা বেমানার গে কক থাইসা থাইনে
1: হাইনি খরং পান্ডাও যেন তাবো খালাইনে কক থুম রক পঞ্চায়েত বেদিক নি সাকথার মুংবাই সালবা জুন হাস্তে হাস্তেনি ব্যাপাক থাই রকনি হাই খয় হাঙ্করব ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবার হায়ুং হাবার সাল পালাই জাগানে খয় হাঙ্করনি খোয়াই ব্লক পদ্মবিল তোলাশিখর কল্যাণপুর তেলিয়ামুরাতেই মুঙ্গিয়া কামি ব্লক নি বেকুলই কায়দক চিচুকু কামিতেই কাইবা চিদক পঞ্চায়েত হায়ুং হাবার সাল পালাই জাগানে আগজতেই নাংকুকানি জড়াও সুয়ারিমুং রানানি পাকই কাঞ্চনপুর বখাকস্তে হাফাং সামুং মুচুংজাক কামিনী লুকুরকনি থানি সিভিল ডিফেন্স ভলন্টিয়ার এবা লুকুকা সুমুং সুয়ারিনী বাকি কৈলাই ইয়াচাকি দঙ্গু সালচি ত্রিপুরা হাঙ্কর আগজ নাইকল ফাংনি দাগিমুংনি ককতৈ কাঞ্চনপুর বখাকস্তে আরো দংনাই রক জেনি উমর নখাবিশি জি চা নিশমি নখাবিশি বাচি চড়া বরক বরৈ তেই জেলা রক অর কয়লাই ইয়াফার মানবাইনাই রংমারিনি কক সাজাকা অর মাধ্যমিক পাশ কয়লাই ইয়াফারনানি পাইথাক সালমারি হিনকে জুন তালনি সালচি সালমারি জরা ত্রিপুরা হাস্তে সিত্রামুং কাসুমা নাইমথা নৈশাই নৈচিদক বিশিনী বাগিন সালথাম রমুই জুন তালনি সালথাম সালমারিনি সিমি সালবা জুন জরা বরক হায়ুং হাবার সাল নৈশাই নৈচিদক পান্ডা লুয়াজিওয়ানু ত্রিপুরানি আওয়াই আওয়াইজাক আন্দ্রসন হায়ুং বেরেম তে ব পীরনা বাকি তৈ হায়ুং হাতিও অবনি অংথতক আওয়াইনা বাকি ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভেল নৈশাই নৈচিদক সংসার জাগানো ইজুন তালনি সাল নৈচি সিনি নিশিমি নৈচি চুকু জুন নৈশাই নৈচিদক সাল থামরমই দিল্লিনি মেজর ধ্যানচন্দ ন্যাশনাল স্টেডিয়াম ত্রিপুরাসা হামকরাই বেদেক হাস্তে হাফাং কাইসা আয়মুংনি বিশিংতৈ সাকলাইখা রংরেম দক নিশিমি রেমচারো সরংনাই সরংনাই জুগ্রকন প্রি মেট্রিক স্কলারশিপনি বাকি বিএমএস পোর্টাল অনলাইনতৈ কইলাই ইয়াফারে এবার ইয়াফার মানবাইনাই বিএমএস ডট ত্রিপুরা ডট জিউবি ডট ইন ও পোর্টাল জুন তালনি সালথামচি নৈশাই নিচিদক জরা কয়লাই ইয়াফার মানবাইয়ানো কয়লাই ইয়াফার পুরু স্কুল ইউনিফর্ম বাই টিশাচাক পাসপোর্ট সাইজ নি কাইসা মাংপিলি ইয়াফারনা নাংনাই তাই দংনা নাংনাই এসটি সার্টিফিকেট সুকাং রেমনি মার্কশিট ইনকাম সার্টিফিকেট তাই রেশন

0: कार्ड सोरोंनाय एबा सोरोंनाय जोगनि मुं गासा जाखनो नांनाय दैलगि वनांनाय बेंक एकाउन्ट अब हेकेनते केसा तंग त्रिपुरानि चुकचाक एबा चीनि इतिप्रासा सोरोंनाय सोरोंनाय जरुकनि बागै वाइसाबाय रांमारिनि चुबाचुनि बागै गायसा आयमुंनि बिसिंतै साख्लाय जाखा आबनि बागै एस टि रों सोरोंनाय रग न न अब चुबाचु रोजाखनाय दै एन एस पि पर्टालो हस्टेलो दंनाय ओंगै गसिजाक ओंना नांनाय माध्यमिक दै कुचुक माध्यमिक आरो नम्बर 45% नम्बर मानजाखना नांनाय दै प्रफेसनेल कर्स अब सोरोंगै दंनाय रमदि डिप्लोमा इन्जिनियारिं मेडिकल पेरामेडिकल फार्मासि मेनेजमेन्ट तै अबहाय प्रफेसनेल कर्स रग सोरोंगै दंनाय रग्न न पस्ट मेट्रिक स्कलारशिप रोजाखनाय हिनै साजाखा कयलाय याफानानि पाइथाक सालमारि इजुन तालनि साल थामजि सालमारि जरा आसुक जरा कक्थुम रग खोनालायखा
1: दाबुक खोनाबायदि नगबारदैबारनि कक्थुमा আগুলি বীরখুম খলাতে গানাগিনি আমসাইনি নকবার্তি বানি কক্তমা ও সাকলাই জাখা নখা কিসা চুমই গনাং তগনাই কিসা মিসা ওয়াতেই ফাই বানো মানো তুমকুক মানি মারিও নুকসাখানে তুমসা মারিও থামসি বা ডিগ্রি সেলসিয়াস তুমখলাই মারিও নেচিসনি ডিগ্রি সেলসিয়াস নবারও তুই হকুনি মারি সাকাও নুকসাখানে চুকুচি বা পার্সেন্ট তে খামাও নুকসাখানে দকচি থাম পার্সেন্ট হজাক মঙ্গো সাকলাই জাখা ফেরাং ককি কাইসা কাইনি আমচাই রকো ওয়াতেই ফাই পানো মানো আবো রমদি ওয়েস্ট খোয়াই সিপাহী জলা গুমতি ইয়াখেবা সাউথ ডিস্ট্রিক্ট রকো আপনি পাকেই কিসা মিসা হজাক মং টংনানি পাকেই কক মং কাংসা গজার জাখা
0: আঙ্কে তাবো খানালাইন চং সেবক বরকতলাংমানি কক ত্রিপুরা হাইকোর্ট কাইসা অয়মুংনি বিশিংতি জুনিয়র গ্রেড ট্রান্সলেটার আচুকথাই সুপুংনা বাকি কইলাই ইয়াচাগি তঙ্গ বেকুলি বুক চাচুকথাই তঙ্গর কাইবা আর ইউ আরও তঙ্গ কাইনি এস টি রোগনি বাকি তঙ্গ কাইনি তাই এস টি রংনি বাকি কাইসা রংমারিনি কক সাজাখা অর গসিজাক রংনক নিংগী ইংলিশ সাবজেক্ট মাস্টার ডিগ্রি খাইজাক তাই লগিও কম্পিউটার গরংব উংনা নাংনাই হনে সাজাখা তালমান মারি রোজাখানে কক বা সাইসিনি রানি সিমি চেঙ্গি কক নইচি ব্রী সাই ফের ফি রি কক সাজাকার এস টি তৈ এসি রংনি বাকে হিংকে কক থামরা কয়লাইয়া ফানানি পাইথাক সালমারি ইজুন তালনি সাল চিথাম সালমারি জরা অবনতিতে বজাই যাইখে সিনামু চুংখে টি এস সি ডট এন আই সি ডট ইন অর নরক নাই নাই মানু অব হাইকেতে কেসা আচুক থাই তঙ্গ টি পি এস সি আমযুগ মুংনি বিশিংতৈ আইটি বেদেক হাস্তে হাফাং এসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার আচুকথাই সুপুংনা বাকি অনলাইন তৈ কয়লাই আচাগে তঙ্গ বেকুলি বুক চাচুকথাই তঙ্গ কাইনি রানৈ নৈচি আবন বাকি অর এস টি রংনি বাকি খাতিজাক তঙ্গ কাইদক জিচার উমনি কক সাজাখা অর নখা বিশি জিজা নিশিমি নখা বিশি বুড়ি জি জরা তাই খাতিজাক রোগনি বাকি খে উমনি কিসাসু হলির মুং টঙা নহনি প সাজাখা ফি আফারপুরু কয়লা আফারপুরু ফি ব রনা নাংনা অর এস টি রোগনি বাকি কক সাজাখা রং খক নৈরা বাজি রংমারিনি কক সাজাখা অর বিই এবা বিটেক কম্পিউটার সাইন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন এবার কেবা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন অর সাজাখাতে মাস্টার অফ কম্পিউটার এপ্লিকেশন অবহায় কয়লাইয়া ফানানি পাইথাক সালমারি ইজুন তালনি সালবা সালমারি জরা আসুক জরা সেবুক বরকতলাংমানি কক খোনালাইখা তাবো খোনালাইনে রোজাবমু

আশিক চরা তনুজা দেববর্মানী খরং বাই রেজাব মংখনা বাইখ্যা চিও তাবুকনি অমল বেলাইন কুতুং সাল অবহাই কুতুং সাল লগ চিনি সাকন কাহাম তনি না বাকি কাহাম খাই তৈরক নই টংনা নামাই তাই সাতং রগ আশুক নাঙ্গিয়া হংকে অংখয়াবই টংনা নামাই গুবন অংখনা নাংখা হংকে সাতি রক তৈ ব অংখনা নামাই তাই তৈ গবং খে নাঙ্গি চিনি বসাকন চ হাইড্রেট খে টনানি নামাই অবহাইকে সাতংনি অবহাই তুমানী জরাও চিনি বসাকন হাইড্রেট কে টনই তৈ নঙ্গি কাহামকে টনখা হংকে সে অবহাই সাল রকনব কাহামকে লাইরি মানাই আকাশবাণী আগরতলা হংকে অরণ পাইরেসিন চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা হায়কনি খরং তিনি কম থিংতানি তঙ্গ লগিও বায়ুসা তাই আং রুমা

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী ছিলেন প্রমিতা মল্লিক। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ এবং

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরে ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ শিবিরেরও উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তে শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পদ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন ডি কে শিবকুমার। ইতিমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। ভারত দ্বর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: While close to 98% of India-Nepal boundary has been demarcated, there are some unresolved segments. The shifting of the course of Gandak River has resulted

0: in this situation. In addition, there are cases of cross-border occupation and encroachment of no man's land in demarcated segments of the boundary, which are currently being mapped jointly. We have established bilateral mechanisms to deal with all aspects of boundary matters. It should be clear to all concerned that there is no role for any third parties in a bilateral matter between India and Nepal.
1: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকাউরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে এক বছর এই পদে আসীন থাকবেন। ইউএনজিএর সভাপতি নির্বাচিত হওয়ার পর ডক্টর রহমান বলেন, এই পদের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানবাধিকার রক্ষায় অন্যান্য সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউএনজের সভাপতি নির্বাচিত হয় ডক্টর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি পি এস নরসিমহা ও আলোক আরাদের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের তালিকার মধ্যে বিবাহিত মেয়েরা পড়ে না। প্রয়াত এক ব্যবসায়ীর বিবাহিত মেয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, যেটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করেছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের

সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আজ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করা হবে। সারা দেশ থেকে 42টি সেরা পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হবে। 34টি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে এবং 8টি পঞ্চায়েতকে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5ই জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফ সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তর উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আগামী 9ই জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 10 ও 11ই জুন দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15ই জুন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন এই খবর জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার PMRBP 2026 জন্য মনোনয়ন আহ্বান করেছে। বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা শিশুদের রাষ্ট্রপতি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। সাহসিকতা, সমাজসেবা, পরিবেশ, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব প্রদর্শনকারী শিশুদের এই পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোনো নাগরিকের কাছ থেকে শুধুমাত্র awards.gov.in জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমেই মনোনয়ন গ্রহণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আগামীকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ NEC-র 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। গতকাল লোকভবনে মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং শিলংয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে কেন্দ্রের অঙ্গীকারের ওপর জোর দেন। আসন্ন অধিবেশনের জন্য সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে সমন্বিত প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন। এই বৈঠকে NEC-র পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন বিভাগের সচিব ডেভিড লানথান তলুয়াঙ্গা 2024 ডিসেম্বরে আগরতলায় অনুষ্ঠিত সর্বশেষ NEC প্লিনারির সিদ্ধান্তগুলোর উপর গৃহীত পদক্ষেপ বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনুকম্পামূলক নিয়োগ থেকে বিবাহিত কন্যাদের বাদ দেওয়া যাবে না। আদালত জানিয়েছে, পরিবারের সংজ্ঞা থেকে বিবাহিত কন্যাদের বাদ রাখা স্পষ্টতই স্বেচ্ছাচারী, অন্যায্য এবং সাংবিধানিক নীতি বহির্ভূত। এলাহাবাদ হাইকোর্টের একটি পূর্ববর্তী রায় বাতিল করে সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিমা, বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এই ঐতিহাসিক পর্যবেক্ষণ তুলে ধরেন। 2019 সরকারি নিয়ম অনুযায়ী বিবাহিত কন্যাকে পরিবারের অংশ গণ্য না করে এক মৃত রেশন ডিলারের মেয়ের ডিলারশিপের আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে আপিল করায় শীর্ষ আদালত তাঁর পক্ষে রায় দেয়। এর ফলে কোনো সরকারি কর্মী চাকুরিরত অবস্থায় মারা গেলে বা অসুস্থ হয়ে অবসর নিলে তার বিবাহিত কন্যাও এখন থেকে মানবিক বিবেচনায় ওই চাকরি পাওয়ার অধিকারিণী হবেন। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ এর সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, আগামী 6ই জুলাইয়ের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি গতকাল জানিয়েছেন, পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের শেষ তারিখ হচ্ছে 9ই জুন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে জেলাভিত্তিক শিশুনাট্য প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 60টি স্কুল অংশগ্রহণ করে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা ও মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের 5 জন নতুন বিচারপতিকে গতকাল শপথ বাক্য পাঠ করেন। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর বিচারপতি শিলদাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব শশীদেব ও অরুণপল্লী এবং প্রবীণ আইনজীবী ভি মোহনা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের প্রায় সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা রং ফান বাংরি মূল কাইসা কাকলাম তৈ হদানী বেবাক বেরামী লুকরকি হামক্রাইংমানী বিশংতৈন সই হামক্রাইঙ্গ মিয়া দিল্লি কতালো জনজাতীয় বৃত্তি তাংবতাং সেবনা হানাই রকনি বখা কক নারকানী থাঙ্গই বসাকা হাপাং বৃত্তি তাংবতাঙ্গ জনজাতি স্রংনাই রকন কুচুক রংতাই কতাল লাম্ফিয়গৈ রেখা অ তাংবতাং রাংনি চুপাশু সিমিয়া আবো শিকলা রকনি ইমাং মুক্তাং খাইমানী লাম রাষ্ট্রবক্রক শিকলা দফানো হাকতনি ফানতাই থিনাংনি মারি খুরসাবুই আলাই দেখাই জনজাতি শিকলা রকন বাই থাংনি ইয়ারং বাই গদালৈ তংনানি কবক মুং নারেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তালনি ব্রী সালমারি ও সালনাইনি হাস্তে বেড়াইমা ও ফায়ানো পুলিশ সদর নাইকুং শাখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তালনি ব্রী সালমারি সানজা জরা ও গুহাটী সিমি বীরখুংবাই আগরতলা ও ফায়ানো উলনি সালো এবা বা সালমারি ও ফুঙ্গ আগরতলানি রাজভবন গসাম পুষ্পবন্ত প্যালেস হোটেল নি হামতাইরিমা ও মানজাগানো দিবর জরা ও সালথাং ত্রিপুরা হাংকরনি লঙ্কামুড়া বিএসএফ নি আড়ি আমচাই বেড়াইনায়ানো আবনি উলো ব সালবাগানো বিএসএফ সদর নাইকুং কুচুক বেরামনি ককলাম সালাইমা ও কগলামো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব অক্রা পুলিশ নি দাগিফাং অক্রা বিএসএফ নি আইজিতে কুবনি কুচুক আচুক থানী অফিসার সঙ্গ টংবায়ানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নি তুইদুল মুম্বাই খনা শিলং নি সালচি সালকা পর্ষদ এবা এনইসি নি ফিল্ডস নি চিথাম অধিবেশন সংসার জাগানো মিয়া লোকভবন মিজোরাম নি হাস্তেফা বিজয় কুমার সিং শিলং সংসার জাগনাথ থাঙ্গি টমা ও পান্ডানি যুগালী মুনতী ককলাম সালাইকা ব সালচি সালকা আমচাইনি বেবাক হামক্রায় কেন্দ্র হাপাংনি সামুনি সাকাবো ফান বক্সিনকা বস্কাং অধিবেশন বেবাক করংজাক বেদেকনি কথালাইজাক চাইটক মুন তুইদুলানি দাগিমুং রেখা বসং পঞ্চায়েত নই সাই নৈচি বা সকাদিয়া ফার্মা পান্ডা তিনি দিল্লি কতাল সংসার জাগানো হা কতনি জুদা জুদা বাবাইনি কাইব্রৈচি নই কাহামকুক পঞ্চায়েত ন অ সকাদিয়া ফার জাগানো পান্ডা ও দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ সকাত বেদেগ খুং থামচি ব্রৈ কামি পঞ্চায়েত তেই নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ সতকাত কাইচার পঞ্চায়েত ন সকাত ইয়াফার জাগানো সকাত মানজাক পঞ্চায়েতনি বখরক বরকনি কাহামকুক চেতন তাই খুরসাজাক থত কাহাম মান মারিন তুই কগনারকনানি সেব মানানো প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার নই সাই নই চিদক নিবাগৈ কয়মুং জমারেনানি সাকলাইখা কেন্দ্র হাপাং জমারেনানি পাইথাক সাল জুলাই তালনি থামচিসা সালমারি অবরম গনাং সকাত রাষ্ট্রবক্রক অচেরাই রকন ন ইয়াফারো জেরক হদানি বাগৈ সামুং কাহাম তাঙ্গো তংখর খাতিনারগমা থং স্নামখর হুকুমু শৈশিলাম তাং সেপনো খবুই জুদা জুদা বাবায়ক কাহামকুক খাইনাই রকন অশকা জিয়াফার জাগো ব্রৈতে স্রাইনাইখুংনি বখাক্তৈ সাজাখা অ কয়মুং ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টাল অ্যাওয়ার্ডস ডট গভ ডট ইন সিমিও ইয়াসাক জাগানো সুপ্রিম কোর্ট রায়রেখা কম্পেশনেট অ্যাপয়েন্টমেন্ট সেবকলাংমা ও কাইজাকজাক ব্রী রকন কারি মানগলাক দরবার ফাংনি বখাক্তৈ সাজাখা নুখুংনি কাইজাক ব্রী রকন কারি মানগলাক এলাহাবাদ হাইকোর্ট সিকাংনি রেজাক রায়ন কারৈ সুপ্রিম কোর্টনি দরবার ফাং পি এস নরসিমা তে দরবার ফাং আলোক আরাধ্যানি বেঞ্চ অ লাইবুমা গনাং ককন চেরৈ নাইজাখা আবোবাই হাপাংনি সেবুখলাই তংনাই থৈকাই এবা সা খামিয়া অঙ্গৈ লেংলা মংনো হারকাই বিনি কাইজাকজাক বসাজাক তাবুক অ সেবুক মাননানি সেব মানানো ত্রিপুরা সংযোগ বাইথাং নাইকলজাক জেলা পরিষদ এবা এডিসি ভিলেজ কমিটি চংবাড়িনি খসড়াবুটার মুংরেম মিয়া কারিজাখা ও মুংরেম নরগৈ জুন তালনি চুকু সালমারি জরা সানমুং কেবেং মুং ইয়াচাক জাগানো অ তালনি চিতাই চিসা সালমারি সানমুংতে কেবেং মুং পাইরে জাগানো পাইথাক বুটার মুংরেম কারিজাগানো জুন তালনি চিবা সালমারি হাস্তে চংবাড়ি কমিশনি তাংকরা অনুরাগ সেন অ ককতুমানো রেখা ত্রিপুরা রংকচার নাইখুংনি কাসকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী সাকা জুলাই তালনি দক সালমারিনি বিশিং মাধ্যমিক তে কুচুকুক মাধ্যমিকনি বছর বাঁচাও আমজকমুং নাহার

0: শুভ সকাল শ্রোতা বন্ধু, অভিজ্ঞাপনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি সাথী, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অপরাজিতা।
0: শ্রোতা বন্ধু, কালের স্রোতে ভেসে আমাদের জীবন থেকে একসময় অনেক কিছুই হারিয়ে যায়। হারিয়ে যায় আমাদের এক সময়ের ব্যবহার্য অতি প্রিয় জিনিসগুলিও, এমন অনেক কিছুই হারিয়ে গেছে আমাদের প্রতিদিনের জীবন থেকে, যেগুলি এখন আর চোখেই পড়ে না। হ্যাঁ, তার মধ্যেও যা এখনও চোখে পড়ে, এখনও অনেকেই ব্যবহার করেন, সেটি হলো বাইসাইকেল। এটি এমন একটি বাহন যা চালাতে কোনো জ্বালানি লাগে না, ফলে এটি পরিবেশ দূষণ রোধ করতে সরাসরি সাহায্য করে। সমাজের ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য এটি একটি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব নির্ভরযোগ্য যাতায়াত মাধ্যম। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং স্বাস্থ্যের জন্য উপকারী বাহন হিসেবে এই বাইসাইকেলের গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘ আজকের এই দিনটিকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করেছে। আর এই দিবসটি উদযাপনের পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন অধ্যাপক লেশিক সিবিলস্কি। তিনি এবং তাঁর সমাজবিজ্ঞানের ছাত্ররা মিলে জাতিসংঘের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেন। পরবর্তীতে 2018 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে 3 জুন তারিখটিকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর এই প্রস্তাবে বিশ্বের 56টি দেশ সমর্থন জানিয়েছিল।
1: শ্রোতা বন্ধুরা, বিশ্ব বাইসাইকেল দিবস পালনের ধারণাটি প্রথম উত্থাপন করেন পোল্যান্ডের সমাজবিজ্ঞানী লেশিক সিবিলস্কি। এবং এই বিশ্ব বাইসাইকেল দিবস প্রতি বছর 3 জুন আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে। 2026 সালে বিশ্ব বাইসাইকেল দিবসের প্রতিপাদ বা থিম রাখা হয়েছে সাইক্লিং ফর দ্য গ্রিনার ফিউচার, অর্থাৎ সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল চালানো। এই থিমের মাধ্যমে পরিবেশ রক্ষা, দূষণ হ্রাস এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সাইকেলের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আসুন, বিশ্ব সাইকেল দিবসে আমরা সবাই এই শপথটা নেই, সুস্থ শরীর, নির্মল পরিবেশ এবং সবুজ পৃথিবীর জন্য যতটা সম্ভব সাইকেলের আমরা ব্যবহার

0: শ্রোতা বন্ধু, এবার তাহলে চলে যাই আজকের দিনটি আরো কেন বিশেষ, চলুন সেটি জেনে নিই। ভারতের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1947 সালের 3রা জুন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের বিভাজন এবং স্বাধীনতা দেওয়ার ঐতিহাসিক পরিকল্পনা ঘোষণা করেন। ভারতে নির্মিত প্রথম আধুনিক যুদ্ধ জাহাজ INS নীলগিরি আজকের দিনে নৌবাহিনীতে যুক্ত হয় 1972 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট শিক্ষাবিদ, কৃষি বিজ্ঞানী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেছিলেন 1961 সালের আজকের দিনে। প্রখ্যাত অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী, ক্যালকাটা ইউথ কোয়ারের প্রতিষ্ঠাতা রুমা গুহ ঠাকুর তা প্রয়াত হন 2019 সালের আজকের দিনে। সর্বকালের অন্যতম সেরা বিশ্বখ্যাত মার্কিন বক্সার ও সমাজকর্মী মোহাম্মদ আলী পরলোকগমন করেন 2016 সালের 3রা জুন আজকের দিনে।
1: তাছাড়া 1915 সালের আজকের দিনে ব্রিটিশ সরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধিতে ভূষিত করে। 1918 সালের 3রা জুন গান্ধীজির সভাপতিত্বে ইন্দোরে হিন্দি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাছাড়া 1959 সালের আজকের দিনে সিঙ্গাপুরকে একটি স্বশাসিত রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। 1919 সালের প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী আজকের দিনে অর্থাৎ ছায়াদেবী চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব।
2: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
3: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
1: শ্রোতা বন্ধুরা, এবারের সময় আপনাদের কিছু অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বে। তবে লিখছে তোমায় পর্বে আপনাদের চিঠি পড়ার আগে জানিয়ে রাখছি, অর্থাৎ একটু মনে করিয়ে দিচ্ছি, জুন মাসের প্রথম বিষয় চলছে সবুজ থেকে ধরার প্রাণ এবং দ্বিতীয় বিষয় চলছে অভিযাত্রী। আর আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দফতরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা।
0: শ্রোতা বন্ধু, লিখছি তোমায় পড়বে প্রথম চিঠিখানি পড়ছি, যেটি লিখেছেন সবুজ হোক ধরার প্রাণ বিষয়ে আগরতলা থেকে কেশব চক্রবর্তী। শিল্পায়নে, নগরায়নে এবং চরম যান্ত্রিকতায় পৃথিবী যখন উত্তপ্ত, বিপন্ন যখন পরিবেশ, তখন উত্তরণের একমাত্র ভরসা হল গাছ। পৃথিবীর প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার মূল চাবিকাঠি হল সবুজ বা বৃক্ষরাজি। মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ, বনভূমি সংরক্ষণ এবং চারপাশে পরিবেশকে সবুজ ও দূষণমুক্ত রাখা সময়ের সবচেয়ে বড় দাবি। প্রকৃতির ক্যানভাসে সবুজ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। গাছ এক জীবন্ত সত্তা। গাছের মতো মহত্তম আর নিঃস্বার্থ উপকারী হিতাকাঙ্ক্ষী এ জগতে আর কে আছে? বাস্তবে গাছ নীলকণ্ঠের অধিকারী। প্রকৃতির সব বিষাক্ত গ্যাস নিঃশেষ করে পরিবেশকে করে নির্মল। গাছবিহীন পৃথিবী

এক ধূসর মরুভূমি। গাছ থাকলে টিকে থাকবে জৈব বৈচিত্র্য, বাঁচবে পৃথিবীর সব জীবকুল। পৃথিবী থাকবে শীতল ভূমি, নৈসর্গিক দৃশ্য হবে নান্দনিক, ভূমিক্ষয় হবে রোধ, কৃষি জমি থাকবে উর্বর, বৈশ্বিক উষ্ণায়ন যাবে কমে, বন্যপ্রাণীরা পাবে আবাসস্থল, ভূগর্ভস্থ সুপেয় জলের ভাণ্ডার হবে সুরক্ষিত ও বন্যা হবে নিয়ন্ত্রিত। রাস্তার ধারে খালি জায়গায় ছাদ বাগানে গাছ লাগিয়ে এবং শহরে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের মাধ্যমে এবং নতুন বনাঞ্চল সৃষ্টি করে সবুজায়নে ভরে দিতে পারি আমরা এই ধরাকে। শিশুদেরকে ছোটবেলা থেকেই গাছ ও প্রকৃতির প্রতি প্রেমিক হতে শেখাতে হবে। নিয়মিত প্রত্যেকটি গাছের পরিচর্যা আবশ্যক। যে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানে গাছ লাগানো একটি প্রথা চালু করা আবশ্যক। সবুজ হোক ধরার প্রাণ, এই স্লোগানকে কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে হবে। সবুজ প্রকৃতিই পারে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও স্বাস্থ্যকর পৃথিবী।

0: প্রত্যেকটি গাছের পরিচর্যা আবশ্যক। যে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানে গাছ লাগানো একটি প্রথা চালু করা আবশ্যক। সবুজ হোক ধরার প্রাণ, এই স্লোগানকে কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে হবে। সবুজ প্রকৃতিই পারে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও স্বাস্থ্যকর পৃথিবী উপহার দিতে। আসুন আজ থেকেই আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং প্রকৃতিকে সবুজ চাদরে আবৃত করার এই মহতী উদ্যোগে সামিল হই। ধন্যবাদ আন্তে, কেশব চক্রবর্তী, আগরতলা।
1: এরপরে চিঠিখানি লিখে পাঠাচ্ছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সবুজ মানে জীবনের লক্ষণ, প্রাণের স্পন্দন, তার ধারক ও বাহক হল গাছ। পৃথিবীতে মানুষের আগমনের অনেক আগেই অরণ্যের সৃষ্টি, অর্থাৎ সবুজের আবির্ভাব, আর এই সবুজের গাছ হতে বাঁচার উপাদান সংগৃহীত হয়েছিল বলেই পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল। প্রাণী জগতের শেষ প্রাণী হিসেবে আবির্ভূত হয়েছে মানুষ। মানুষের দ্রুত মস্তিষ্কের বিকাশের ফলে অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ জগতের ওপর অধিকার বিস্তার করে আধিপত্য স্থাপন করেছে। বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সাথে সাথে সভ্যতার ও বিকাশ ঘটেছে দ্রুত গতিতে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে নগরায়নের প্রয়োজনে এবং শিল্পায়নের স্বার্থে অনেকখানি অরণ্য ধ্বংস হয়ে গেছে এবং যাচ্ছে। সবুজের জঙ্গলের পরিবর্তে দখল নিচ্ছে ইট, কাঠ, পাথর ও যন্ত্রের জঙ্গল। সমস্ত জীবের অগ্রণী আদি প্রাণ উদ্ভিদ জগতের আজ সুধাধারা শুকিয়ে যাচ্ছে। প্রাণহীন মরুভূমি ক্রমশ গ্রাস করছে, মাটি ক্ষয় রোধ করতে পারছে না, উর্বরতার শক্তি হারাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বাড়ছে, বিধ্বংসী ঝড় ঝঞ্ঝা ভাড়ছে, মানুষ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। সবুজের হ্রাস মানে ধূসরতার বৃদ্ধি। মানুষের মন সবুজ নরম থেকে ক্রমশ রুক্ষ ধূসর হয়ে উঠছে। মৃত্তিকার বীর সন্তান উদ্ভিদ হারিয়ে যাওয়ার অর্থ মানুষের প্রাণবায়ু, অক্সিজেনের অভাব দেখা দেয়া এবং ক্রমশ মৃত্যুর মুখে ঢুলে পড়া। একটি গাছ একটি প্রাণ, এই মন্ত্রকে জীবনে ধারণ করে আমাদের চারিদিকের পরিবেশ সবুজে সবুজায়ন করে তুলতে হবে। বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে সভ্যতার অহংকারে নয়, সবুজের বিনম্র আহ্বানে আমাদের পরিমণ্ডলকে ভরিয়ে তুলতে হবে। নমস্কার আন্তে, নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট।
0: সবুজ হোক ধরার প্রাণ, এ বিষয়ে আরও একটি চিঠি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, বরানগর, কলকাতা থেকে। হে প্রিয় সবুজ সখা আমার, বারবার আমরা তোমায় আঘাত করেছি, নির্মমভাবে কেটেছি তোমার ডালপালা, কখনো বা উপড়ে ফেলেছি মাটি মারগোল থেকে, তবু তুমি আমাদেরই ভালো চেয়ে গেছো সারা জীবন ধরে, যতক্ষণ না আমরা তোমায় হত্যা করেছি। তুমি দিয়েছ আমাদের বেঁচে থাকার প্রাণবায়ু, অবসন্নতায় ক্লান্তিতে দিয়েছ সুশীতল ছায়া, নিজেকে উজাড় করে খাওয়ার জন্য দিয়েছ ফল, রাশি রাশি পুষ্প দিয়ে পৃথিবীর অঙ্গনকে সুবাসিত করেছ। আমরা সেই ফল ফুল ছিঁড়ে নিয়ে কত ফেলেছি, ছড়িয়েছি, ব্যবসা করেছি, নষ্ট করেছি, এমনকি বেশি ফুল ফলের লোভে বিষ রাসায়নিক প্রয়োগ করেছি তোমার ওপর। তিলে তিলে মরে যেতে যেতেও তুমি চুপ করে থেকেছ। মূর্খ আমরা, হেক্টরের পর হেক্টর বনরাজি কেটে গড়ে তুলেছে আমাদের কংক্রিটের শহর, শিশুদের সবুজ ঘাসে ভরা খেলার মাঠ চুরি করে তাদের আমরা আধুনিক জিমে পাঠাচ্ছি। হে সবুজ বনরাজি, তোমরা যে আমাদের কত বড় বন্ধু তা আমরা আজও বুঝতে পারি না, তার প্রমাণ তোমাকে ধ্বংস করে আমরা আবহাওয়া মণ্ডলের ভীষণভাবে ক্ষতি করেছি।

সবুজের অভাবে পৃথিবীর উত্তাপ ক্রমশই বেড়ে চলেছে, ভূমিকম্প হচ্ছে ঘন ঘন, আকস্মিক দাবানলের লেলিহান শিখা গ্রাস করছে বনভূমি, উত্তাপে হিমালয়ের বরফ গলছে, ধস নামছে, বিশ্বের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে, বৃষ্টির আগমন অনিশ্চিত হয়ে পড়ছে। আমরা এসি কিনে ঘর ঠান্ডা করছি, অথচ বেশি পরিমাণে বৃক্ষরোপণের কথা ভাবছি কই? বৃক্ষ মাটিকে রাখে, ফলে বৃক্ষ ধ্বংস করায় মাটি ক্ষয়ে গিয়ে নদীর নাব্যতা নষ্ট করছে, পরিণামে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা। হে সবুজ বৃক্ষলতা, আমরা বুঝতে পেরেছি যদি আমরা সত্যিই মনিপ্রাণে চাই সবুজ হোক ধরার প্রাণ, তাহলে সবচেয়ে আগে তোমাদের বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের। প্রতিটি ধর্মের প্রতিটি মাঙ্গলিক কাজের জন্য একটি করে বৃক্ষ রোপণ করতে হবে আমাদের, এবং সর্বোপরি বৃক্ষরোপণকে নতুন প্রজন্মের অভ্যাসে পরিণত করতে উদ্যোগী হতে হবে আমাদের। হে সবুজ সখা আমার, তোমাকে সঙ্গী করে মরুবিজয়ের কেতন আমরা ওড়াবই বন্ধু। অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সিরেন, বরানগর, কলকাতা।

লিখছে তোমায় পর্বের পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন হৃদয় রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া কাছারিপাড়া পূর্ব বর্ধমান থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানুষ বড় কল্পনা প্রবণ, কেননা এই কল্পনা নিয়েই সে বেঁচে থাকে, মনে শান্তি পায়, মানসিক অস্থিরতা দূর হয়, আপাতত সকল দুঃখের হাত থেকে রেহাই পায়। তার জন্যই সে কল্পনা করতে ভালোবাসে। তার মনে মনে যে কামনা বাসনা থাকে তা পূরণের জন্য সে বলতে থাকে বা ভাবতে থাকে, যদি এমন হতো। যেমন ছোটবেলায় আমার মনে হতো, যদি এমন হয় যে আমি স্কুলে না গিয়ে বাড়িতে থেকে লেখাপড়া করতে পারি তাহলে ভালো হতো। আবার পাড়ার অবস্থানপন্ন ঘোষাল বাড়ির লোকজনদের উন্নতি, তাদের মস্ত বড় বড় চাষের জমি, বাড়িতে চার পাঁচটা ধানের কোলা, এইসব দেখে মনে হতো, যদি এমন হতো আমরাও ঘোষালদের মতো অবস্থাপন্ন হয়ে যাই, ওদের মতো বাড়ি, জমি জায়গা, ধানের কোলা, গরু মোষ সব থাকতো, তাহলে কি ভালোই না যে হতো। আবার কলেজে যখন পড়তাম তখন প্রায়ই আমার মনে হতো, যদি এমন হতো আজ কলেজে গিয়ে দেখি ক্লাস সাসপেন্ড হয়ে গেছে তাহলে খুব ভালো হতো, বেশ মজা করে সব বন্ধুদের সঙ্গে নিয়ে সিনেমা দেখতে যাব। বাড়ির মেয়েরা ভাবে, যদি এমন হতো মাসে দু চার দিন ধরে নিমন্ত্রণ থাকত তাহলে আমরা যে কদিন রান্না করার কাজ থেকে ছুটি পেয়ে একটু শুয়ে বসে বাঁচতাম। বাড়িতে বিড়ালটা বসে ভাবত, যদি এমন হতো বাড়ির লোকজন সব চোখে অন্ধ হয়ে যায় তাহলে তারা দেখতে পেত না, আর আমি কেবল প্রতিদিন ঘর থেকে মাছ চুরি করে নিয়ে এসে নিশ্চিন্তে বসে বসে খেতাম। গ্রামের চাষিরা ভাবে, যদি এমন হয় যে আষাঢ় মাসে বৃষ্টি শুরু হয়ে প্রতি মাসেই ভালোভাবে বর্ষার বৃষ্টি হয় তাহলে আর ধান চাষ করতে কষ্ট পেতে হতো না। এইভাবেই মানুষের কল্পনায় মনে মনে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আশা করে ভাবে, যদি এমন হতো। নমস্কার আন্তে, শ্রী হৃদয় রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া কাছারি পূর্ব বর্ধমান।

আর সেই সাথে আজকের মতো লিখছে তোমায় পর্বে সর্বশেষ চিঠিখানি, এই মুহূর্তে হাতে এসে পৌঁছা গেছে। চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সজল কর্মকার, শান্তিনিকেতন, বীরভূম থেকে। চলুন বন্ধু কি লিখছেন আপনাদের পড়ে শোনাই। শীতল ছায়া অভিজ্ঞাপন। জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে আর্থিক উন্নতি, চাহিদাও বৃদ্ধি, নিত্যদিন আরামে থাকতে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কি বলবো, মহাকাশ, সর্বত্র প্রভূত উন্নতি। মানুষ ও প্রকৃতির সহাবস্থানেই

বিশ্ব সুন্দর হয়। কিন্তু বাসযোগ্য পৃথিবীটায় বাস্তুতন্ত্রকে অগ্রাহ্য করেই বেহুশ হয়ে কৃত্রিমভাবে উন্নতির শিখরও ছুঁয়ে ফেলছে মানুষ। অজান্তেই অনিয়ন্ত্রিত লোভ এবং ভোগ বাসনায় ছুটতে গিয়ে নিত্য দিন ঘটিয়ে তুলেছে দুর্ঘটনা। হ্যাঁ, এই পৃথিবীটা কার ভেবে দেখেছ কি? উচিত শীঘ্রই লাগাম টেনে ধরা, নইলে এ প্রজন্মের সঙ্গে আগামী প্রজন্মটাও ভুগবে। আর দেরি নয়, একটা গাছ কাটলে অন্তত দুটি গাছ লাগিয়ে বিশ্ব উষ্ণায়ন থেকে বিশ্বকে বাঁচানোর দায়িত্ব নাও। ফাঁকা জায়গায় গাছের বীজ ছড়িয়ে অঙ্কুরিত প্রাণের স্পন্দনে সারা জাগাও। দেখছি শুধুই একা একাই বাঁচার মানসিকতা, এটা তো বড় অর্থে বাঁচা নয়। নিজেদের স্বার্থে সচেতন নাগরিক হয়ে উঠছে কই? দেখো, একদিকে আরাম, সেই সঙ্গে ব্যক্তিগত একক দায়িত্ব, সে তো জীবনেরই অন্য নাম। সত্যি আমরাই পারি মনের মতোই পৃথিবী, চারিদিকে সবুজ সবুজ গাছ, গাছে গাছে ফুল, ফুলে ফুলে ওলি, ডালে ডালে কেবলই ডাকে পাখি, বাতাস অতি স্নিগ্ধ, সুশীতল সুনির্মল সুন্দর, এই আমাদের ধরাতল। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই আনন্দ কোথায় ধরে রাখি? সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তোলে সবুজ প্রাণীর ধরিত্রী। ধন্যবাদ আন্তে। সজল কর্মকার, গ্রাম ও পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম। আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আমাদের লিখিতময় পর্ব এখানেই শেষ হলো। আপনারা ভুলবেন না আপনাদের অনুভবের মনের কথা আমাদের লিখে পাঠাতে।

শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবার। ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সেই বিজ্ঞপ্তিটি খানিকটা আপনাদের পড়ে শোনাচ্ছি। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় হতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে সব বিষয়ে অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার পরবর্তীতে যে সকল বিষয়গুলি প্রত্যয়িত নকল কপি জমা দিতে হবে তার মধ্যে রয়েছে মার্কশিট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, ওবিসি সার্টিফিকেট, রেশন কার্ড, বিএমএস অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানের কাছ থেকে আগামী 5 সেপ্টেম্বর 2026 ইংরেজি তারিখের মধ্যে জমা করার জন্য বলা হয়েছে। এবং এই সম্পর্কিত আরও বিস্তারিত জানতে অবশ্যই লগ ইন করতে হবে www.obcw.tripura.gov.in এই ইমেল অ্যাড্রেসে। জানিয়ে দিলাম একটি গুরুত্বপূর্ণ স্টাইফেন সংক্রান্ত বিজ্ঞপ্তি। আরও একটি বিজ্ঞপ্তি আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। বিশ্ব রক্তদাতা দিবস 2026 উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্বর্ধনার জন্য আবেদনপত্র একটি আহ্বান করা হয়েছে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের পক্ষ থেকে। আগামী 14 জুন, আমরা সকলে জানি, বিশ্ব রক্তদাতা দিবস। এই উপলক্ষে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের রাজ্যের সর্বোচ্চ রক্তদাতাদের সম্বর্ধনা দেওয়া হবে। গত 15 জুন 2025 থেকে 31 মে 2026 মধ্যে যারা দুই বা তার বেশি স্বেচ্ছায় রক্তদান করেছেন তারা আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী রয়েছে। সাদা কাগজে নাম, ঠিকানা, বয়স এবং রক্তদানের সংখ্যা লিখে প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আবেদন করতে হবে। আবেদন জমা করতে হবে সরাসরি সদস্য সচিবের কার্যালয়, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন

0: পর্ষদ গোর্খা বস্তি, এই অ্যাড্রেসে। আর আবেদন করার শেষ তারিখ রয়েছে আগামী 5 জুন 2026 রাত 11:59 59 পর্যন্ত। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।
1: শ্রোতা বন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবরে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রুপ বি গেজেটেড পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। মোট শূন্যপদ 220। ডিরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ 5 জুন 2026 5:30 পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা বিটেক কম্পিউটার সায়েন্সে, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন অথবা MCA। এছাড়া ত্রিপুরা PRTC সার্টিফিকেট থাকতে হবে। বয়সসীমা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর SC ST পেয়েছে সরকারি কর্মচারীদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। শূন্যপদের বন্টন UR 114, SC 38 এবং ST 68। মোট শূন্যপদ 220। আর বেতন 10,230 থেকে 34,800। আর গ্রেড পে 4,800। ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স লেভেল 13 অনুযায়ী। আবেদন ফি জেনারেল 350 টাকা, SC ST BPL PH 250 টাকা। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 170 নম্বরের মধ্যে। ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট 30 নম্বর, মোট নম্বর 200। অনলাইনে আবেদন শুরু হয়েছে 12 মে 2026 তারিখে। আর আবেদনের শেষ তারিখ 5 জুন 2026 5:30 পর্যন্ত। এছাড়া আপনারা TPSC-র ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন বিস্তারিত জানতে, tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটে। আরও একটি কাজের খবর জানিয়ে দিচ্ছি। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া 25 মে 2026 থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন 2026। মোট শূন্যপদ 8টি। এর মধ্যে UR 8টি, SC 1টি এবং ST 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। SC ST এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পাবেন। তাছাড়া অবশ্যই ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং PRTC থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 9 জুন 2026। আর বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনারা ত্রিপুরা ক্যারিয়ার জব পোর্টালে গিয়ে দেখতে পারেন। আর এ ছিল আজকে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। এখন জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। 2-1% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর একটি সতর্কবার্তা বলা হয়েছে, উত্তর ত্রিপুরা, খোয়াই, সিপাহী জলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে শেষ করতে হচ্ছে অভিজ্ঞাপন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী এবং আমার সঙ্গে ছিল
0: আমি অপরাজিতা।
1: নমস্কার। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং এরপর পরে শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।
2: Good morning, I'm Shagun Chopra. The headlines. Venezuela's acting President Delcy Rodriguez to be on a 5-day visit to India beginning today. Senior Congress leader D.K. Shivkumar to be sworn in as Chief Minister of Karnataka this afternoon. West Bengal Chief Minister Suvendu Adhikari to launch Annapurna Yojana to provide 3,000 rupees every month to eligible women in the state today. বাংলাদেশ ফরেন মিনিস্টার খলিলুর রহমান।

I'm writing an essay on cats. শুভ সকাল যুব বন্ধুরা, আমি আরজে শতাব্দী আবারও চলে এলাম তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী নিয়ে। আজকের এই সকালটা খুবই স্নিগ্ধ, খুবই আলোময় এবং ঝলমলে এই রোদ, সঙ্গে পাখির কলতান। আজকের এই সকালটা যদি শুরু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথকে দিয়ে, চলুন আজকের এই অনুষ্ঠানটা শুরু করি কবিগুরুর একটি কবিতা পাঠ দিয়ে, ছোট বড়। এবং কবিতা পাঠে রয়েছে আর্যে অনেক পোতি।

এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো। যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। সাড়ে দশটা যখন বেজে যাবে, নাবার জন্যে করব না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশায় দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেলবেলা আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আবার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে মামা

প্রথম বড় হব মা, সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছে ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর? আমি বলবো মা এনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। ফুড়োয় যদি টাকা ফুড়োয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমন খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়।

কি যুব বন্ধুরা, আজকের এই সকালটা একটু অন্যরকম, একটু আলাদা মনে হচ্ছে, তাই না? একটুর স্বতঃস্ফূর্ততা এবং একটু আনন্দ লাগা। তবে আমরা যুববাণীর এই অনুষ্ঠানকে সর্বদাই বিশেষ করে তুলি, বিশেষ করে যারা যুবারা আমাদের এই অনুষ্ঠান শুনেন প্রতিদিন, আর তাদের জন্য আজকে আরও একটি বিষয়, কারণ আজ 3রা জুন বিশ্ব সাইকেল দিবস। আজকের এই দিনটি এমন একটি দিন যা শুধু একটা বাহনের কথা বলে না, বরং একটি সুস্থ জীবনধারা, সচেতন সমাজ এবং সবুজ ভবিষ্যতের বার্তাও বহন করে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় চালিকা শক্তি হতে পারে এই আজকের যুব সমাজ। বন্ধুরা, একটা সময় ছিল যখন স্কুল কলেজে যাওয়ার পথে সাইকেলের ঘন্টির শব্দ ছিল প্রতিদিনের সঙ্গী, আর আজ সেই জায়গা অনেকটাই দখল করেছে মোটর বাইক আর স্মার্টফোন। কিন্তু মজার বিষয় কি জানেন, ফিটনেস আর পরিবেশ সচেতনতার দৌড়ে আবারও জনপ্রিয় হয়ে উঠেছে সেই পুরনো সঙ্গী সাইকেল। ভাবুন তো, জিমে যাওয়ার জন্য আলাদা টাকা খরচ না করেও যদি শরীর চর্চা করা যায়, যানজট এড়ানো যায়, আবার পরিবেশকেও একটু সাহায্য করা যায়, তাহলে ক্ষতি কী? আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে আমাদের অনেকটাই স্থবির করে তুলেছে। দিনের বড় একটা সময় কাটছে মোবাইল ফোন, কম্পিউটার বা বিভিন্ন ডিজিটাল পর্দার সামনে। এর ফলে বাড়ছে শারীরিক নিষ্ক্রিয়তা, মানসিক চাপ, স্থূলতা এবং নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি। ঠিক এই বাস্তবতায় সাইকেল হতে পারে তরুণ প্রজন্মের জন্য এক সহজ, কার্যকর এবং আনন্দময় সমাধান। 2018 সালে এপ্রিল মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ 3রা জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। পোল্যান্ডের সমাজবিজ্ঞানী অধ্যাপক লেজেক, উনি ওনার উদ্যোগে সাইকেলের গুরুত্ব বিশ্বমঞ্চে নতুনভাবে স্বীকৃতি পায়, এবং ওনার এই উদ্যোগই কারণ সাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি স্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক সমতার প্রতীক। সাইকেলের ইতিহাসও বেশ সমৃদ্ধ, জানেন কি কেন? কারণ 1816 সালে এর প্রাথমিক নকশা তৈরি হয় এবং পরবর্তীতে প্যাডেল সংযোজনের মাধ্যমে একটি আধুনিক রূপ লাভ করে। 2 শতাব্দীরও বেশি সময় ধরে মানুষের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে এই সাইকেল তার গুরুত্ব ধরে রেখেছে। বন্ধুরা, 2026 সালে দাঁড়িয়ে বিশ্ব সাইকেল দিবসের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেকটাই বেশি, কারণ নিত্যদিনের এই দৌড়ে আমরা কিন্তু প্রতিদিন ভুক্তভোগী। এই যে দূষণ, এই যে যানজট, এছাড়াও জলবায়ু পরিবর্তনের মতো একটা বিষয়, তাছাড়া জ্বালানি সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাইকেল হতে পারে অত্যন্ত কার্যকর একটা মাধ্যম। এ বছরের প্রতিপাদ্য সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল চালনা আমাদের সেই দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে যুব সমাজ যদি সাইকেল ব্যবহারে এগিয়ে আসে,

তাহলে তার ইতিবাচক প্রভাব পড়বে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ এবং পরিবেশ পর্যন্ত। নিয়মিত সাইক্লিং হৃদযন্ত্রকে সুস্থ যেমন রাখে, শরীরকেও ঠিক তেমনই ফিট রাখে, মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। একই সঙ্গে এটি আমাদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেও সাহায্য করে। তাই আজকের তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দেবে, পরিবেশ বান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার দায়িত্ব কিন্তু এখন এই যুব সমাজের হাতেই। একটি সাইকেল শুধু একজন মানুষকে গন্তব্য পৌঁছে দেয় না, বরং একটি সচেতন, দায়িত্বশীল এবং সুস্থ সমাজ গঠনের পথ দেখায়। আর যদি পরিবেশের কথা বলি, তাহলে সাইকেলের অবদান অনন্য। এটি এক ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার ছাড়াই চলতে পারে, ফলে বায়ু দূষণ এবং কার্বন নিঃসরণ কমায়, শহরের যানজট হ্রাস করা থেকে শুরু করে জ্বালানি সাশ্রয় এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে, তাই না? তাই চলুন আজকে এই বিশ্ব সাইকেল দিবসে ভালো লাগার একটি গান শুনে নিই।

সাইকেলের প্রয়োজনীয়তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রযুক্তি বিকাশের সঙ্গে সঙ্গে যানবাহনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এটি স্বাস্থ্যেও একটা প্রভাব ফেলে। এর পাশাপাশি পেট্রোল ডিজেল চালিত যানবাহন ব্যবহারের ফলেও পরিবেশ দূষিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সাইকেলই সবচেয়ে ভালো একটি বিকল্প। এটি শরীরকে দূষিত করে না এবং তার পাশাপাশি স্বাস্থ্যের উপরও কিন্তু একটা ভালো প্রভাব ফেলে। স্বল্প আয়ের মানুষের ক্ষেত্রে বড় যানবাহন কেনার পরিবর্তে সাইকেল তাদের যাতায়াতের মাধ্যম হয়ে উঠতে পারে।

0: এর প্রয়োজনীয়তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রযুক্তি বিকাশের সঙ্গে সঙ্গে যানবাহনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এটি স্বাস্থ্যেও একটা প্রভাব ফেলে। এর পাশাপাশি পেট্রোল ডিজেল চালিত যানবাহন ব্যবহারের ফলেও পরিবেশ দূষিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সাইকেলই সবচেয়ে ভালো একটি বিকল্প। এটি শরীরকে দূষিত করে না এবং তার পাশাপাশি স্বাস্থ্যের উপরও কিন্তু একটা ভালো প্রভাব ফেলে। স্বল্প আয়ের মানুষের ক্ষেত্রে বড় যানবাহন কেনার পরিবর্তে সাইকেল তাদের যাতায়াতের মাধ্যম হয়ে উঠতে পারে। তবে যেহেতু আমরা এই সাইকেল দিবসের কথা বলছি এবং এই সাইকেল আমাদের শরীরের উপর স্বাস্থ্যের উপর কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে, চলুন জেনে নিই। আমাদের সঙ্গে আজ রয়েছেন বিশেষ অতিথি ডাক্তার দীপজ্যোতি দাস, MD ফিজিশিয়ান জেনারেল মেডিসিন। ওনার সঙ্গে কথোপকথনে রয়েছেন আর্জে তনুশ্রী।
1: উপলক্ষে আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সাইকেল চালানো এবং আমাদের স্বাস্থ্য, বিশেষ করে ডায়াবেটিসের মতো রোগের সাথে এর গভীর সম্পর্ককে নিয়ে। তাই আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপজ্যোতি দাস, MD ফিজিশিয়ান ইন ডায়াবেটিস অ্যান্ড ক্লিনিক্যাল কার্ডিওলজি, যিনি আমাদের এই বিষয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিস্তারিত জানাবেন। স্যার, আপনাকে আকাশবাণীতে অনেক অনেক স্বাগত, কেমন আছেন বলুন।
2: নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমি খুব ভালো আছি এবং খুব ভালো লাগছে আপনাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে।
1: আজকের বিশেষ করে এই বিশেষ অনুষ্ঠানে প্রথম যে প্রশ্নটি স্যার আপনার কাছে থাকবে, যে নিয়মিত সাইকেল চালানো আমাদের শরীরের জন্য কতটা উপকারী বলে আপনি মনে করছেন?
2: ধন্যবাদ। আসলে সাইকেল চালানো এমন একটা ব্যায়াম যা বলতে পারেন প্রায় সব বয়সের মানুষদের জন্যই খুব উপকারী, খুবই ইউজফুল এবং তা কম্পারেটিভলি অনেকটাই সহজলভ্য, কারণ সাইকেলের তো দাম আর খুব বেশি না। আর নিয়মিত সাইকেল চালালে আমাদের হার্ট, আমাদের লাংস, এগুলোর যে ফাংশনসগুলো তা ধীরে ধীরে ইম্প্রুভ হয় এবং হৃৎপিণ্ডে বা হার্টে আরও দক্ষভাবে ব্লাড সার্কুলেশন করতে পারে। তার ফলে কি হয়, আমাদের শরীরের প্রতিটি অঙ্গে, প্রতিটি অর্গানে অক্সিজেন সাপ্লাই ভালো হয় এবং তার ফলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায়। এছাড়াও সাইকেল চালানোর সময় শরীরে বড় বড় যে পেশিগুলো আছে এগুলো একসঙ্গে কাজ করে, তার ফলে ক্যালোরি খরচ হয় এবং শরীরের অতিরিক্ত চর্বি কমতে সাহায্য করে, যার ফলে ওজন নিয়ন্ত্রণ থাকে, যার ফলে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, উচ্চ কোলেস্ট্রল এবং বিভিন্ন মেটাবলিক ডিজিজগুলির ঝুঁকিও কমে যায়।
1: আরও একটা যেটা প্রশ্ন থাকবে আপনার কাছে, যে ডায়াবেটিসের যে রোগীদের ক্ষেত্রে সাইকেল চালানো কতটা কার্যকর, বা এটা কি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, মানে করে বলে মনে করছেন?
2: অবশ্যই অবশ্যই সাহায্য করে, কারণ ডায়াবেটিস রোগীদের জন্য সাইকেল চালানো একটা অন্যতম সেরা একটা ফিজিক্যাল কার্ডিও এক্সারসাইজ বলতে পারেন। কারণ আমরা যখন সাইকেল চালাই তখন শরীরের যে মাসলসগুলো সেগুলো এনার্জি তৈরি করে এবং তার জন্য রক্ত থেকে গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে, ফলে সে রক্তে অতিরিক্ত শর্করা বা গ্লাইসেমিক ইন্ডেক্সটা, সেটার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে সাইকেল চালানোর সাথে সাথে। কীভাবে কমে, কারণ সেই রক্তের গ্লুকোজগুলো থেকে সেগুলো গিয়ে মাসেলে ইউটিলাইজ হয় এবং তার ফলে ব্লাড গ্লুকোজটা কন্ট্রোলে থাকে। তাছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিয়মিত সাইকেল চালালে শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং তার মানে হলো যে শরীরের যে সেলসগুলো আছে বা কোষিকাগুলো সেগুলো ইনসুলিনের প্রতি আরও বেশি সেন্সিটিভ বা সাড়া দেয় এবং গ্লুকোজের যে গ্লুকোজটা রক্তে বাড়ছে তাকে সহজে ব্লাড সেল

0: সেলসের ভেতরে, মাসেল সেলসের ভেতরে গিয়ে প্রবেশ করতে সাহায্য করে, যেটা একটু আগে বললাম। তাছাড়াও দেখা গেছে কিছু রিসার্চের মধ্যে সপ্তাহে নিয়মিত 150 মিনিট বা তার বেশি সময় মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রম করলে আমাদের রক্তের যে চিনির শর্করা, যেটা HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, সেটা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে সেটা আরও ভালো হয়। এছাড়া সাইকেল চালানোর ফলে ওজনও কমে, পেটের মেদও কমে, বাকি রক্ত চলাচল খুব ভালো হয়, ব্লাড প্রেশার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে, যা ডায়াবেটিস পেশেন্টসদের জন্য একটা অ্যাডেড প্লাস পয়েন্ট।
1: একটু সহজভাবে যদি বোঝান যে সাইকেল চালালে শরীরের ভেতরে কি ধরনের পরিবর্তন হয় যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে?
0: এই তো একটু আগে যেটা বললাম, খুব সহজভাবে যদি বলতে যাই, আমাদের শরীরের যে মাসেলসগুলোকে একটা বড় গ্লুকোজ স্টোরেজ মেশিন হিসাবে ভাবতে পারেন। হ্যাঁ, যখন আমরা বসে থাকি তখন রক্তে দেখা যাচ্ছে যে গ্লুকোজের একটি অংশ ব্যবহার হয় না, সেটা ব্লাডের মধ্যেই, ব্লাড স্ট্রিমের মধ্যেই থেকে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন আমরা সাইকেল চালানো শুরু করি তখন কিন্তু আমাদের পায়ের মাসেলসগুলো, আমাদের থাই মাসেলসগুলো, আমাদের কাফ মাসেলসগুলো এবং আমাদের শরীরের অন্যান্য মাসেলসগুলোও কিন্তু খুব সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে যায়। এই যে সক্রিয় মাসেলসগুলো তখন বেশি পরিমাণে গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে, ফলে রক্তে শর্করার মাত্রাও আস্তে আস্তে কমে যায়। দ্বিতীয়ত, ব্যায়ামের ফলে প্রত্যেকটা সেলসের ভেতর থাকা যে গ্লুকোজ পরিবহনকারী যে বিশেষ প্রোটিনটা আছে, যার নাম হচ্ছে GLUT4, হ্যাঁ, সেটা অ্যাক্টিভ হয়ে যায় বা সক্রিয় হয়ে যায়। তার ফলে ইনসুলিন কমে যায়, মানে শরীরে ইনসুলিন কম থাকলেও গ্লুকোজগুলো আমাদের সেলসের মধ্যে এন্টার করতে পারে। তাছাড়াও তৃতীয়ত কী হতে পারে, নিয়মিত সাইকেল চালালে শরীরের অতিরিক্ত চর্বি কমতে পারে, যেটা একটু আগে বললাম। এছাড়াও আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে শরীরের মধ্যে ইনফ্লামেশন কমে যায়। কোনো ইনফেকশন থেকে যদি ইনফ্লামেশন হয় তাহলে রক্তনালীর যে কার্যকরী ক্ষমতা উন্নত হয় এবং তার মেটাবলিক বা বিপাকীয় সিস্টেমটা যেটা আছে সেটা আরও বেশি ভালো কার্যকর হয়ে যায়। এই সমস্ত পরিবর্তনগুলো সম্মিলিতভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে।
1: আচ্ছা স্যার, এই মানে বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা যারা রয়েছে, ঠিক আছে, তাদের কি কি সতর্কতা মেনে চলা উচিত এবং নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে?
0: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত বলবো, যেসব রোগীদের ইনসুলিন বা কিছু নির্দিষ্ট ডায়াবেটিসের ওষুধ যারা খান, তাদের হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে যে গ্লুকোজ লেভেল, তা অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি কিন্তু থাকতে পারে, এটা সবসময় থাকতে পারে। তাই সাইকেল চালানোর আগে প্রয়োজনের মানে পরে রক্তের পরীক্ষাটা খুব মানে করাটা খুব জরুরি। দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে সবসময় জল রাখতে হবে এবং প্রয়োজনে গ্লুকোজ বিস্কিটস বা কোনো রকম চকলেট বা ক্যান্ডি বা মিষ্টি জাতীয় বিস্কুট রাখা উচিত। তৃতীয়ত, খুব কমফোর্টেবল এবং ইন্ডিভিজুয়ালাইজড জুতো পরা দরকার ডায়াবেটিক পেশেন্টসদের, ডায়াবেটিক ফুট ওই জিনিসটা থেকে বাঁচার জন্য, যাতে পায়ে ঘা না হয়। কারণ ডায়াবেটিস রোগীদের কী হয়, আমাদের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা পেরিফেরাল বা শরীরের মিডল থেকে যে দূরে, যেমন হাতে বা পায়ের আঙুলগুলোর মধ্যে রক্ত চলাচলটা অনেকটা কমে যায়, তার ফলে ক্ষত বা ঘা হলে সেটা শুকোতে অনেকটা সময় লাগে। তাই সেরকম ইন্ডিভিজুয়ালাইজড ডায়াবেটিক ফুটওয়্যার ইউজ করা উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী। চতুর্থ, যাদের হার্টের সমস্যা আছে, বুকে ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, গুরুতরভাবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা ডায়াবেটিসের কারণে চোখের সমস্যা আছে, বা ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুর জটিলতা রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়াম শুরু করবেন। আর নতুনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, একদিনে অনেক কিছু করার চেষ্টা করবেন না, ধীরে ধীরে শুরু করুন, কিন্তু নিয়মিত রেগুলার থাকুন। আর একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর ওষুধগুলো হলো একটা নিয়মিত শারীরিক পরিশ্রম, আর দ্বিতীয়ত, এই সাইকেল চালানো এমন একটি ব্যায়াম যা শুধুমাত্র আনন্দই দেয় না, তাতে খরচও কম এবং দীর্ঘদিন ধরে তা চালিয়ে যাওয়া সম্ভব।
1: অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে খুব সুন্দরভাবে কিন্তু বিষয়টি আজকে আমাদের সামনে আপনি তুলে ধরেছেন। আর শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে সাইকেল শুধু একটি পরিবহনের মাধ্যম নয়, এটি আমাদের সুস্থ জীবনের এক অনন্য সঙ্গী। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন এই ওয়ার্ল্ড বাইসাইকেল ডেতে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, প্রতিদিনের জীবনে একটু সময় বের করে সাইকেল চালাব আর অবশ্যই তার সাথে সুস্থ থাকব। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম আরজি তনুশ্রী। আজকের মতো।

0: বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ২০১৮ সালের এপ্রিল মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ 3রা জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। আর জাতিসংঘের মতে সাইকেল হলো একটি অনন্য, দীর্ঘস্থায়ী ও বহুমুখী পরিবহনের মাধ্যম। প্রায় 2 শতাব্দী ধরে ব্যবহৃত এই বাহনটি সহজ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রতীক। বিশ্ব সাইকেল দিবস প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক রয়েছে এবং তার পাশাপাশি এই সাইকেল দিবসে আরও একটি বিশেষ কথা না বললেই নয়। 18 শতকে ইউরোপীয় দেশগুলিতে মানুষ সাইকেল ব্যবহারের ধারণা পায়। 1816 সালে একজন কারিগর প্যারিসে প্রথমবারের মতো সাইকেল আবিষ্কার করেছিলেন। পরে সেটি 1865 সালে ফুট প্যাডেল চাকা আবিষ্কৃত করা হয়। এরপরে এটি নিয়ে আরও কাজ করা হয়েছিল পরবর্তী সময়ে। ধীরে ধীরে এই চক্রটি সম্পূর্ণরূপে বিকশিত হয় এবং তারপরে সাইকেল তৈরি করা হয়। তাই একদিকে স্বাস্থ্যের উন্নতি, পেশিশক্তি বৃদ্ধি এবং তার পাশাপাশি মানসিক চাপ কমাতেও অনেকটাই সাহায্য করে এই সাইকেল। 2026 সালের প্রতিপাদ্য সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল চালনা, তাই আজকের এই দিনটি অত্যন্ত প্রাসঙ্গিক। প্রিয় যুব বন্ধুরা, আসুন আমরা সকলে মিলে আজকে একটি অঙ্গীকারবদ্ধ হই, স্বল্প দূরত্বের যাতায়াতে যতটা সম্ভব সাইকেল ব্যবহার করব এবং নিজেদেরকে সুস্থ রাখব, পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করব। মনে রাখবেন, একটি সাইকেলের চাকা শুধু রাস্তার উপরে ঘুরে না, এটি একটা পরিবর্তনের চাকাও বটে। তাই এগিয়ে পাশাপাশি এগিয়ে নিয়ে যায় সুস্থ শরীর, সচেতন মন, সবুজ পরিবেশ এবং স্বপ্নময় ভবিষ্যতের পথে। বিশ্ব সাইকেল দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর জীবনের পথে এগিয়ে আসুন আত্মবিশ্বাসের সঙ্গে। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। নমস্কার।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। অনুষ্ঠানে শুনবেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয় ঝুঁকি হ্রাস কর্মী গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হবে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। ভারত আজ

0: বাংলাদেশ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মঞ্চক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলি শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিশ্ববিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য ও পরিষেবা এবং ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয় ঝুঁকি হ্রাস কর্মীগোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হবে। 3 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করাই এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ে স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। ঘূর্ণিঝড় ব্যবস্থাপনা, নাগরিকদের যুক্ত করে বিপর্যয়ের আগাম সতর্কতা ব্যবস্থা এবং দক্ষতাপূর্ণ পুনরুত্থান ও ত্রাণ ব্যবস্থার ক্ষেত্রে ওড়িশা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, কম্প্যাশনেট বা সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের সংজ্ঞা থেকে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এবং সংবিধানসম্মতও নয়। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ গতকাল এলাহাবাদ হাইকোর্টের এ সংক্রান্ত একটি রায় খারিজ করে জানিয়েছেন, বিবাহিত মহিলা রাও পরিবারভুক্ত বলেই বিবেচিত হবেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েত এবং বাহরিনের দিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে অথবা সেগুলিকে ধ্বংস করা হয়েছে। এর প্রত্যুত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরান যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরই এই হামলা। যদিও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকৌরিস পেয়েছেন 91টি ভোট। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছে। 25 থেকে 60 বছর বয়সী মহিলা উপভোক্তারা এই সুবিধা পাবে।

0: করবেন একটি প্রতিবেদন।
1: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ জোর কদমে চলেছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে একাধিক স্তরে নথি যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার শুরু হচ্ছে কড়া যাচাই প্রক্রিয়া। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অন্নপূর্ণা যোজনার সূচনাকে বড় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তুলে ধরছে রাজ্য সরকার। তাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন 35 জন মন্ত্রীর দপ্তর বন্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মালদার মোধাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের হওয়া 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। কলকাতা নগর দায়রা আদালতে গতকাল মোট 31 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়। এর মধ্যে 2টি মামলায় মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম এবং একরামুল বাগানির নাম রয়েছে। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। সহজ, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব এই বাহনটির গ্রহণযোগ্যতাকে স্বীকৃতি দিয়ে প্রতিবছর 3রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বাইসাইকেলের বিভিন্ন উপযোগিতাকে স্বীকৃতি দিয়ে তুর্কমেনিস্তানের একটি প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়। এই বছর বাইসাইকেল দিবসের মূল ভাবনা, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য সাইকেলে চলুন। কার্বন নিঃসরণ মুক্ত বাইসাইকেল যানজট না ঘটিয়ে স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। প্রবীণ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরু লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডিকে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আইএমডি আগামী 2 থেকে 3 দিনের জন্য কেরালা এবং মাহেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামীকাল পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। অপর সেমিফাইনালে বিকেল 4টায় বাংলাদেশ নেপালের বিরুদ্ধে মাঠে নামবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।
2: আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9টা বেজে 30 মিনিটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 10টায় শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10টা বেজে 30 মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11টায় শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12টায় ককবরক অনুষ্ঠান লীলামানি যারা। বেলা 12টা বেজে 55 মিনিটে অনুষ্ঠান চাষের কথা। বেলা 1টা বেজে 5 মিনিটে শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1টা বেজে 40 মিনিটে লোকগীতি শিল্পী অংশুমান রায়। দুপুর 1টা বেজে 50 মিনিটে রাগ প্রধান গান শুনবেন শিল্পী দারাপদ চক্রবর্তী।

দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি শুনবেন। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর বাংলা গদ্য বৃষ্টি থেকে পাঠ দেবেন বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা দেবশ্রী ভট্টাচার্য। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে গাভী ও বাছুরের সুষম খাদ্য প্রসঙ্গে বলবেন ডক্টর কল্যাণ রায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি স্বপন বসুর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ, রাত 8:30 আধুনিক গানের শিল্পী কুমার শানু, রাত 9:00 শুনবেন নজরুল গীতি বাসুবিপাল চৌধুরীর কণ্ঠে, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 শুনবেন আকাশবাণীর 90 বছরের স্মরণে বিশেষ সিরিজ এবং বিশেষ প্রোগ্রাম প্রযোজনায় আকাশবাণী ইম্ফল, রাত 10:00 কর্মখালি বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান আপনারা শুনছেন 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী শ্রীকান্ত আচার্য।

গানটি শিল্পী ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। শুনছেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবারের শিল্পী রমা মণ্ডল।

আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

0: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনলেন সুচিত্রা বিত্রের কণ্ঠে। আকাশবাণী আগরতলা।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
5: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
4: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
5: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
4: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনুন আনন্দ ছবির গান, শিল্পী মুকেশ।
6: নাই নাই

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবার শুনুন সফর ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

কিশোর কুমারের কণ্ঠে নমক হারাম ছবির এই গানটির সঙ্গেই শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজ শুনলেন আনন্দ, সাফর এবং নমক হারাম ছবির গান। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন অহংকার ছবি থেকে শিল্পী অমিত কুমারের কণ্ঠে ইচ্ছে করে গানখানি। এবারে শুনবেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে ছবি অন্তরের ভালোবাসা থেকে তোমার আমার এই গানটি।

এতক্ষণ শুনলেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে অমর কণ্ঠক ছবি থেকে তুমি মা আমাকে। এবারে শুনবেন কালিদাস ছবি থেকে শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে তুমি রাজার এই গানখানি।

এর কণ্ঠে গাওয়া সুন্দর তুমি কত। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে। শুনব পরবর্তী গান। গীত সঙ্গীত ছবি থেকে শিল্পী অনুরাধা পরওয়ালের কণ্ঠে চোখের ভাষা, এবং তারপর শুনব প্রেম জোয়ারে ছবি থেকে শিল্পী অমিত কুমার এবং শিল্পী সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে গান একবার দেখা। পরপর দুটি গান শুনে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফেরত আসছি আমি শিল্পী।

ফিরে এসেছি পরপর দুটো গান শোনার পর, এবারে শুনবো অন্তরের ভালোবাসা ছবি থেকে অলকা ইয়াগনিক এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে এমনি করি এই গানটি। তারপর শুনব মঙ্গলদ্বীপ ছবি থেকে শিল্পী অমিত কুমার এবং শিল্পী আশা ভোসলের দ্বৈত কণ্ঠে প্রাণ আজ এই গানটি।

0: না, তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

এবারে শুনবেন ছবি তুমি কত সুন্দর থেকে শিল্পী উষা মঙ্গেশকরের কণ্ঠে মন নাচে প্রাণ নাচে এই গানখানি।

এতক্ষণ আপনারা শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। যে গানখানে এতক্ষণ শুনলেন প্রাণ নাচে মন নাচে শিল্পী উষা মঙ্গেশকরের কণ্ঠে তুমি কত সুন্দর এই ছবি থেকে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 11:58 হয়ে 6 সেকেন্ড। আপনাদের সঙ্গে আমার কথা হবে নিশ্চয়ই, কিন্তু এই মুহূর্তে শুনবেন ককবরক অনুষ্ঠান।

0: আকাশ ভনি আগরতলা তাবুক চেংজাগ সিনি তিনি নি দু পর্যায় ক পর পান্ডা তিনি পোলিয়ানো খানার জাগান লেলামন জরব তাং বিতি তিনি নি তাং বিতি ও বারমি কম্পোস্ট নরগিনে ক কিসা খানার জাগান
1: মুকিং থাকিং রকনো হামরি উই গবং খে থাই নাহিংকি চরো সার এবার ফাঁস রক গবং খে রে নাঙ্গ অসা রকনো চ হাতি রগো রং খিবি পায়ুই নগোনো সুনামুই রে মানো অসা রক নেই বিশিঙ্গ কেঞ্জুয়ানী সার এবার বার্মি কম্পোজ সার ব কাইসা অ কেঞ্জুয়ানী সার সামনা থাকা হিংকে পুইলানো চেঞ্জুয়ানো সায়ুই নাহারনা নামায় ফিয়াবা মৈতু নারক দি যত কেঞ্জুয়ানী অসার সুনামুই মানিয়া অসার সুনামনা হিংকে কেঞ্জুয়ান জাতন সায়ু নাহারনা নামায় আবরকি বিশিঙ্গ তঙ্গ ইসেনিয়া ফেটিদা অব অংখা ইউরোপনি জাত ইড্রিলাস ইউজিনি অব দক্ষিণ আফ্রিকানি জাত আবনো কারিব পেরু নিক্স এক্স ফাদেতাস হিনুই অব ভারতনি জাত তঙ্গ আবরকনু রিউইন অ সারমা সানামথায় অ সার সানামনা থাকে পুইলানো পাকানি কাইসা টেঙ্কি সানামনা নামায় অ টেঙ্কি নি তরমারি এংনা নামায় এক মিটার থুকমারি এংনা নামায় সতুরনি সিমি নব্বই সেন্টিমিটার তাই লকমারি এংনা নামায় দুই মিটার সাতুং তাই ওয়াতে কাতিরিনা বাকে টেঙ্কিনো নখুংরিউই টনেনা নামায় তৈ বাকি টংমায়ানি বাকে টেঙ্কিনি কিনারনি তলা ফাসিঙ্গ কাইসা ওয়াসং এবার পাইপ সামই তনে দি অ ওয়াসংনি কচকমা তৈ বাই গুবনি সয়বাগ তৈ ধালগুই মুখিতংনি বলাই রগ স্প্রে খাইকে বেলাই হামো টেঙ্ক সার সামনা থাকা হংকে সকাং জাব্রা বকব্রা কসকন চিগুন চিগুন খে তানুই গরংসা জাগাও সিনি সিমি চি সাল জরা তনুই ওয়াইনি ওয়াইথাম ফিলফিলি মুসকি বুতৈ সারি রেদি আবনু সেলাই অ জাব্রা বকব্রা কসক রকন হাকরো কম্পোস্ট সার সামুই মাস কাইসা সুক সগ্রৌ তনিখে বেলাইন হামকুগ টেঙ্কিনি তলানি এনচি কাইসানি সিমি কাইনুই হা এবাকে হাচিনচা তন্মানো নরুই আবনি জাগাও মুসকি কসক সারুই রিনা নামায় আবনু উল অ জাব্রা বকব্রা কসক তাই মুসকি কসকনি সাকা সাকা খলায়ী টেঙ্কিন সাইট সেন্টিমিটার জরা সুপুংনা নামায় টেঙ্কিও তনিজাক অ সারন হিনিমানো কেঞ্জুয়া কসকনি সার এবাকে বার্মি বেদ আবনু ইয়াগুলোকে অ বার্মি বেদ এবাকে অ কেঞ্জুয়া জাব্রা কসকনি সাকাও বাসিজাক কেঞ্জুয়ানো ফিয়গুইরি দি ফিয়ক মানে কিসা ওলনো অ কেঞ্জুয়া কসকগ জাব্রা কসকনি বিশিঙ্গ হাবৈ থাংমানি নোগানো অ জাব্রা কসকনি সাকাও হাতিও ওয়াইনি এবার ওয়াইথাম নাংখাকে আবনি গবং তৈ খরৌই রিনা নামায় জেসুক জোড়া অ জাব্রাও মশ্রমই নাইখে ইয়াগো তৈ শিয়াসার তৈ রিমা ওল টেঙ্কিনি সাকাও প্লাস্টিকনি মানৈন্য কারুই হাকর গনাং জেসে মানৈন্য ফানো খলবৈ তনি দি হাতি বারসাও ওয়াইসা অ জাব্রা কসগো ফিরগুই রিনা নাং

0: অবা হাইকে খ্লাইকে মাস দেয়ার নিশিমি দুই মাস হিংকে না জাবর কষক কেন জোয়া খাওয়াই থাংবায় না কেন জোয়া খাকা কেন তৈ রুনানি মাথা গিয়ে দি আফুরো অ কেন জোয়া ন টেঙ্কি নীতি সাবই কাইসা প্লাস্টিক নি কেসেং কোনা গবং মানয় তনিখে অ কেন জোয়া রক তলা ও গলাই থাংবায় না আফুরুকে অ কেন জোয়া ন অ কেন জোয়া নি সার ন আলাদা খালাই মানা না সুং অ কেন জোয়া নি চারা এবারে বুতুঞ খাতেউই টনি না হিংকে কোতাল চুবা সামই টনি না নামায় আব হাইকে কেন জোয়া নি সার সামই সুংচি নি সালব্রম নি নামমানী মুখেদং থাকিদং রক রেউই মানো এবারে ফালি বসুং রং পয়সা রক আজই মানো
1: আশোক জর খাবাখ্যা তং বিটি ও বারমি কম্পোজ খাইমানা রগিনে কিসা বিজাগল তাবো খার জাগান প্রবারানী দেববর্মানী জাদনীর জামুনা

ना जादो याक राक्षस खरा

আসুক জরা খা বাকিয়া লেলা মনেজর প্রবরানি দেববরমানী জাদুনে রেজামুন লেলা মনেজরা তিনি বাকে আসুক তাবুক খা বাইন থুমনুক তিনি থুমনুক মূ নুখুং হামজ অথুপ নুং নৈকিয়া দিবাকর দেববরমা

0: লাইজাছি ও দুর্গেশ,
1: তা মন্টা সেকনি খবর কই বাহাই রাম কুইসা রক রহনামলা
0: রহয়া কক সে তং নিয়ে দে তাল কই প্ল্যান দা নুগুইছে ঠাই পুং রু যুক্তি হিনো দুর্গেশ
1: কক তো হাই নো ডাক র
0: দুর্গেশ রাং রক রহ কাই তো নিনি ইয়াক তিন সপাই গমলে নংসে ও ময়ালনি রাংরি চিঠি র বিলি খাইনাই তাম সানানি নগ বাজি তংব গরেবে বাক্সা মুন সাকাইব বই খনাও করিনি বেরোতে ও কাপ দুর্গেশ।

0: nó có sao mà tông mới pion phải hiểu pion đặc pion
1: ta mà sao mừng nắng phải phải đi nóc xin quá à chúc phải đi
0: mong bà chị cái xa có cơ tờ cơ tờ xứng nó nút khai nó xảy mà nó nắng lê rằng phải hiểu cả ta rằng bà chị khá ta tư đi ta à nó tư xí kí chắc khá nình ra đi
1: bà ta mà khá tư nè tờ ơ cú nhì lo ơ cú nhì lo đó tư glass cái xe tư vô la
2: à ủ tư anh bà chị
0: ওরো কাইসা তাই অতল কাইসা সইরি দি বাসই বাসই নন আং কক থাইসা সানামু চুং মানে
1: তোমা কং না সানামু চুং ছা দিতা খনাওয়া না
0: বাসই নরং মন নু খুন আং বেলাই কে হামজাকা তামলে হিনমা নু খং হামনা হামিয়া বা হামজ কা হাম বাইসে নং হাই বরই চিন মম ময়ল করি হিন মচো গো বাসই
1: দূর ই নব তোমা হিমা কো নি না কক লাই বেসক্রাসি অং না
0: না বাসই বেশ করাইয়া নখুং হামনা হামিয়া বা হামজ কাহাম বাইসে তোমা হিনমা নং নে নখুং বাই দা শেখর চৌ নখুং তমুং ফেলাই মানছে মা সাও
1: তাম অংখা বা কিসিং বকেরানি চাকরি খেলাই টঙ্গ তাই মারে না বল্লা খাবার গান হিন খানাওয়া

0: khai na to ta mo tong ba
1: ko khai hai si ba sei ang us kang phai phuro yong song ni dukho kosto no no goi khai rok si tong si wo buri chok buran jora se buni no khok satong wati man ja goi kamla kasta khulai tong ja si wo da se korbo sakri manoi kai jak mane yak ulo wan chung mung tong mung kicha phano helanga ne hinoi yong song na asa kotor ma tong mani
0: rang pusha rao rohan na bla
1: boro ni ba sei rang pusha rao na le thui tong si ti phano si rohaya ni ni mare ni kok bai da se kono suru se bai ka mo tho gei sakri khlai ma jaga se tong lai si wo thang mai hin ma mo thang ko song da ung si bukra jok bukra ba se walai thang hino bono ba khen chana se le ga por ga na hi khana ma ble
0: aa अब तो हिनी न खनाओ अब हाय छ नंग तंग खले बोंग ने बोंग खै बेलाय जामन नि कक लाय लिया
1: आओ बस हिंगा हिंगा सिनि काय खुलुम का
0: आओ खुलुम का अब किसा नंग नि छम हुमु द खलाय गरा नाता
2: म बायांग दाबो नगर आंग रखिसा फानो रहनानि बिन बागै रांगसांग नि माय र তাইরিক নাই সারি পাইমাংসে মাহাজ বুরম বুরম দোকান দগ রেউই মা তঙ্গ মাহাইকাই সানানি ওয়ানাব ওয়ানাব বখরক সে ফাইলি এ
1: হাই মো শেখর ছিলে তাম সেই সেজন কক ছাওই তং হা বাহাই কাহম করং তং
2: খবর তো তাম হামনানি হামতাইয়া
1: তাম আবতি সময় রগ পার্ক সাইজিং সাইজিং কবি কবি বা তাবু কি বইতে রগে ছে লগি ব্যাগ ছাতি তেই ছাগ সুস পাঞ্জাবি
2: আব তো ফাত্রামি ক
1: না ইয়ার ফাত্রামি ক গে নি নি পোশাক রুনন গসি মা ছাও
2: ফাইদে ইয়ার আসুক দি ক রক ছালাই গিরা না মালাই আব বালুকা
1: বাড়ি নাং মানে ক ছাক ইয়ার ফাইদি খাই
2: হিন্দি সিগার কংসা নং দে ইয়ার
1: ইহি ইয়ার আং কাই জাক মানে পরে ন সিগারেট খিবি রি বাইখে
2: হিন্দি নং না বা কংসা সে
1: দয়া কোন ইয়ার ওকে বাহাই চলি খা নগনি খবর র
2: কাহাম নি কং নবা তাম সানানি হাঙ্গার নি কালি সুই কা গিয়া হাই আনি নুখুং নি জঙ্গজাল বো কা গিয়া তাম হিন বা সানা খাইব বেকেরেং খিম না কাইব বাহা নুই তংখা
1: তার মানে তাম সানা না ইয়ার প্লিজ টেল মি আই এম ভেরি গ্রিডি
2: কনা দি ইয়ার আং বো কাই জাগে হামজক নি ইয়া কমুন চারি ওই আমা বাবু নি দুঃখ কষ্ট তেই বিয়াল নি লাগাই রং ন সুই মাননি হেনে খা খাইমানি বেবাক ন নিরাশা উই থাঙ্কা মা বা বাই নগ খা তো গিয়া উঙ্গই নি নি মারে ন আং চাকরি খাইমানি জাগাও সে তুই মা তো নিশিব পৃথিবী নি সে হামা মথাক না হি সাবা তব সে নি মারে ও নু খুঙ্গলে কা শুনলি আছে হিনি তংশিব উই তো খাই দিয়ার নি নি মারে ন ক কসাং বাইব সাউই বুঝ খা তাই ইয়াক সিমি সেটি সানা বাকি তংশিব
1: বারি চায়া ইয়ার বারি হামিয়া আতি কক রুগ্ন আং খানাওয়ানে হিনই কিচ্ছা ফোন বাবি মায়া ইয়ার বড় মনুষ্য তো ওয়াক টক গিয়া বন বই তকই ফেরনানি কিন্তু ফেরঙ্গই রুঙ্গিয়াং না তো কক করই
2: ম ব সইন ইয়ার আং মুসুং তুই তে খরক চ মুসুং ইয়া হিংকাই বন ব ফেরঙ্গই মাইয়া মা বা তাম হিন বা লেখা পড়া করেই বাই দে অ্যাডজাস্ট উঙ্গই মাইয়া উংখা
1: অ্যাডজাস্ট উঙ্গই মান্না মায়া তো নিচিন থানি শিবলা নাই ইয়ার তৈমা বসক বিয়াল বিপন্ন তৈ হাফুং সিনিয়া বারৈ সাগর মিলি ফাই আমতি খাইন চুংব সংসার বাই কাম হামিয়ান তৈ মা গদাল নাই ই হাও আম বাবন কারৈ কে কতর করৈ
2: আব তো ঠিক ন তাবক আং ব লামরং খাই আনি ও গবাই নু খুং ন কতাল খাই সিনাম মানফি ন সালাসলা ইয়ার প্লিজ হেল্প মি
1: খাতা সবাই দি ইয়ার সাজেস্ট খাইমানি সেকাং আনি কবু মুকাই সনার দি ইয়ার
2: সাদিয়ার তা মনো সানাতং বেবাক নাং খানানাই
1: ফাইনাই বিসি কতালনি সালো আন নগো ফাইনেন কর দে ইয়ার
2: অবশ্যই ফাইনাই ইয়ার
1: সাইসুং ইয়া ফিয়া মারন ন বলগি মা তো বনাই কবই দে ইয়ার
2: কবই ন ইয়ার হিম দে খাই তিনু সং ন সাউই থাং লাইছি বানা
1: হিম দে
3: নগো সাবো তং বে এ নং বিয়ান খান কে
0: তামা বাবু
3: ও নং বিয়ান খান নো
0: বাবু

0: নানি কান বিয়াল খাই ওই ওর সংসারে মোসাঙ্গি রহকা রিখা শুধু বালাই শুকলাই
1: কতর মতই ফাইজামানি নসলা তংনা রংলিয়া ভাই তিনি নরং নিব খাও দুঃখ কষ্ট রিখা
2: ভাই
0: আগিনি
1: দাদা
0: বাসাই মা বা

চাষের কথা আজ শুনবেন। আদা চাষ, 100 গ্রাম আদায় রয়েছে কার্বোহাইড্রেট 17 গ্রাম, ফ্যাট 0.75 গ্রাম, পটাশিয়াম 415 মিলিগ্রাম, ফসফরাস 34 মিলিগ্রাম, শ্বেতসার 12.3%, আঁশ 2.4%, খনিজ পদার্থ 1.2% এবং জল 80.8%। আদা মশলা হিসেবে খাওয়া ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি কাশি, আর্থারাইটিস, মাইগ্রেন, ডায়রিয়া, গ্যাস, হার্টের সমস্যা, ডায়াবেটিস, হাই কোলেস্টেরলের মতো নানান রোগ প্রতিরোধে আদার জুড়ি মেলা ভার। বৈশাখ জ্যৈষ্ঠ, ইংরেজিতে যদি বলি এপ্রিল মে মাসে আদার বীজ বপনের উপযুক্ত সময়। জল নিকাশের ভালো ব্যবস্থা আছে এমন উঁচু ও মাঝারি উঁচু জমি এবং বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটিতে 4-6টি চাষ ও মই দিতে হবে। লাইন থেকে লাইন 20 ইঞ্চি এবং চারা থেকে চারা 10 ইঞ্চি দূরে লাগাতে হবে। হেক্টর প্রতি সার প্রয়োগ করতে হবে কম্পোস্ট 10 টন, ইউরিয়া 300 কেজি, টিএসপি 270 কেজি, পটাশ 230 কেজি, জিপসাম 110 কেজি, দস্তা 2.5 গ্রাম, সম্পূর্ণ গোবর এবং টিএসপি, জিপসাম, দস্তা এবং অর্ধেক এমওপি বা পটাশ ও সকল সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। অর্ধেক ইউরিয়া ও বাকি পটাশের অর্ধেক 50 দিন পর প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ইউরিয়া ও পটাশ 80 দিন ও 100 দিন পর সমান দুটি কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে। আদা লাগানোর পর বৃষ্টি হলে সেচের প্রয়োজন হয়, তবে বৃষ্টি না হলে মাটিতেও রসের অভাব থাকলে নালাতে সেচ দিতে হবে এবং 2-3 ঘন্টা পর নালার অতিরিক্ত জল বের করে দিতে হবে। বৃষ্টির জল যেন জমতে না পারে সেই জন্য জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে। সেচ ও সার দেবার পর জো আসা মাত্র আগাছা দমন করতে হবে। চারা গজানোর 20-25 দিন পর আগাছা দমন করতে হবে। গাছ খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে। প্রতি বর্গমিটারে রবি মৌসুমে 50-60টি এবং খরিফ মরশুমে 40-50টি চারা রাখা ভালো। আদার কাণ্ড ছিদ্রকারী পোকা দমনে মেলাথিয়ন জাতীয় কীটনাশক প্রতি 10 লিটার জলে মিশিয়ে 10 দিন পরপর 2-3 বার ভালোভাবে স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে। আদার কন্দ ছিদ্রকারী পোকা দমনে ফেনিট্রোথিয়ন জাতীয় কীটনাশক 10 লিটার জলে

মিশিয়ে 10 দিন পরপর 2 থেকে 3 বার ভালোভাবে স্প্রে করতে হবে। আদার কন্দ পচা রোগ দমনের জন্য সালফার জাতীয় ছত্রাকনাশক অথবা কার্বেন্ডাইজম জাতীয় ছত্রাকনাশক প্রতি 10 লিটার জলে মিশিয়ে 10 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। আদা ওঠানোর পর বড় আকারের বীজ কন্দ ছায়াযুক্ত স্থানে বা ঘরের মেঝেতে বা মাটির নিচে গর্ত করে গর্তের নিচে বালি 5 সেন্টিমিটার 2 ইঞ্চি পুরো স্তর করে তার উপর আদা রাখার পর বালি দিয়ে ঢেকে দিতে হবে।

মেঝেতে বা মাটির নিচে গর্ত করে গর্তের নিচে বালি 5 সেন্টিমিটার 2 ইঞ্চি পুরো স্তর করে তার উপর আদা রাখার পর বালি দিয়ে ঢেকে দিতে হবে। পরে খড় বিছিয়ে দিয়ে ঢেকে নিতে হবে। এতে আদার গুণাগুণ এবং ওজন ভালো থাকে। বায়ু চলাচলের জন্য গর্তের উপরিভাগে ও পাশে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা রাখতে হবে। শুনলেন চাষের কথা, আজ শুনলেন আদা চাষ।

এতক্ষণ শুনলেন চাষের কথা। আকাশবাণী আগরতলা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এখন সময় বেলা 12:59:35। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন শিল্পী বিশ্বজিতের কণ্ঠে তোমার চোখের আলো। এই গানখানি এবারে শুনবেন শিল্পী শিপ্রা বসুর কণ্ঠে মনের দোয়ার।

আপনারা শুনছেন আধুনিক গান, এতক্ষণ শুনলেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে সেদিন বিদায় বেলা এই গানখানি, এখন শুনবেন শিল্পী রুমা গুহ ঠাকুরতায়ের কণ্ঠে একখানা মেঘ।

আপনারা শুনছেন আধুনিক গান। এতক্ষণ শুনলেন শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে মহুয়ায় জুমেছে আজ বহু, আর তার আগে শুনলেন শিল্পী অরুণ দত্ত এর কণ্ঠে জারে ফিরে এই গানখানি। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হওয়ার দাবি জানিয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে তাঁর উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের উপজাতি সম্প্রদায় সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, তাদের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া দরকার। রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে এখনও উপজাতি সম্প্রদায়ের এমন কিছু মানুষ রয়েছেন যারা সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে জানেন না।
1: পিএম জনমন যোজনা কে তহত জনজাতীয় সমুদায় মে ভি সবসে পিছড়ে সমূহ কে 20,000 সে অধিক গাঁও তো বিকাশ কার্যক্রম কো পৌঁছানে কা লক্ষ্য হে। হাম সব জানতে হে 75 জো গ্রুপস ও হে পিভিটিজি, পিভিটিজি সবসে পিছড়ে, আভি ভি অ কোই পেড় কে মঞ্চ কে রেতে রেতে হে, উনকে কোই জমিন নেহি, জমিন থা লেকিন রেকর্ডেড নেহি, ইসিলিয়ে উনকো জমিন দে কার ঘর বানানা, উনকে হার চিজ কে লিয়ে অধিকারী লোগোঁ কো জিতনে কর্মচারী লোগোঁ কা দায়িত্ব হে।
0: 2026 সালে দেশ জুড়ে জনজাতীয় গরিমা উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় 40,000 ছাত্রছাত্রী উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। এক্ষেত্রে তাদের কোনো অসুবিধে হয়নি। CBSE-র পক্ষ থেকে গতকাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র মূল্যায়ন এবং উত্তরপত্রগুলি স্ক্যান করা কপি যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। তবে যেসব ছাত্রছাত্রী তাদের উত্তরপত্রের স্ক্যান করা কপি সংগ্রহ করেছে, কেবলমাত্র তারাই এই সুবিধা নিতে পারবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পর্ষদ জানিয়েছে, এই পোর্টালগুলিতে পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য SBI, কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদা এবং ইন্ডিয়ান ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কমিটি গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হয়। 3 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। ব্রাজিল, রাশিয়া, চীন

দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ের স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে বলেছেন, সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের নীতিগত সমর্থন, উদ্ভাবন এবং বিশ্বমানের পরিকাঠামোর জন্যই এই সফলতা এসেছে। মন্ত্রী জানান, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দেশের অবস্থানকে সংহত করে বিশ্বের মধ্যে অগ্রণী দেশ হিসেবে উঠে আসার লক্ষ্যে ভারত কাজ চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা বিষয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পর্যালোচনা করার জন্য এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের মহানির্দেশক কাঞ্চন দেবীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে 31 অগস্টের মধ্যে তাদের পর্যালোচনা রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে উপরাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য তাঁর ত্রাণ তহবিল থেকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেছেন, তার সরকার ঘটনার উপর নজর রাখছে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকম সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রীগুপ্তির শপথ পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেস এ ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করেছে। ইরান গতকাল বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ চালিয়েছে। ওয়াশিংটন ইরানের সামরিক ঘাঁটিগুলোর উপর হামলা চালানোয় তার জবাবে ইরানি আক্রমণ চালায়। এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সেনাবাহিনী ইরানের একটি জাহাজকে তাদের বন্দরে যাওয়ার সময় বাধা দিলে দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। মার্কিন রাষ্ট্রপতির একটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত হানে। এদিকে ইরানের সেনাবাহিনী বলেছে, মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে দক্ষিণে একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালালে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে বাহরিন এবং কুয়েতে মার্কিন সামরিক অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার কাজ আনুষ্ঠানিক সূচনা করেছেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন কর্মসূচি করা হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত ছিল। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টারির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভায় সহশরীরে উপস্থিত

0: ছিলেন 58 জন, স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে। পরে আরও 6 জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে ভাঙন সুস্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের কাছে যাতায়াতের জন্য সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সাইকেল চালনা এক অত্যন্ত উপযোগী বিষয়।
1: साइकिलिंग को अपने जीवन का हिस्सा बनाएं। साइकिलिंग केवल एक व्यायाम या एक दिन की हॉबी नहीं, बल्कि स्वस्थ और सशक्त जीवन शैली की पहचान है। यह हमारे स्वास्थ्य के साथ साथ पर्यावरण को सुरक्षित रखने का सबसे सस्ता, सुंदर और टिकाऊ माध्यम है। जितना अधिक हम साइकिल का उपयोग करेंगे, उतना ही प्रदूषण कम होगा और पेट्रोल डीजल की बचत के माध्यम से देश को भी लाभ मिलेगा।
0: ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। অপর সেমিফাইনালে বিকেলে 4টে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারত আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী অংশুমান রায়।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী অংশুমান রায়ের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন রাগ প্রধান গান, আজকের শিল্পী তারাপদ চক্রবর্তী।

আপনারা শুনছেন রাগ প্রধান গানের অনুষ্ঠান। শিল্পী ছিলেন আজকের তারাপদ চক্রবর্তী। আকাশবাণী আগরতলায় এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি এবং তারপর হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

রাতে আকাশবাণী আগরতলায় এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি এবং তারপর হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: पश्चिम बंगाल विधानसभा से निष्कासित विधायक ऋतव्रता बनर्जी के लगभग 58 विधायकों के समर्थन का दावा करने के बाद तृणमूल कांग्रेस में उथल पुथल मची। सर्वोच्च न्यायालय ने अरावली पर्वत श्रृंखला की परिभाषा के पुनर्विचार के लिए उच्च स्तरीय विशेषज्ञ समिति का गठन किया। कांग्रेस के वरिष्ठ नेता डीके शिवकुमार अब से कुछ देर में कर्नाटक के मुख्यमंत्री के रूप में शपथ लेंगे। और इंडोनेशिया ओपन बैडमिंटन में HS प्रणय और आयुष शेट्टी आज पुरुष सिंगल्स मैच खेलेंगे। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी अगरतला जानिए दीची आबहार विज्ञप्ति। आबहवा दफ्तर थेके प्राप्त आगामी 24 घंटार पूर्वाभासे जानानो होच्छे जे आकाश साधारणत मेघाच्छन्न थाकते पारे, हालका थेके माझारी बृष्टिपातेर सम्भावना रयेछे राज्येर किछु अंचले। दिनेर सर्वोच्च तापमात्रा 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত সর্বোচ্চ তাপমাত্রা 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 54% থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। জানিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আমাদের দ্বিতীয় অধিবেশনে থাকছে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর বাংলা গদ্য বৃষ্টি থেকে পাঠ দেবেন বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা দেবশ্রী ভট্টাচার্য। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে গাভী ও বাছুরের সুষম খাদ্য প্রসঙ্গে বলবেন ডাক্তার কল্যাণ রায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন শিল্পী স্বপন বসুর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ, রাত 8:30 আধুনিক গানের শিল্পী কুমার শানু, রাত 9:00 নজরুল গীতি শুনবেন বাসবী পাল চৌধুরীর কণ্ঠে, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 শুনবেন আকাশবাণীর 90 বছরের স্মরণে বিশেষ সিরিজ এবং বিশেষ অনুষ্ঠান প্রযোজনায় আকাশবাণী ইম্ফল, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশন আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল 4:58। এতক্ষণ আমি শিল্পী ভট্টাচার্য ছিলাম আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে সময় এখন দুপুর 2:32:45। জয় হিন্দ।

গানখানি শুনছিলেন হিরোপান্তি ছবি থেকে মোহিত চৌহানের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন লাভ আজকাল এই ছবি থেকে একই শিল্পীর কণ্ঠে।

গানখানি শুনছিলেন সিমরন ছবি থেকে মোহিত চুয়ানের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন হেমা সরদেসাইয়ের কণ্ঠে, চক দি ইন্ডিয়া এই ছবি থেকে।

গানখানি শুনছিলেন হিমা স্যার দেশাইয়ের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন। একই শিল্পীর কণ্ঠে শাস্ত্র ছবি থেকে।

গানখানি শুনছিলেন হিমাশ্রী দেশাইয়ের কণ্ঠে। চিত্রগীতের আসরে আজ শুনছিলেন মোহিত চৌহান এবং হিমাশ্রী দেশাইয়ের কণ্ঠে বিভিন্ন হিন্দি ছবির গান। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন চাকমা গান শিল্পী সুপর্ণা খাইসা।

যে একা সে কি ক্ষুদ্র। অনেকজন যদি একসাথে থাকি আমরা, তাহলে কি আমরা একটা বৃহৎ দলে পরিণত হই। যদি আমরা একা থাকি তাহলে কি আমরা ক্ষুদ্র মনে হয়। সেই সামান্য যে একা সেই ক্ষুদ্র, সেই সামান্য যাহার ঐক্য নাই সেই তুচ্ছ। দেখো ভাই সকল, কেহ একা নামিও না, অর্ধপতি ওই প্রচণ্ড রবির কিরণে শুকাইয়া যাইবে। চলো সহস্রে সহস্রে, লক্ষে লক্ষে, অর্বুদে অর্বুদে এই বিশ্বসীতা পৃথিবী ভাসাইব, পৃথিবী ভাসাইব। পর্বতের মাথায় চড়িয়া, তাহার গলা ধরিয়া, বুকে পা দিয়া পৃথিবীতে নামিব। নির্ঝর পথে স্ফটিক হইয়া বাহির হইব, নদীকুলের শূন্য হৃদয় ভরাইয়া, তাহাদিগকে রূপের বসন পড়াইয়া, মহাকল্লুলে ভীমবাদ্য বাজাইয়া, তরঙ্গের উপর তরঙ্গ হানিয়া, মহারঙ্গে ক্রীড়া করিব। এসো সবে নামি। কি বলছে যে আমরা পৃথিবী ভাসাইব, পর্বতের মাথায় চড়িয়া অর্থাৎ পাহাড়ের মাথার উপর চড়ে আমরা তাহার গলা ধরিয়া, গলার মধ্যে ধরিয়া, বুকে পা দিয়া পৃথিবীতে নামিব। নির্ঝর পথে স্ফটিক হইয়া বাহির হইব, আমরা নির্ঝর পথে স্ফটিক হইয়া কী করতে থাকব, বাহির হইতে থাকিব। স্বচ্ছ হয়ে আমরা কী করব, ঝর্ণার পথে স্বচ্ছ হয়ে, স্ফটিক মানে কি স্বচ্ছ, ঝর্ণার পথে, নির্ঝর পথে মানে কি ঝর্ণার পথে, স্ফটিক হয়ে আমরা কী করে নামব। নদীকূলের শূন্য হৃদয় ভরাইয়া, তাহাদিগকে রূপের বসন পড়াইয়া, মহাকল্লুরে ভীমবাদ্য বাজাইয়া অর্থাৎ ভয়ঙ্কর শব্দ করিয়া, খুব আনন্দ সহকারে তরঙ্গের অর্থাৎ ঢেউর উপর ঢেউ দিয়ে আমরা কী করিব, ক্রীড়া করিব, কাজ করিব। এসো সবে নামিং, আবার বলছি কি এসো সবে নামিং। কে যুদ্ধ দিবে, কে দিবে যুদ্ধ, লেখক কী বলছেন, কে দিবে যুদ্ধ। ইস, বায়ুর ঘাড়ে চড়িয়া দেশ দেশান্তরে বেড়াইব, কে আমাদের সঙ্গে যুদ্ধ করিবে, আমরা কি করিব, বায়ুর সঙ্গে চড়িয়া, ঘাড়ে চড়িয়া, বায়ু মানে কি বাতাস, বাতাসের ঘাড়ে চড়িয়া আমরা দেশ দেশান্তর, দেশেও যাইব অন্য দেশেও যাইব, দেশান্তর মানে কি অন্য দেশ, অন্য দেশে গিয়েও বেড়াইব। আমাদের এই বর্ষা যুদ্ধে বায়ু ঘোড়া মাত্র, তাহার সাহায্য পাইলে বড় বড় গ্রাম অট্টালিকা শ্রুতমুখে করিয়া ধুইয়া লইয়া যাই, তাহার ঘাড়ে চড়িয়া জানালা দিয়া লোকের ঘরে ঢুকি। কার ঘাড়ে চড়িয়া, বায়ুর ঘাড়ে চড়িয়া অর্থাৎ বাতাসের ঘাড়ে চড়িয়া। বৃষ্টি কি একা একা ঘরে আসতে পারবে, কখনো না, বৃষ্টি কি করে নিচের দিকে পড়তে থাকে, যদি তখন বাতাস আসে তাহলে কি হয়, বৃষ্টিটা দেখবে কি ঘরের দিকে আসছে বা চারোদিকে কি হচ্ছে ছড়িয়ে যাচ্ছে বাতাসের সঙ্গে মিশে। আমরা জাতিতে জল, আমরা জাতিতে কি জল, কিন্তু রঙ্গরস জানি, আমরা জাতিতে জল হলো আমরা কি জানি, রঙ্গরস করতে জানি। মল্লিকার মধু ধুইয়া লইয়া ভ্রমরের অন্ন মারি, মল্লিকা কি ফুলের মধু, ফুলে কি থাকে মধু থাকে, লইয়া ভ্রমরের অন্ন মারি, কি করি আমরা ফুলের মধ্যে যে মধু থাকে বৃষ্টির জলে আমরা তাহাকে ধুইয়া দিয়া, ভ্রমর কি ভ্রমর, ভ্রমরের ভ্রমর কি খায়, মধু খায়, ফুলের মধু খায়, সে ভ্রমরে অন্ন মারি অর্থাৎ ভাত মারি, ভ্রমরকে আমরা খাইতে দেই না। মুড়ি মুড়কির দোকান দেখিলে তাই ফলার মাখিয়া দিয়া যায়, অর্থাৎ মুড়ি মুড়কির দোকান যদি আমরা দেখি তাহলে কি করি, প্রায়ই আমরা কি করি, ফলার মাখিয়া দিয়া যাই। আর রামী চাকরানি কাপড় শুকাইতে দিলে তাহার কাজ প্রায় দ্বিগুণ করিয়া রাখি, অর্থাৎ রামী নামক এক চাকরানি যদি কাপড় শুকাইতে দেয় তাহার কাজটাকে আমরা কি করি, দ্বিগুণ করিয়া দিই। কিভাবে, কারণ কাপড়গুলি বৃষ্টি আসলে পরে ভিজিয়া দেয়, তা আবার কাপড়গুলি নতুন করে শুকাতে হয়, তাই বলা হয়েছে কি, রামী চাকরানির কাজ আবার আমরা দ্বিগুণ করিয়া দিই। দেখো ভাই, কেহ একা নামিও না, কি বলছে যে দেখো তোমরা কিন্তু কেহই একা নামিও না, ঐক্যই বল, নইলে আমরা কেহ নহি। অর্থাৎ বারবার লেখক কি বলতে চাইছেন যে তোমরা যতবারই নামবে কেউ কিন্তু একা নামিবে না, কারণ একতাই বল, নইলে আমরা কেহ নহি। চলো।

আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু পৃথিবী রাখিব, অর্থাৎ আমরা একাকী খুব ক্ষুদ্র, খুব ছোট। যদি আমরা একসঙ্গে হই তাহলে আমরা কি করতে পারবো? অনেক কিছু করতে পারবো, পৃথিবীকে রাখতে পারবো। শস্য ক্ষেত্রে শস্য জন্মাইব, মনুষ্য বাঁচিবে। যদি বৃষ্টি না হয় তাহলে কি হয় না? শস্য ক্ষেত্রে শস্য হয় না। আর যদি বৃষ্টি হয় দেখবে কৃষকরা কি করে? বৃষ্টির জন্য অপেক্ষা করে, কারণ বৃষ্টি যখন আসে তখন শস্য শ্যামলা পৃথিবী আবার নতুন রূপে জাগরিত হয়, নতুনভাবে জেগে উঠে আমাদেরকে ফুলে ফলে সম্ভার করে উঠে। আমাদের কৃষকরা কি হয়? হাসি ফুটে তাদের মুখে, কারণ তারা আবার নতুন করে বীজ বপন করে ফল এবং ফসল ফলাতে পারে। নদীতে নৌকা চালাইব, মনুষ্যের বাণিজ্য বাঁচাইব, অর্থাৎ নদী যদি শুকিয়ে যায় তাহলে কি করে পারতে না? খেয়া ঘাটে মাঝি কি করতে পারে না? নৌকা এপার থেকে ওপারে নিয়ে যেতে পারে না। যখন নদীতে প্রচুর পরিমাণে জল জমে তখনই কি করে? খেয়া ঘাটের মাঝি এপার থেকে ওপারে পারাপার করে, মানুষজনকে পারাপার করে। তাই কি করে? যে খেয়াঘাটে যে মাঝি যে বাণিজ্য করে, অর্থাৎ ব্যবসা করে, যে মাঝি নৌকা চড়িয়ে জীবনযাপন করে, তারও কি হয়? একটা ব্যবসা। সেই ব্যবসাটা করে জীবনযাপন করে পয়সা রোজগার করে। যদি বর্ষা যদি বৃষ্টি না নামে তাহলে নদী শুষ্ক নদীতে নৌকা চালানো সম্ভব হয় না। তাই বলেছে কি? নদীতে নৌকা চালাইব, মনুষ্যের বাণিজ্য বাঁচাইব। তৃণলতা বৃক্ষাদির পুষ্টি করিব, পশু পক্ষী কীট পতঙ্গ বাঁচিবে। আমরা ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, আমাদের সমানকে আমরাই সংসার রাখি। দেখো দেখো আমাদের দেখিয়া পৃথিবী আহ্লাদ দেখো। কি বলছে? যে দেখো দেখো আমাদেরকে দেখে পৃথিবীর আহ্লাদ দেখো। পৃথিবী কত খুশি আমাদেরকে দেখে, তার আহ্লাদে আটখানা। পৃথিবী যেন আমাদেরকে দেখে একেবারে আহ্লাদে আটখানা হয়ে গেছে, আমাদের দেখে ওরা মহা খুশি হয়েছে। গাছপালা মাথা নাড়িতেছে, গাছপালা কিভাবে রেসপন্স করছে তারা? যে গাছপালা মাথা নাড়িতেছে, নদী দুলিতেছে, অর্থাৎ নদীর জল দুলিতেছে, এপাশ থেকে ওপাশে দুলিতেছে। ধান্যক্ষেত্র মাথা নামাইয়া প্রণাম করিতেছে, কে প্রণাম করিতেছে? ধান্যক্ষেত্র, অর্থাৎ ধান গাছগুলি কি করছে? তারা তো আর কথা বলতে পারে না, তাদের হাত পাও নেই, তারা কি করে মাথাটাকে গাছগুলিকে নিচের দিকে নামিয়ে তারা কি করছে? প্রণাম করিতেছে। চাষা চষিতেছে, জলে ভিজিতেছে, কেবল বেনে বউ আমশি ও আমসত্ব লইয়া পলাইতেছে, খেয়ে পলাইতেছে। সবাই কিন্তু খুব খুশি, কিন্তু একমাত্র দেখা গেছে কে? বেনে বউ, অর্থাৎ বণিকের বউ আমসত্ব আর আমসি নিয়ে পলাইতেছে, কারণ তিনি আমসত্ব আর আমসিগুলি কি করতে? রৌদ্রে দিয়েছিলেন শুকানোর জন্য। যেহেতু বৃষ্টি এসেছে তিনি কি করছেন? এইগুলি নিয়ে পলাইতে শুরু করিয়াছেন। আমাদের বল দেখো, কি আমাদের শক্তি দেখো, পর্বত কন্দর দেশ প্রদেশ ধুইয়া লইয়া নতুন দেশ নির্মাণ করিব। আমরা কি করব? পর্বত অর্থাৎ পাহাড় আর কন্দর মানে কি? গিরি গুহা, অর্থাৎ পাহাড়ের গুহা, এগুলি নিয়ে কি করব? দেশ প্রদেশ ধুইয়া লইয়া নতুন দেশ নির্মাণ করিব। বিশীর্ণা সূত্রকায়া তটিনীকে কুলপ্লাবিনী জলরাক্ষসী করিব। বিশীর্ণা মানে একদম শুষ্ক, তটিনী মানে কি? নদী। শুষ্ক নদীকে প্রচণ্ড প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়ে আমরা কি করব? জলরাক্ষসী, অর্থাৎ প্রচুর জল দিয়ে দেব। আমরা কোনো রাক্ষসী মানে অনেক বড় সড়ো বুঝাই আর কি, আমরা কি বুঝাই? অনেক বড় সড়ো, অনেক বেশি। এখানে কি বলেছে? জলরাক্ষসী মানে অনেক জল। কোনো দেশের মানুষ রাখিব, কোনো দেশের মানুষ মারিব, কত জাহাজ বহিব, কত জাহাজ ডুবাইব, পৃথিবী জলমগ্ন করিব, অথচ আমরা কি ক্ষুদ্র? আমাদের মতো ক্ষুদ্র কে, আমাদের মতো বলবান কে? কি বলছে? যে আমরা যদি একা থাকি তাহলে তো আমরা খুবই ক্ষুদ্র, যদি আমরা একসাথে থাকি একসাথে নামি তাহলে আমাদের মতো বৃহৎ কে, আমাদের মতো বলবান কে? এ পৃথিবীকে আমরা সম্পূর্ণ জলমগ্ন করে দেব যদি আমরা চাই। তো লেখক কি বলতে চেয়েছেন? বারবারই কবি রূপক অর্থে বুঝাতে চেয়েছেন যে একতাই বল, যে একা সে বোকা, একা মানেই বোকা। যদি তুমি একা থাকো তাহলে তুমি বোকা, তাই তুমি ঐক্যবদ্ধ হয়ে চলো। যত তুমি ঐক্যবদ্ধ হয়ে চলবে তত তুমি কি করবে? বল বেশি পাবে, বলবান হবে।

আমি গল্পটি তোমাদের সঙ্গে পাঠ করলাম, আলোচনা করলাম। এখন যিনি লেখক অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার একটা পরিচিতি আছেন, সেটা একটু জেনে রাখো। আমি বলছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে 1838 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক। ঐতিহাসিক উপন্যাস রচনায় সিদ্ধহস্ত হলে তাকে বাংলার স্কট বলা হয়। তার রচিত দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, রাজসিংহ, আনন্দমঠ, রজনী প্রভৃতি উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সমাজ, দর্শন প্রভৃতি বিষয়ে বিভিন্ন প্রবন্ধ রচনা করে বাংলা প্রবন্ধ সাহিত্যের দিক উন্মোচন করেছেন তিনি। তাহার রচিত বিবিধ প্রবন্ধ কৃষ্ণচরিত, কমলাকান্তের দপ্তর বাংলা সাহিত্যের অনন্য ও অতুলনীয়। অর্থাৎ আমরা এখন কী করলাম, লেখক পরিচিতিটা অতি সংক্ষেপে জেনে নিলাম। এখন আমরা গল্পটা পড়েছি, গল্পটার একটা মূল বিষয়বস্তুটা কী আমি তোমাদেরকে খুব সংক্ষেপে পড়ে দিচ্ছি। একদাই বল, ঐক্যহীনতাই দুর্বলতা। ক্ষুদ্র বৃষ্টিবিন্দু নিতান্তই শক্তিহীন, কিন্তু সমবেত বৃষ্টিবিন্দুর প্রবল ধারাপাতে পৃথিবী ভেসে যায়, শস্যক্ষেত্র উর্বর হয়, তৃণলতা, পশু পাখি, মানুষ বাঁচে। তেমনি একক মানুষ অসহায়, কিন্তু সমষ্টিবদ্ধ মানবগোষ্ঠী অসীম বলবান। ঐক্যবদ্ধ মানুষের সমবেত প্রচেষ্টায় অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। মানব সভ্যতার অগ্রগতির কেন্দ্রীভূত শক্তি এই ঐক্য শক্তি। প্রাসঙ্গিকভাবে বলা চলে, ভারত সমাজ বহুদা বিভক্ত, জাতি ধর্ম ভাষা সংস্কৃতির বিভিন্নতার কারণে ভারতভূমিতে যে আপাত বৈচিত্র্য দেখা যায়, তার মধ্যে রয়েছে এক মূলগত ঐক্য। সেই ঐক্যশক্তি জাগরণের উদ্দেশ্যই লেখক বৃষ্টিরূপকের আড়ালে সকলকে আহ্বান জানিয়েছেন, কোটি কোটি ভারতবাসীর একতাবদ্ধ শক্তির প্রবল তেজ বিশ্বজয় করতে পারবে। আসলে এই গল্পটার মূল লক্ষ্যই হলো একতাই বল, ঐক্যতাই শক্তি। অর্থাৎ একা মানেই বোকা। তুমি ঐক্যবদ্ধ হয়ে থাকবে, তাহলে তুমি বলবান হতে পারবে, তুমি শক্তিশালী হতে পারবে। গল্পটা আমরা আলোচনা করলাম, লেখক পরিচিতিও জানতে পারলাম, গল্পের বিষয়বস্তুও জানলাম। এখন এই গল্পটা থেকে কঠিন কঠিন শব্দ আছে, এই শব্দগুলির অর্থ তোমাদেরকে আমি বলে দিচ্ছি। অর্বুদ মানে কি দশ কোটি, কুল মানে কি তীর, কীরা মানে কি খেলা, যুথিকা জুইফুল, সূত্রকায়া সুতুর মতো শরীর, বিশীর্ণা অতিকৃষ বা শুষ্ক, কুলপ্লাবিনী কুলপ্লাবিনী কুল ভাসিয়ে দেয় এমন, বিশুষিতা অত্যন্ত শোষণ করা হয়েছে এমন, ফলার হলো কি লুচি সন্দেশ মুড়ি দই ফল সহযোগে প্রদত্ত ভুজ, তটিনী মানে কি নদী, তরঙ্গ হলো ঢেউ। এই গল্পটার শব্দার্থগুলি আমি আলোচনা করেছি। এখন এই গল্পটা থেকে অতি সংক্ষিপ্ত একের প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করছি। শুনে একের প্রশ্নের জন্য কিন্তু এক কথাতেই উত্তর লিখবে, দুইয়ের জন্য তিন থেকে চার লাইন বা দুই থেকে তিন লাইন, আর পাঁচের প্রশ্নের জন্য যতটা চায় ততটাই লিখবে। কারণ ডিভিশন ওয়াইজ যে প্রশ্নগুলি থাকে সেটাতে ভাগ দেওয়া থাকে, এক এক তিন বা দুই দুই এক, সেগুলি দুইয়ের জন্য দুই লিখবে আবার একের জন্য এক লিখবে। যদি প্রচুর পরিমাণে প্রশ্ন কথা লেখো, যা চেয়েছে তার চাইতে বেশি লেখো, তাহলে কিন্তু যিনি কপি চেক করবেন উনি কিন্তু সঠিকটা পাবেন না, যা সঠিক তাই লিখবে, তাহলে তোমাদের মার্কস পেতেও সুবিধা হবে। আমি ছোট প্রশ্নগুলি নিয়ে, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা সাহিত্য সম্রাট নামেও অভিহিত করি। বৃষ্টি কী জাতীয় রচনা? বৃষ্টি হলো একটি রূপকধর্মী নিবন্ধ, অর্থাৎ এটার অন্তরালে একটা অর্থ আছে। লেখক যে ভাবটা প্রকাশ করতে চেয়েছেন সেই ভাবের ভেতরকার একটা অর্থ আছে, সেই অর্থটাকে কী করতে হবে আমাদের বের করতে হবে, উনি সত্যি সত্যি কী বলতে চাইছেন অর্থটাকে জানতে হবে। বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসের নাম লেখো। বঙ্কিমচন্দ্রের

0: একটি উপন্যাসের নাম হল রাজসিংহ। কমলাকান্তের দপ্তর কার রচনা? কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের রচনা। ক্ষুদ্র কে? একক বৃষ্টিবিন্দুকে ক্ষুদ্র বলা হয়েছে। বৃষ্টিকণা কাকে বাহন করে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়? বৃষ্টিকণা বায়ুকে বহন করে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। কাকে বাহন করে বৃষ্টিকণা? বায়ুকে বহন করে, কারণ বৃষ্টি একা বাহিত হতে পারে না, কাউকে বহন, কারুর উপরে সে বহন করে অন্য জায়গা থেকে আরেক জায়গায় যায়। বৃষ্টি পাঠ্যাংশের কথক কে? বৃষ্টি পাঠ্যাংশের কথক বৃষ্টিকণা নিজেই। বৃষ্টি রচনায় কী কী ফুলের নাম উল্লেখ আছে? বৃষ্টি রচনায় যুথিকা ও মল্লিকা ফুলের নাম উল্লেখ আছে। আমরা পেয়েছি না, মল্লিকার মধুগুলি শোষণ করে নেয় বৃষ্টি। বৃষ্টি কী করে? মল্লিকার মধুগুলিকে ধুয়ে দেয়, তাই কী করে? ভ্রমর মধু খেতে পারে না। আমরা একটা লাইন পড়লাম না, যাহার ঐক্য নাই সে কী, যাহার ঐক্য নাই সে তুচ্ছ। অর্বুত মানে কি? আমি আগেও বলেছি, অর্বুত মানে কি? দশ কোটি। দেখো ভাই সকল, কেহ একা নামিও না, এখানে ভাই কে? এখানে ভাই হল অন্নশ্রুতা বৃষ্টিবিন্দু, অর্থাৎ যে বৃষ্টি কথা বলছে সে অন্য আরেকটা বৃষ্টিকে বলছে যে তোমরা কেহই একা নামিও না, ওদেরকে সতর্ক করছে যে তোমরা কেহই একা নামবে না। লেখক বৃষ্টিকোণার সঙ্গে কাদের সাদৃশ্য দেখেছেন? লেখক একক বৃষ্টিকোণার সঙ্গে একা মানুষের আর সমবেত বৃষ্টিকণাদের সঙ্গে ঐক্যবদ্ধ মানুষদের সাদৃশ্য দেখেছেন। কিন্তু রঙ্গরোজ জানি কারা? রঙ্গরোজ জানে, বৃষ্টিবিন্দুরা রঙ্গরোজ জানে। ব্যানে বউ কী নিয়ে পালাচ্ছে? ব্যানে বউ আমসি ও আমসত্ব নিয়ে পালাচ্ছে। কার ঘাড়ে চড়ে বৃষ্টিকণা জানালা দিয়ে লোকের ঘরে ঢুকে? আমি গল্পেতে বলেছি না, কার? বায়ুর ঘাড়ে চড়ে বৃষ্টিকণা জানালা দিয়ে লোকের ঘরে ঢুকে। বৃষ্টি কার মধু ধুয়ে নিয়ে অন্ন মারে? বৃষ্টি মল্লিকা ফুলের মধু ধুয়ে নিয়ে ভ্রমরের অন্ন মারে। তাহার কাজ প্রায় দ্বিগুণ করিয়া রাখি, কার কাজ কে দ্বিগুণ করিয়া রাখে? রামী চাকরানীর কাজ বৃষ্টি দ্বিগুণ করে রাখে। বৃষ্টি কোথায় ফলার মেখে দিয়ে যায়? বৃষ্টি কোথায় ফলার মেখে দিয়ে যায়? বৃষ্টি মুড়ি মুড়কির দোকানে ফলার মেখে দিয়ে যায়। আচ্ছা, বৃষ্টি কবিতাটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করেছি, এটা থেকে কী ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেটাও আমি তোমাদেরকে বলেছি। কিন্তু জানো, গল্পটা তোমাদের ভালো করে পড়তে হবে, গল্পের প্রত্যেকটা লাইন বুঝতে হবে, লেখক কী বলতে চাইছেন। যদি গল্পটা সঠিকভাবে পড়ো, ঠিকঠাকভাবে পড়ো, তাহলে দেখবে কি, যেখান থেকেই প্রশ্ন আসে তোমরা উত্তর দিতে পারবে। শুধুমাত্র বইয়ের মধ্যে যে কতগুলি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি পড়লেই তোমরা সঠিকভাবে উত্তর দেবে এমন না, হঠাৎ করে দেখা গেল ভেতর থেকে কোনো প্রশ্ন আসলো। তাহলে যদি তোমরা গল্পটা পড়া থাকে তাহলে তোমাদের কি উত্তরটা দিতে সুবিধা হবে, তাহলে যেখান থেকে প্রশ্ন আসবে সেখান থেকে তোমরা উত্তর দিতে পারবে। এখানে শব্দার্থ আর ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, বাকি এখানে অন্যরকমের ধরো সন্ধি হতে পারে, কিছু কিছু শব্দে সন্ধিও হতে পারে, আবার কিছু কিছু শব্দে তোমরা বিপরীত শব্দ হতে পারে, বাক্য রচনা হতে পারে, এগুলি তোমাদের করতে হবে। তাহলে তোমরা কি পুরো পাঠ্য বিষয়টা ওই গল্পের যে সম্পূর্ণটা রেডি করে নিয়ে রাখতে পারবে, তাহলে তোমরা যেখান থেকে প্রশ্ন আসবে তোমরা দিতে পারবে। যেমন বৃষ্টি, বৃষ্টি শব্দে সন্ধি হতে পারে, বৃষযুক্তি, আবার বৃক্ষাদি, বৃক্ষযুগ আদি, দেশান্তর, দেশযুগ অন্তর, যেমন সন্ধি হতে পারে এগুলি, এই শব্দগুলি দিয়ে সন্ধি হতে পারে। যেমন বিপরীত শব্দ হতে পারে শুষ্ক, আর্দ্র, ক্ষুদ্র, ক্ষুদ্র মানে কি জানো? একদম ছোট, তার বিপরীতটা কী হবে? বৃহৎ। আহ্লাদ, বিষাদ। গ্রাম, আমরা সবাই জানি গ্রাম মানে কি? গ্রামের বিপরীত কি? শহর। বলবান অর্থাৎ খুব শক্তিশালী, আর বলহীন মানে কি? একদমই বল নেই। যা, তাহলে আমরা সন্ধি, তারপর বিপরীত শব্দ, এগুলি আমরা কি কি শব্দের হতে পারে তোমরা নিজেরাও করতে পারো, নিজে নিজে করে দেখাতে পারো যে হয়েছে কি না, তোমরা এগুলি নিজে নিজে তৈরি করবে, তাহলে তোমাদের একটা অভ্যাস হয়ে যাবে যে আমরা নিজে নিজে করতে পেরেছি। ঠিক আছে, তো আজকে এখানেই রাখলাম, তোমরা সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আমরা তোমাদের কোনো সমস্যা থাকলে এগুলি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ভালো থাকবে।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর বাংলা গল্প বৃষ্টি সম্পর্কে পাঠ দিলেন বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা দেবশ্রী ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে গাভী ও বাছুরের সুষম খাদ্য প্রসঙ্গে বলবেন ডক্টর কল্যাণ রায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন স্বপন বসুর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ। রাত 8:30 আধুনিক গানের শিল্পী কুমার শানু। রাত 9:00 নজরুলগীতি শুনবেন বাসবিপাল চৌধুরীর কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 শুনবেন আকাশবাণীর 90 বছরের স্মরণে বিশেষ সিরিজ এবং বিশেষ প্রোগ্রাম প্রযোজনায় আকাশবাণী ইমফল। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: অ্যানালগ ডিভাইস।
1: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া ও তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা জেলার দু এক জায়গায়। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 37.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 54%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরা জেলার দু এক জায়গায়। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর আকাশবাণী আগরতলা।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থী আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থী আসরে আমরা আলোচনা করব গাভী ও বাছুরের সুষম খাদ্য। এই প্রসঙ্গ নিয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর কল্যাণ রায়। নমস্কার ডক্টর রায়।
1: নমস্কার
0: কল্যাণবাবু। আমাদের রাজ্যে যারা দুগ্ধবতী গাভী পালন করছেন দুধের জন্য বিশেষ করে, একটা সময় ছিল ওনারা কিন্তু সম্পূর্ণভাবে গাভীদের শরীরের প্রতি বা খাদ্যের প্রতি কিন্তু ততটা যত্নবান ছিলেন না। যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি অধিক পরিমাণে দুধ উৎপাদনের জন্য বর্তমানে অনেক গোপালকরা আমরা বলব সচেতন হয়েছেন এবং তাদের গাভী এবং বাছুরের স্বাস্থ্যের প্রতি নজর দিচ্ছেন, এবং যাতে করে তাদের শরীর ঠিক থাকে, উৎপাদন ঠিক থাকে এবং বাছুরটাও যাতে সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠেন সেজন্য কিন্তু ওদেরকে বর্তমানে সুষম খাদ্য দিচ্ছেন। প্রথমে আপনার কাছ থেকে জানবো, এই যে গাভী আর বাছুর, তাদের সুষম খাদ্য আমরা কেন দেব?
1: সুষম খাদ্য কখন হচ্ছে? গরুর বা বাছুরের খাবারটা যখন নাকি যা যা যা প্রয়োজনীয় তার বয়স অনুযায়ী, তার শরীরের বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো সবগুলো মিলিয়ে যখন আমি প্রয়োজনীয় পরিমাণে দিতে পারছি তখনই তাকে আমরা সুষম খাদ্য বলতে চাই।
0: আচ্ছা
1: আচ্ছা, যেমন ধরুন বাছুর দিয়ে শুরু করা যাক। বাছুরকে শাল দুধ খাওয়াতে হবে। তার খাওয়ানোর প্রয়োজনীয়তা জন্মের পর বছরের প্রথম

0: এবং অতি আবশ্যিক খাদ্য শালদুধ। এটা হলো মা গাভীর ওলান বা পালান থেকে প্রাপ্ত প্রথম নিঃসরণ হওয়া দুধ। জন্মের পর বাছুরকে অন্তত প্রথম তিন দিন সারা দিনে 2 থেকে 2.5 লিটার দুধ অবশ্যই খাওয়াতে হবে।
1: আচ্ছা, এবার 3 দিন পরে যখন ধীরে ধীরে সে বড় হচ্ছে, একটু চলতে শিখলো, আমরা তখন তার জন্য খাওয়ারটা কিভাবে বেছে নেব?
0: আচ্ছা, তার আগে একটু বলে নিই যে শাল দুধের ব্যাপারটা, এখানে একটা লক্ষণীয় বিষয় হলো আমি বলেছি 2 থেকে 2.5, কেন 2 থেকে 2.5, কেন তার বেশি না কেন কম নয়, এটা এই জন্য বললাম বেশি খেলে অসুস্থ হয়ে পড়বে বাছুর।
1: আচ্ছা,
0: এমনই অসুস্থ হবে যে তার এমন উদরাময় হতে পারে যে পেট খারাপ হবে, হ্যাঁ বাচ্চাটা মরে যেতে পারে এই অল্প বয়সে। হ্যাঁ, কারণ তার হজম শক্তি তখনও পরিপক্ক হয়নি, তো সেই দুধটা হ্যাঁ তাকে বেশি খাইয়ে দিলে, মানে আমি ছেড়ে দিলাম, হ্যাঁ সে খাচ্ছে তার ইচ্ছে মতন, সেক্ষেত্রে কিন্তু তার বিপদের সম্ভাবনা রয়েছে। তাই জন্য বলছি 2 থেকে 2.5। এবং 2 থেকে 2.5টা কেন, বাছুরের শরীরের ওই সময়কার শরীরের জন্মের পর যে তার ওজনটা, সেই ওজনের 10 ভাগের 1 ভাগ।
1: সেখানে কি যারা গাভী পালন করছেন ওরা কি সেদিকে খেয়াল রাখবেন যে বাছুরটা ঠিক কতটা ওজনে রয়েছে, কত বড় হয়েছে, তার উপর নির্ভর করে দেবেন?
0: এটা করা উচিত বলে মনে করি আমি।
1: মানে সাধারণত বাছুরটার মানে আনুমানিক যা ওজন হবে তার 10 ভাগের 1 ভাগ।
0: 10 ভাগের 1 ভাগ সাধারণত জন্মের সময়ে বাছুরের একটা ওজন দেখা যায় 20 থেকে 25 কেজির মধ্যে তার ওজন হয়।
1: আচ্ছা,
0: তার 10 ভাগের 1 ভাগ হিসেবে ওই রোগটা বললাম। আরেকটা বললাম কি, অতি আবশ্যিক খাদ্য বললাম। বললাম কেন বললাম, কারণ হচ্ছে সদ্যজাত বাছুরের দেহে পরিবেশে থাকা বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা থাকে না। সে যখন মায়ের গর্ভ থেকে বেরিয়ে এলো, তার তখন যে বিভিন্ন
1: একটা নতুন জগতে এলো,
0: নতুন জগতে এলো এবং পরিবেশের মধ্যে হ্যাঁ রোগ জীবাণুর যে সমস্ত ছড়িয়ে রয়েছে তার সঙ্গে তাকে যুদ্ধ করতে করে বাঁচতে হবে, সেটার কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। কি হবে, ওই শাল দুধটা হ্যাঁ এই কাজটি করে বাছুরকে রোগাক্রমণ থেকে রক্ষা করবে, যতক্ষণ তার শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা তৈরি না হচ্ছে।
1: আচ্ছা,
0: 3 দিন পর্যন্ত তো শাল দুধ খাওয়ানোর বললাম, এরপর 7 দিন পর্যন্ত বাছুরটি মায়ের দুধ দিনে 3 থেকে 4 বার হ্যাঁ নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাছুরকে খাওয়াতে হবে 7 দিন বয়স পর্যন্ত।
1: আচ্ছা আচ্ছা,
0: তারপরে হলো বাছুরের 2য় সপ্তাহ যখন হয়ে গেল, মায়ের দুধ কমিয়ে দিয়ে বাছুরকে একটু দানা খাবার বা কাফ স্টার্টার যেটাকে বলা হয়, দানা খাবার বলতে খুব পালিশ করা, ছোট করে ভাঙানো যাতে বাছুর হজম করতে পারে, শুরু করতে হবে। প্রত্যেকবার দুধ খাবার পর অল্প একটু দানা খাবার
1: দিতে হবে,
0: জিভে ঘষে দিতে হবে, তাহলে সে এই খাবারটা চিনে নেবে যে এই স্বাদটাকে। হ্যাঁ, আস্তে আস্তে সে ওই ওই খাবারটাতে অভ্যস্ত হয়ে পড়বে। 3 মাস বয়স পর্যন্ত কাফ স্টার্টার খাওয়ার পর 4 মাস থেকে আমরা কাফ গ্রোথ মিল বা একটা আর একটু সহজ করে বললে বলা যায় যে যে দানা জাতীয় খাবারের হ্যাঁ মিশ্রণ, শস্য দানা শস্য বা এই সমস্ত ইয়েগুলো এটা মিশ্রণ, হ্যাঁ সেটা
1: আমরা ওকে দেবো,
0: খাওয়াতে শুরু করব। তো সেটা কীরকম হবে, বাছুরকে 6 মাস পর্যন্ত হ্যাঁ দেওয়ার একটা রুটিন আমি এখানে আমাদের কৃষক ভাইদের জন্য বলবো, সেটা হচ্ছে বয়স যখন বাছুরের 4 দিন থেকে 1 সপ্তাহ তখন আনুমানিক তার দেহের ওজন হচ্ছে 25 কিলো, দুধ খাওয়ানোর পরিমাণ থাকবে 2.5 লিটার।
1: ওকে,
0: আর কাফ স্টার্টার বা সিজিএম যেটা বললাম সেটা সামান্য পরিমাণ, মুখে ওই যে বললাম মুখে ঘষে দিয়ে একটু তাকে আস্তে আস্তে অভ্যাস করে তুলবো আমরা, তারপর প্রথম সপ্তাহে আর কি। আর সঙ্গে সবুজ ঘাস একটু সামান্য পরিমাণ, নরম সবুজ ঘাস, সেটাও চেনানোর জন্য যে ওটা তোমার খাদ্য, ওকে অভ্যস্ত করে তোলার জন্য, ঠিক আছে। তারপর 4 থেকে 6 সপ্তাহ বয়সে তার ওজন, তার শরীরবৃত্তীয় কাজকর্মগুলো যদি সঠিক থাকে তখন তার ওজনটা গিয়ে দাঁড়াবে 30 কেজিতে।
1: আচ্ছা,
0: সেই 30 কেজি যখন তার ওজন হয়ে গেল সেই সময়ে তাকে দুধ খাওয়াবো 3 লিটার, আর 50 গ্রাম থেকে 100 গ্রাম ওই কাফ স্টার্টার খাবারটা দেবো।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, আর সেখানে সবুজ ঘাসই একটু অল্প পরিমাণ একই রকম থাকবে 6 থেকে 8 সপ্তাহ। এই 2 সপ্তাহে ওজনটা বেড়ে তার 35 কেজি হওয়ার কথা, তখন দুধ খাবে 2.5 লিটার। মানে দেখুন, লক্ষ্য করে দুধের পরিমাণটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে,
1: মানে যেখানে আমরা
0: 3 লিটার ছিল,
1: 20 কিলো ওজনের মধ্যে আমরা যেখানে 3 লিটার খাওয়াতাম, 2 থেকে 2.5 লিটার খাওয়াতাম, এখন বড় হচ্ছে ওজন বাড়ছে কিন্তু দুধের পরিমাণটা কমে যাচ্ছে,
0: কিন্তু
1: যেহেতু সে এডিশনাল খাদ্য খাচ্ছে
0: বাড়ছে আমার সুষম খাদ্যটা, সেই 100 থেকে 250 গ্রাম তখন দেবো আমরা তাকে ওই সুষম খাদ্য, আর ওই ঘাসের পরিমাণ সেই একই রকম।
1: ডক্টর রায়, এই জায়গায় এসে কি আমরা বাছুরের 2টি প্রজাতি হতে পারে, একটা মানে মেয়ে বাছুর হতে পারে, একটা ছেলে বাছুর হতে পারে?

0: সেই ক্ষেত্রে কি আমরা ওই সময় থেকে তার খাদ্যের পরিমাণ বা গুণ বা কিছু পরিবর্তন করে দেব তাদের দৈহিক বৃদ্ধির জন্য?
1: এখন যদি আমরা যে ছেলে বাছুরটা হচ্ছে থাকছে, সে যদি ছেলে বাছুর হয়, ছেলে বাছুর হলে আমাকে ভেবে নিতে হবে যে আমি কি ওকে দিয়ে কি কাজ করাবো।
0: আচ্ছা,
1: প্রথমত যদি আমি প্রজননের জন্য ওকে ঘরে রাখি, কৃষক যদি ঘরে রাখেন, সেক্ষেত্রে তাহলে তাকে আমার যত্নটা সেরকম করতে হবে, সে যাতে সুস্থ হয়ে
0: ভালোভাবে
1: ভালোভাবে গ্রোথ হয়ে উঠে আসে। হ্যাঁ, সেই করে তো বেশিরভাগ ক্ষেত্রে তো সেটা আর নিজেরাই দায়িত্ব নেয় না। এখন যেহেতু কৃত্রিম প্রজননের ব্যবস্থাটা খুব সরকারিভাবে ভীষণভাবে ছড়িয়ে গেছে, হ্যাঁ, একেবারে ডোর স্টেপ পৌঁছে
0: গেছে,
1: তো সেখানে এটা করে না, তো সেখানে একটু নেগলেক্টেড হয়ে থাকে, এটা আমরা দেখতে পাই।
0: পুরুষ বাছুরগুলো
1: ক্রমশ দুর্বল হতে থাকে।
0: এবার এই যে মেয়ে বাছুরটা ধীরে ধীরে সে কিন্তু আবার একটা মায়ে পরিণত
1: হবে,
0: তো তাকে ধাপে ধাপে আমরা কিভাবে খাবার সুষম খাদ্য দেব?
1: এটাই বলে যাচ্ছি আমি, 8-10-40 কেজি ওজন হয়ে যেতে পারে সে সময়, তার তখন 2 লিটার দুধ খাওয়াবো, 250-350 গ্রাম সুষম খাদ্য দেব, ঘাস খাবে অল্প একটু, 10-12 সপ্তাহ তখন তার ওজন দাঁড়াবে 45 কেজি। তো দুধ দেব 1.5 লিটার, কমে আসছে, কমে গেল 1.5 লিটার, 350-500 গ্রাম খাবার দেব।
0: আচ্ছা,
1: হ্যাঁ, আর ঘাস 1 কেজি মতন সব নরম কচি ঘাস বেছে বাইরে করে ওকে খাওয়ানোর জন্য। আচ্ছা, আর 12-16 সপ্তাহে ওর দাঁড়ানোর কথা 55 কেজি, সে সময়ে কিন্তু আর দুধ খাওয়াবো না।
0: আচ্ছা, মানে 16 সপ্তাহ চলে গেলে,
1: হ্যাঁ, তখন আর তার দুধ, কিন্তু একটা আমরা বাস্তবে গ্রামে গেলে দেখতে পাই কি, মানে 1.5 বছর হয়ে গেছে বাছুর, সেও দুধ খায়, তাই না? তো সেটা তো প্রয়োজন নেই, অযথা নষ্ট হবে সেটা। তো তার থেকে বরঞ্চ আমরা 500-750 গ্রাম কাফ স্টার্টার দেব, 1-2 কেজি ঘাস বাড়িয়ে দেব, খাওয়া হয়ে যাবে ওর 16-20 সপ্তাহ। আমি সপ্তাহে হিসেবে বলছি, কিন্তু তখন ওজন দাঁড়াবে 65 কেজি, কোনো দুধ নয়, 750 গ্রাম থেকে 1 কিলো খাবার খাবে, 2-3 কেজি ঘাস খাবে, একটু একটু করে বেড়ে যাচ্ছে 20-24 সপ্তাহ পর্যন্ত, 75 কেজি ওজন দাঁড়াবে, দুধের কোনো ইয়ে নেই, প্রশ্ন নেই, 1-1.5 কেজি আমাদের
0: দানা খাবার
1: দিতে হবে,
0: সাথে সবুজ ঘাস থাকবে,
1: সবুজ ঘাস থাকবে, সেখানে আরও বেড়ে গেল 3-5 কেজি। ঠিক আছে। আচ্ছা,
0: তাহলে এই যে সবুজ ঘাস ছাড়া আমরা যে দানা জাতীয় খাদ্যটা বানাবো, এটাকে সুষম খাদ্য বানাতে গেলে তার মধ্যে মিশ্রণে আমরা কি কি দেবো?
1: একটা জিনিস উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে কি জানেন তো, খাবারের কোনো নির্দিষ্ট ফর্মুলা ধরে এগুলো যাবে না। ফর্মুলা ধরা যাবে যে আমাকে প্রোটিন দিতে হবে এতটা, হ্যাঁ, মানে যে মূল উপাদান
0: মিশ্রণের,
1: কিন্তু কি দিয়ে দেব সেটা কিন্তু, হ্যাঁ, মিলবে না, জায়গায় জায়গায় এটা পাল্টে যায়। যেমন আমাদের এখানে খোল বলতে একমাত্র শস্যের খোল আমরা বুঝি, তাও আমাদের এখানকার লোকাল না, সেগুলো বাইরে থেকে আসে, কিন্তু আবার পশ্চিমবাংলায় মহুয়া খোল ব্যবহার হয় গোখাদ্যে, ঠিক আছে, বাদাম খোল তো এখানে একটা লাক্সারি হয়ে যাবে গোখাদ্যের জন্য,
0: দামও বেশি হয়ে যাবে,
1: অনেক পোষাবে না, তো সেই রকম ওইভাবে না বলে প্রোটিন
0: মানে যেখানে যেটা সহজলভ্য
1: সেটা,
0: কিন্তু উপাদেয় খাদ্য সেটা কিন্তু আমরা অবশ্যই
1: প্রয়োজন। এবারে 6 মাস যখন বয়স হয়ে গেল, তখন থেকে বাড়ন্ত বাছুরকে 1 বছর বয়স পর্যন্ত দানা জাতীয় খাবারের মিশ্রণ, যেটা সুষম খাবার বললাম আমরা, এবং সেই সাথে ঘাস বা বিচালি জাতীয় খাবার, এখন আস্তে আস্তে আসছে বিচালি জাতীয় খাবার, সেটাও দরকার আছে আমাদের, গোখাদ্য ভূমিকা আছে।
0: আচ্ছা,
1: পুষ্টিগুণ খুব একটা বেশি নেই, কিন্তু তার মেকানিক্যাল একটা ভূমিকা রয়ে গেছে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, খাদ্যের মধ্যে, কারণ ওখানে গাভীকে যে একে বলা হয় রুমিনেন্ট, হ্যাঁ, মানে তার এই যে স্টমাক যেটা পাকস্থলীর প্রকোষ্ঠ অনেক চারটে,
0: হ্যাঁ,
1: তো সেখানে ওই 4টা প্রকোষ্ঠ দিয়ে তার খাবারটা বেরিয়ে আসতে গেলে পালিশ খাবার দিলে কিন্তু বিপত্তি হয়ে যায়, সেখানে ওটা জমে গিয়ে, হ্যাঁ, প্রাণ সংশয় করে তোলে, কিন্তু ওই বিচালি থাকলে পরে সেগুলোই তার ইয়েটা মলটাকে
0: তার মলটাকে বের করে দেয়
1: আচ্ছা, এই 2 রকমের খাবার খাওয়ানোর পরিমাণ ঠিক করতে একটু সতর্কতা নেওয়া দরকার, অন্যথায় দেহের সঠিক বৃদ্ধি ব্যাহত হয়ে চর্বির আধিক্য দেখা দেবে, যা থেকে নানা সমস্যা দেখা দিতে পারে।
0: আচ্ছা,
1: তাই জন্যই সুষম খাদ্যটা আমাদের একটা এমন ইয়ে থেকে নিতে হবে, এমন একটা জায়গা থেকে নিতে হবে যেখানে একটা রেপুটেশন আছে, সুনাম আছে, যে এরা খাবারটা সঠিকভাবে বানায়,
0: ভেজাল যেন না থাকে,
1: ঠিক,
0: এবং খাদ্যের গুণমানটা যেন ঠিক থাকে,
1: ঠিক।
0: তো আমরা যেটা বলছিলাম আপনাকে, এই যে মিশ্রণটা বানাবো তাতে মানে

0: কি পরিমাণ একটু থাকা দরকার?
1: আচ্ছা, প্রথমত খোল, কারণ দেহের বৃদ্ধির একটা ব্যাপার রয়েছে, তার সঙ্গে দুধ উৎপাদনের ব্যাপার রয়েছে। তো এই দুটো জিনিসের জন্যই তার শরীরটা সুস্থ সবলভাবে বেড়ে ওঠার একটা ইয়ে দরকার, সেখানে প্রোটিনের একটা বিরাট ভূমিকা রয়েছে।
0: আচ্ছা,
1: তো সেই প্রোটিনের ভূমিকাটা আমরা খোল দিয়ে, এক বা একাধিক খোল দিয়ে ব্যবহার করে ইয়ে করতে পারি। কৃষি খোল ব্যবহার হয়, ইয়ে হয়, সেগুলো এখন বাইরে থেকে কেউ যদি খাবার তৈরি করা খাবার কেনেন, বাইরে থেকে তৈরি হয়ে এসছে, ঠিক,
0: যারা নিজেরা কেনার ক্ষমতা নেই ওরা কিন্তু তখন নিজেরা বানিয়ে দেবে, তখন সেখানে সাধারণভাবে আমরা যেগুলো আমাদের এলাকাতে পাচ্ছি তা থেকে আমরা কি কি মিশ্রণ করব?
1: সেখানে দানা জাতীয় খাদ্য লাগবে আপনার 48% থাকবে।
0: আচ্ছা, 100 কিলোতে 48 কিলো থাকবে দানা জাতীয় খাদ্য?
1: দানা জাতীয় খাদ্য, সেটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আপনার কি বলে ভুট্টার গুঁড়ো, গমের গুঁড়ো হতে পারে। তো সেগুলো ভাঙা হতে হবে এমন ভাবে যাতে নাকি সহজে খেতে পারে, হ্যাঁ, ওরা সহজে হজম করতে পারে। বড় দিলাম, তারপরে দেখা গেলো এগুলো সব গোবরে আসছে, খোসাগুলো ছাড়ছে না, গম বা ভুট্টার খোসা খুব শক্ত,
0: হজম হচ্ছে না, কিন্তু গোটাটাই বেরিয়ে যাচ্ছে,
1: গোটাটা কৃষকের ডাহা লস, একদম বিরাট ক্ষতি হয়ে যাবে, তার দুধ উৎপাদনও ঠিক মতো হবে না, আবার এদিকে টাকাও নষ্ট হয়ে গেল খাবারটা,
0: জিনিসটা কিনতে গিয়ে।
1: তাই জন্য কোনটা দেবো সেটা ওই যে সঠিকভাবে ভেঙে দিতে হবে, যেমন এই একটু আগে বলছিলাম কাফ গ্রোথ মিল বা CGM, যেটা স্টার্টার, সেখানে একদম ছোট হয়ে যাবে, নাহলে সে হজম করতে পারবে না। এর সঙ্গে লাগবে আপনার ব্র্যান, যেটা নাকি ল্যাক্সিটিভের কাজ করে, মানে ওই মলটাকে বার করতে সহায়তা করে, সেটা আপনার এই যে হুইট ব্র্যান যেটাকে বলি আমরা, গমের ভুষি
0: বা কেউ দিতে পারেন চালের কুড়ো
1: দিতে পারেন, চালের পালিশটা পালিশ বেশি, তো গমের ভুষিটা বেটার, ইয়েটাও এনার্জিটাও পাওয়া যায় বেশি, এগুলো থেকে এনার্জি আসবে, এগুলো হচ্ছে মূল ইনগ্রেডিয়েন্টস।
0: আর যে মিনারেল হিসেবে আমরা কি ব্যবহার করব,
1: মিনারেল মিক্সচারটা খুব দরকার, এই কারণে যখন নাকি আমি এরকম তৈরি করা খাবার খাওয়াচ্ছি, গরু তো নিজের পছন্দ মতন ঘাসটা খেতে পারছে না, আপনার ওই মিনারেল মিক্সচার শতকরা 2 ভাগ,
0: আচ্ছা,
1: আর 1 ভাগ আমরা যেমন খাবার লবণ খাই,
0: খনিজ লবণ
1: যেটা, সেই খাবার লবণ 1 ভাগ দেওয়া যেতে পারে।
0: আচ্ছা,
1: যে এইভাবে খাবারটা তৈরি হয়, তো এখন বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে তৈরি করে,
0: এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে বাছুরটাকে বড় করলাম। এবার বড় হয়ে গেল বাছুরটা,
1: ঠিক,
0: এবার ঠিক কত মাস থেকে তার ডাক আসার সম্ভাবনা আসতে পারে?
1: আমরা যদি এই খাবারের ব্যাপারটা ভালোভাবে নিয়ম মেনে করে যেতে পারি,
0: সুষম খাদ্য যদি আমরা সবসময় দিতে পারি,
1: ক্রস ব্রেড গাভী যেটা, আজকাল তো সব জায়গাতেই ক্রস ব্রেড গাভী হয়ে গেছে, শঙ্কর জাতীয়,
0: যেহেতু কৃত্রিম প্রজনন আমরা করাচ্ছি,
1: ঠিক শঙ্কর জাতীয় যেটা, হ্যাঁ, তো সেটাই আপনার খাবার ব্যাপারটা সঠিকভাবে চাষি ভাই চালিয়ে যেতে পারলে, হ্যাঁ, কখনোই যদি ওই বেশি ফ্যাটও না হয়ে যায়, তাহলে পরে 18 মাস বয়সেই, মানে 1.5 বছর বয়সে
0: ডাক আসার সম্ভাবনা থাকে,
1: সম্ভাবনা একদম পরিষ্কার হবেই হবে।
0: এবার ঠিক ডাক এলো, ডাক আসার পরে আমরা ডাক ধরাবো, তারপর সে গর্ভবতী হলো,
1: ঠিক,
0: এই মুহূর্ত থেকে প্রসব করা পর্যন্ত, বাছুর প্রসব করা পর্যন্ত সেই গর্ভবতী মায়ের যত্নটা আমরা কীভাবে নেব এবং সেই মুহূর্তে তাকে কী কী সুষম খাদ্য দেব?
1: আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যখন নাকি ওরা ইয়েতে চলে এলো, তার এই ডাকে আসার বয়সে চলে এলো, তখন থেকে 15 থেকে 20 মাস যেটা, সেই সময়ে আমরা খাবার দেব, বাচ্চার ওজন থাকবে আপনার ধরুন 150 থেকে 200 কেজি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ওই সময়ে 2.5 থেকে 2.5 কেজি সুষম খাদ্য দেব,
0: দানা জাতীয় সুষম খাদ্য দেব,
1: 2.5 থেকে 2.5 কেজি, এবং এটা অবশ্যই বারবার মনে রাখতে হবে এটা ভাগ করে করে খাওয়াতে হবে, অন্তত দিনে 2 বার। একদিকে যেমন তার খিদে মানে পেট ভরে গেলে সে নষ্ট করবে, হ্যাঁ, আরেকদিকে এটা
0: একসাথে বেশি খেয়ে গেলেও আবার
1: সমস্যা হবে,
0: উপদ্রব হতে পারে,
1: আবার তো ফাঁকে ফাঁকে আমাকে তাকে ঘাসটাও খাওয়াতে হবে, খড় বিচালিটাও দিতে হবে, হ্যাঁ, তো চাষ করা সবুজ ঘাস এখানে খাওয়াতে হবে 15 থেকে 20 কিলো
0: প্রতিদিন।
1: আর 20 মাস আর তারপর থেকে তদূর্ধ্ব বয়সের জন্য, তখন তার ওজন দাঁড়াতে পারে 200 থেকে 300 কিলো।
0: আচ্ছা,
1: তো সেই সময়ে দেব 2.5 থেকে 2.75 কিলো সুষম খাদ্য, আর 15 থেকে 20 কিলো চাষ করা সবুজ ঘাস। আচ্ছা, ঘাস প্রসঙ্গে একটা কথা বলি আমি, ঘাসে
0: সুষম খাদ্যের মধ্যে পড়ছে,
1: সুষম খাদ্যের মধ্যে পড়ছে,
0: কারণ এখন ঘাসের তো প্রজাতি আছে, যে ঘাসগুলো তার ভিন্ন ভিন্ন প্রজাতি আছে,
1: ঠিক। আর আরো একটা ইয়ে জিনিস হলো যে

0: ঘাস খাওয়ালাম, ঘাসের মধ্যে একটা আছে ব্লেড ঘাস, মানে ব্লেডের মতন একটা ফলা মতন
1: হুম
0: ঘাস,
1: হুম হুম
0: হ্যাঁ নেপিয়ার যেরকম
1: হুম
0: ঘাসটা। কিন্তু শুধু এরকম ব্লেড গ্রাস খাওয়ালে হবে না, তার সঙ্গে আমাকে হ্যাঁ শিম জাতীয় ঘাসও দিতে হবে। শিম জাতীয় ঘাসের মধ্যে কি পড়ে, যেমন কাউপি বলে কলাই,
1: কলাই গাছ।
0: কাউপি এটা হ্যাঁ
1: হুম হুম
0: ঠিক ওই রকমই আমাদের ইয়ের মতনই বেরোয়। তো সেখানে কি হচ্ছে, ফডার যখন আমরা চাষ করি,
1: হুম
0: মানে ঘাস, সবুজ ঘাস যখন চাষ করি, যেমন এইটা কলাইটা,
1: হুম
0: কলাইয়ে বিচি খুবই কম হবে কিন্তু পাতা হবে অনেক,
1: আচ্ছা,
0: শিমের পাতাটা যেরকম সেরকম পাতা হবে,
1: মাসকালাই
0: সেই
1: গেছে।
0: সেই পাতাটা, এটা ভাগ একটা, এটারও একটা ভাগ আছে
1: হুম
0: প্রপোর্শন
1: হুম
0: কতটা খাওয়াবো। আমাকে দিতে হবে ধরুন 30 কিলো যদি ঘাস দিই বা
1: হুম
0: কুড়ি কিলো ঘাস দিই, তার অন্তত 65 ভাগ দেব আমি ব্লেড ঘাস, যেরকম নেপিয়ার
1: নেপিয়া
0: প্যারা
1: জাতীয়
0: এইরকম
1: আছে।
0: ঘাস,
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ। আর শিম জাতীয় ঘাস দেব সেখানে আমি 35%,
1: আচ্ছা আচ্ছা,
0: সেরকম ভাবে
1: 100 কিলো
0: দিতে
1: তে
0: হবে।
1: 35 কিলো, আর 60 কিলো হবে আমাদের নেপিয়ার জাতীয় ঘাসগুলো,
0: সেই
1: 60-65 কিলো।
0: এখনকার বাজার দরে যে দাম হয়ে গেছে আর কি,
1: হুম
0: সেটা
1: হুম
0: মানে কৃষকরা কোথাও, মানে তো ভারতবর্ষের কোথাওই শুধুমাত্র এটার উপর নির্ভর করে চলতে পারে না,
1: আচ্ছা।
0: আর চলা উচিতও না।
1: হুম হুম হুম
0: দরকার হচ্ছে ঘাস চাষ
1: কেননা
0: করা।
1: বাণিজ্যিকভাবে যদি লাভবান না হয়
0: হুম
1: ডক্টর রায়, তাহলে কিন্তু এই যে দুগ্ধবতী গাভী পালন করা বা দুধ উৎপাদনের প্রতি তাদের নজর কিন্তু থাকবে না কোনো কৃষকেরই।
0: না
1: তো দেখতে হবে যাতে করে আমি যে খাদ্যটা দেব সেটা পুষ্টিকরও হবে কিন্তু আমার সাধ্যের মধ্যে হবে।
0: আমরা ওই সেই সুষম খাদ্য বা ভুষি
1: হুম
0: হ্যাঁ জোগাড় করার জন্য যতটা বলি,
1: হুম
0: সবার বাড়ির কাছে একটা ছোট ছোট প্লট করে
1: হুম
0: একটু ঘাস চাষ করা এবং সেটাকে সারা বছর মেনটেন করা,
1: আচ্ছা
0: সেটা সারা বছর ধরে এটাকে রাখা পার্মানেন্ট একটা ইয়ে,
1: হুম
0: 3-4 বছর পরে পরে গুঁড়িগুলো নেড়ে দিলে কিন্তু আবার একই জায়গাতে আবার হচ্ছে, ছোট
1: এবং
0: ছোট প্লট করে কিন্তু গাড়ির গরুটার জন্য ঘাসের যোগান দেওয়া যেতে পারে।
1: এবং ডক্টর রায় সেদিক থেকে কিন্তু আমাদের আর্থিক যে সাশ্রয় সেটা কিন্তু অনেকটা হয়।
0: বিশাল বিশাল, 1 কিলো খাবারের দাম যদি আমি একটা উদাহরণস্বরূপ ধরি যে 20 টাকা,
1: হুম
0: হ্যাঁ 1 কিলো ঘাসের দাম পড়ছে সেখানে আমার 25 পয়সা,
1: তাই,
0: এমন কিছু আহামরি যত্নপাতিও লাগে না, শুধু বসানোর সময় একটু ইয়ে করা, ইন্টারকালচার একটু দেখা, হ্যাঁ সময়ে ঘাসটা কেটে নেওয়া,
1: সময় মতো জল দেওয়া,
0: জল
1: একটু
0: দেওয়া,
1: সেচের ব্যবস্থা করা।
0: বিশেষ খরার মাসগুলোতে দেখা যায় যেখানে দপ্তরের ইয়েতে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কিন্তু প্রতি বছরই প্রচুর প্লট ডেভেলপ করেন,
1: হুম হুম হুম
0: হুম করান ওরা
1: হুম
0: কৃষকদের দিয়ে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে খরার মাসগুলোতে জলসেচের অভাবে সেইগুলো নষ্ট হয়ে যায়, সে পরের বছর আবার করতে হয়।
1: ডক্টর রায়ের শেষ পর্যায়ে আমরা আজকে যারা অনুষ্ঠান শুনছেন আমাদের প্রাণীপালক বন্ধুরা, আমরা ওদের দৃষ্টি আকর্ষণ করব আপনার গাভী এবং বাছুর লালন পালনের ক্ষেত্রে। যদি কোনো পরিচালনগত বা সুষম খাদ্যের ব্যাপারে কিছু জানতে চান, প্রয়োজনে আপনার নিকটবর্তী যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন যাতে করে আপনার গাভী এবং বাছুর সুস্থ থাকে, সেই দিকটা নজরে রাখবেন। ডক্টর রায় আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা গাভী ও বাছুরের সুষম খাদ্য এই বিষয়ে অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম গাভী ও বাছুরের সুষম খাদ্য এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর কল্যাণ রায়।
2: এবারে শুনবেন লোকগীতি শিল্পী স্বপন বসু।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন শিল্পী স্বপন বসুর কণ্ঠে। আকাশবাণী আগরতলা সেই সঙ্গে শেষ হলো ঘর গৃহস্থির আসর। এবারে শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তাবুক চ্যাংজা গোছি নিতিনি হরনি কক্বরক আওয়াই পান্দা পান্দানি পুইলা ওখানা রেজাকানে তিনি রেডিও সিরিয়াল।

খুলুম বাই খা তাবুক চেংজাগ ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স এন্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি নি কথালাই সংসাজাক পান্দা সয় সীমা কক

পান্দা হর কাশদি হর খাচিনি লাগমা বাইক দাল যাক সালব্রুমি সঙ্গে চাথানি হর নাঙ্গু অবনকারিব জেসা বেরামনি ইন্ডাস্ট্রি এবা তাই কবুনি সামু রগব হর করিখে ইংয়া হর চিনি লাংমাও ন সালব্রুমনি কবমা সামুঙ্গ নাঙ্গই দঙ্গু ফিয়াবা হর জেফ্রুফানো

0: দাদা, আয় ও এয়াং সিফাই দে, ই ক অবশ্যই হর বুথ থানায় অফিস।
1: ও ও বাদা দা কন দিন দে কই সিমা নং ন কিছা যাইকে সাদি তা দু
0: নং তা ওয়ানা দি দাদা হিম নে আংসে তঙ্গু জরা জরা নং ব থাইচা থুসু সাদি তা দাদা দো
1: দ হিমলা আং ব থাইচা থুসু ছাছরি রওয়ান তা
0: ফাইদি দাদা ই ক অমন অফিস হানি চেম্বার সার ফাই দে মানো
2: ফাইদি আসুক বাইদি তামো বমতে সামঙ্গ ফাইলাই মানি
0: খুলুমকা স্যার
1: খুলুমকা স্যার
2: দংখা হামবাই সাদি তামনি বাকি ফাইলে মানি
0: স্যার মিয়া হর ইক দা বড় শুনি নক বেবাক ন খামুই থামবাই কা তাক বড় বেলাই ন দেরা অক লাইজাক মিয়া হর নরনি অরনি ন হর বো থানাই মাল খুম্ব থাংমালে থাংক তোমা খাইবা সলাবই লিয়াবা বেবাক ন পাশুকি থামবাই কা দা
2: অ অবনি নক দা নং দা আনু মিয়া ফোন খাইনাই
1: ই স্যার আং নো আনি নক নো মিয়া বেবাং ন খামুই থামবাই কা মুং সাপন মারাগলিয়া স্যার জং তাবো টংনা চানা সে বি আলো কলাই জংহা স্যার
0: অবনো স্যার নরংনি থানি কিসা সে চুবা চুমু রক দে মানা তং
2: চুবা চুলে সং তাম নর নানি তং তমা খাইবা নংনি নক খামনি রিপোর্ট আং রিউই মানু আবনো নরক তলাঙ্গুই ডিএম অফিস থাঙ্গি রুইদি বড় সে নরক না চুবা নাইরক
0: হামবাই স্যার তাই কাইসা কক সানানি মুচুং মাকা হাইছি স্যার
2: সাদি তামনো সানানি মুচুং
0: স্যার চুবাসুনি বাকি তো নাবুক রিপোর্ট হরকাই যাবুক ডিএম অফিস থাকতে কলাঙে থাকায় খা খাই অব অঙ্গিব থাঙানো আং তাবুক সানা নাইমাখাই হাইসে স্যার হর নি জঞ্জাল ন কাতিনা হংকাই তামো তামো খাইথাই রতং বতৈ রং ন গামিনী বড় রং ন কিসা সাবই খনারি দামানো স্যার নং
1: আও স্যার নরকি বড় রক গামিও থাঙে সাকালে গামিনী বড় কিসা খেলা খানাবায়ানো
2: গাহাম ককসেবলা থাকাইটা যা হাইনসে আমচাই গুরু উইনাই হরনতই অ্যাওয়ারনেস ক্যাম্প র খলাই টংলে
0: হাইকে স্যার বুফুর রগ থাংলাই জন তাবুক সাউই দার হর মানো সা
2: মানো তাম মানিয়াং নাই টংরা খুদি খাই আং কিসা ক্যালেন্ডার নাইগ্রানা তিনি তো ১৩ তারিখ খনাকে ১৪ ১৬ তারিখ থাংকে কামনি বড় রক জরাদার ইমান ন
0: মানো স্যার মানানে ব্লেদা পড়ে
1: তাম মানিয়াং নাই সা তাবুক নো তাতা হরনি জঞ্জালো কলাইমা জরা ফাইজি স্যার বেলেকে কাহাম চিং নাই
2: ককরই হাইকে নর কিসা বেবাক নন সাউই তনি বাজি দো হাইকে মিয়া ন খামজাকনা নি বুমুলে বেনুসে হনবলা না
1: ই স্যার আবা আনি বাবনু চিনি নং মিয়া খামুতা
2: অ

0: নরক মামু সংপুরো কাহামকে নাইকলই সংদি তাই গ্যাস নি থাপানো টেবিল সাকাও বক্সাওই সংনানি খাইদি
1: স্যার বল বাই সংনে রকে তাম খাইন নাং
0: অব হুকে মামু সংবাইকে থাপানি হরন কাহামকে বথান নাংনাই নগ নিচরাই রগ্ন হকতরাতা তাংরদি তাবু ইং সঙ্গ আংকনি মুচুমু নরক থুয়াম রকতই দুমা বেড়ি রক্তা নদি দুমা নংমানী হকি রগ্ন লঙ্কান তা খিবিদি বিড়ি ফুনাঙ্ক হরকগ্ন অর উর তা খিবিলাদি নাংখে কতরা কাইসা সামই নাদি মুতু তংমায় নবলে ইংসং
2: তঙ্গ প্রজ্ঞা সাদি স্যার
0: গ্যাস সিলিন্ডার ন মখলই তা তনদি সংসাওই মামুই সংনানি খাইদি জেফর হর নামে লগিন গানা গিনি ফায়ার স্টেশন ইংখাবা হর বোথনে গাড়ি ন ককটুন্র হরদি উসঙ্গ নর খাইমানী হাইখলাইনাই দাতি খাই সাহরানি খাইদি গানানি ফায়ার স্টেশন ফুন নামর নগিও তন্দি মুতু নারগ্রি বিশিব্রুম ন এপ্রিল তালনি চোদ্দ তারিখনি সিমি বিশ তারিখ জরা হর বুথামা সাল হনাই পান্ডা খাইজাগি টঙ্গু হর খামন কাতি দি বাইথংনি লামন মথাংদি আসুমি কক বেবাংন খুলমবাইকা তাই হামবাই
3: হাইকে স্যার ফাইদিকে চামু কিসা চাহ থানি তা জোগালি যা টঙ্গু
0: তাই তামু চানার হুনি টংখাবা
2: আবো তো কক স্যার দিবনি মাইসাই ওই বাহাই থাঙাসা
3: কক দাসিদু ঐ কে সীমা মালাতি থাংবাই দিবা চামু রঙাই তেয়ার খাইবাই দিবা
1: হিন্দি দাদা নরক ফাইলাই সকদি স্যার ফাইলাই দিখাই
0: দ ফাইয়ানু তা

Kulansa maya jalba tu shala tu galati kere kore tu

kamışa vurup hanana kamışa vurup vurup.

আসুক জরা বিশ্বপতি দেববরমানী খরাংবাই যাদুনি রোচাব মুং খানা বাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ্য পাইখ্যা চিনি তিনি হরনি ককবরক আওয়াই পান্দা যতন হর কাহাম।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের বিমান উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে হ্যাঁ, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন

0: टर्बाइन फ्यूल, उसका जो प्राइस बढ़ा है और उसका जो इम्पैक्ट आ रहा है एविएशन सेक्टर पे, उसको मिटिगेट करने के लिए 10,000 करोड़ रुपीज का एक ATF प्राइस स्टेबिलाईजेशन फंड क्रिएट किया गया।
1: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক ও বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
0: दिल्ली के पॉल्यूशन को रोकने के लिए एक लगातार कई स्टेप्स लिए जा रहे हैं। उन स्टेप्स में एक बहुत बड़ा निर्णय लिया गया कि जो 40% कंट्रीब्यूशन है पार्टिकुलेट मटेरियल का, वो ट्रांसपोर्टेशन सेक्टर के कारण आता है और उस ट्रांसपोर्टेशन में जो सबसे बड़ा कंट्रीब्यूटर है हैवी ट्रक्स और बसेस, पुरानी ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया है।
1: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা 31 নম্বর জাতীয় সড়কে খাগাড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে 4 লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তা শপথবাক্য পাঠ করান। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডঃ G পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় DK শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী তার কার্যকালের জন্য শুভকামনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণে কেন্দ্র কর্ণাটক সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভায় নৌশের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
2: রাজ্যের এই 18 বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে এমপি থিয়েটার, সেই এমপি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না।
1: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। দিল্লির মালভিয়ানগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে, আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। আহতদের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানের প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী 3 মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ চলবে। পাশাপাশি প্রতি 7 দিন অন্তর নতুন করে কতজনের আবেদন যাচাই হয়েছে সেই তথ্য প্রকাশ করবে সরকার। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, প্রকল্পের সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রাপকদের তালিকা ব্লক, পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথ ভিত্তিক স্তরেও প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছেনের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপাল একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারী রাষ্ট্র। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিশেষ ও বহুমুখী সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত নেপালের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতীয় মানবাধিকার কমিশন উত্তরপ্রদেশের ঝাঁসিতে ওড়িশার এক আদিবাসী মেয়েকে পাচার, বিক্রি এবং যৌন নিপীড়ন করার খবরের প্রেক্ষিতে ওড়িশা ও উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক এবং ঢেঙ্কানালের জেলাশাসককে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে মানবাধিকার কমিশনের 2 সপ্তাহের মধ্যেই এই বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক পরিচালিত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া NFDC NFAI কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সমস্ত পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সফলভাবে 4K রেজুলিউশনে পুনরুদ্ধার করেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ্য, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় মোট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সবিতা দেবর্মা তিনি কক্তমা বুবাক রকংখা রাষ্ট্রবক রক দ্রুপদী মুর্মু হাকতর গ্নাঙ্গে আদিবাসী হদানী বেবাক ফাইসিংনি হামক্রাইতাই হুকুমনক রাখ লাইনানী শাখা ফান বক্সিনখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা সালনী বাগৈ হাস্তে বেড়াইমাও ফায়েন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহানী আচুখাংবাই খনা শিলঙ্গ উত্তর শালকা পরিষদনি এবা এন ই সিনে ফিল্ডস নিচি ধাম ককলাম পান্ডা সংসার জাগান মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি থৈরি মুংনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানায় মথারত্ন বলাই কক শাখা তাবু কক্তমা শুক্র বই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গ্রাঙ্গাই আদিবাসী হদানী বেবাক ফাইসিংনি হামক্রাইতাই হুকুমনক রাখ লাইনানি শাখা ফান রেখা তিনি দিল্লি গদালনি বিজ্ঞান ভবন আদিবাসী নতুই ককচং লাইনক বাই সংসাজাক আদিবাসী রকনি হামক্রাই মথারকনক রাখ লাইনানি তাই আদিবাসী হামক্রাই তাংবতাং বেচেব বসং সম্মেলন রাষ্ট্রবক্রক শাখা রাষ্ট্রবক্রক আদিবাসী হামক্রাই যত বেচেব হামক্রাইতু বনানি কবগৈ শাখা আদিবাসী হদানী শিক্লারকনি বাকি বরম গ্রাম সেবক যত আদিবাসী চরাইরকনি বাকি রংনক মানসগ্রানী নাই বশাখা আদিবাসী শিক্লারকন থংমুঙ্গ মানজাগ্রানী খাতুংগ্রানী বাকি গরংজাক তাংফাংরকন জাইখে বারজা নাহানী নাই হই শাখা
1: মুঝে ইয়ে জানকার প্রসন্নতা হুই হে কি ইস কনক্লাভ মে ট্রাইবাল ডেভেলপমেন্ট সে জুড়ে সংস্থাও ও মানব সংসাধন কে বিকাশ সে লেকার কে বিত্তীয় ব্যবস্থাও তক তথা মনিটরিং সে লেকার কে স্কিম ডেলিভারি তক অত্যন্ত মহত্বপূর্ণ আয়াম পর চর্চা হোগি মুঝে আশা হে কি সভি এজেন্সি।

সেন্টার ফর গ্রেপসনি দাগিফুং দাগিফাংতাই কৌশিক ব্যানার্জি আকর্ষণ পান্ডাও হোক বা ক্লাইনাই রকনি বিশং হোক বানি মানে বাগজাখা হায়ুং বাইসাইকেল সাল তিনে উনকোটি জেলা কৈলাসহর পালাইজাখা আবন রোগে বি ফিট এন্ড ফিট আদার্স মথানি বখাক্তি তিনি ফুঙ্গ বাইসাইকেল নি রেলি অংখা তাকলাইনি অশালনি ওয়ানসুকমুং অংখা কাইসা কখরাং থিনাংনি বাকে সাইকেল হাস্তিনি বুড়িরত্ন সাকবাইথং ইয়াকুংবাই বাচারানানি বাকে গ্রামীণ জীবিকা মিশন তাংবতাং চাসামানি লগি কাইসা খুরসা জাকনাই সামুং খ্লাই তঙ্গ তিনি খোয়াই ব্লকনি শালথাং সোনাতলা গ্রাম পঞ্চায়েত নি অজগরদিলা গামী ও তীব্রা গ্রামীণ জীবিকা মিশন তাংবদাংনি রাংথঙ্গ চৌবানানি বাকে বুড়িরত্ন কাইসা আ ফুরান্নানি বাকে স্নামখর চেঙ্গিরেখা আবন চেঙ্গিরেখা খোয়াই জেলা পরিষদনি আচকফাং অর্পণা সিংহরায় ভারতনি নবার তিবার বেদেক শাখা বিস্কাং দামনৈ চিবিনি বিশিং শালগ্রা শালথাংনি নবার কেরলম হাফায়েনা ইয়াঙ্গ বিস্কাং শালদক তাই শালসিনি জুন শালমারি ও তীব্রা মণিপুর মিজোরাম তাই নাগাল্যান্ড কবাং খে ওয়াতি ওয়াউইমানো আগরতলানি নবার তৈবানী নাইখুংনি বখাংতৈ সাজাখা বিস্কাং দামনৈ চিবিরিও শালথাং দলাই খুয়াই তাই সিপাহী জলা হাংকর কুটুং নবার শিবসাহী তংনাই খনা শালনি শাখানি তুংমারি 36 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 27 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিও তঙ্গই মানো তিনি শালনি শাখানি তুংমারি তংমানি 37 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 22.7 ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি শেখাং ককতুমা বুবাক রক্তে বৈশা সাফিরো রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গ্নাঙ্গী আদিবাসী হদানি বেবাক ফাইসিংনি হামগ্রাইতাই হুকুমন কড়াক লাইনানি শাখা ফান বক্সিনখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা শালনাইনি বাকে হাস্তে বেড়াইমাও ফায়েন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি আচুক ফাংবাই খানা শিলঙ্গ উত্তর শালকা পরিষদনি এবা NEC নি ফিল্ডস নি চিথাম ককলাম পান্ডা সংসা জাগান মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি থৈরি মুংনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানাই মথারত্ন বলাই কক শাখা ককতমা তিনে বাকে অরণ্যপাখ্যা উল্লেখ ককতমা আওয়াই এঙ্গানে খনা ফুং দামসিনী সতী বৃচিও

0: पाले।
1: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
2: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। আগামীকাল শিলংয়ে এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশজুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলমে প্রবেশ করবে। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5ই জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফের সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফের আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌর

0: ফিরতে আগামীকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্ক ফোর্সের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংসে আত্মনির্ভরশীলতা, ক্রীড়া প্রসার, অর্থনৈতিক করিডোর, উন্নয়ন, পরিকাঠামো ও সংযোগ এবং তাঁত ও হস্তশিল্পের উপরও আগামীকাল অধিবেশনে উপস্থাপনা করা হবে। নর্থ ইস্ট ভিশন প্ল্যান 2047 অর্থাৎ 2047 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংযোগ, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়োগ এই অধিবেশনে আলোচনার কথা রয়েছে। আগামীকালের অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এবং ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। আজ রামনগরের 3 নম্বর রোডের রামকৃষ্ণ ক্লাবের আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশ জুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়ন এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলি শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, এখনও আদিবাসীদের এমন কিছু অংশ রয়েছে যারা সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত নন, তাই উন্নয়নের সুফল আদিবাসীদের প্রান্তিক গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে। রাষ্ট্রপতি আদিবাসী কল্যাণের প্রতিটি বিষয়ে উন্নয়নের আহ্বান জানিয়ে বলেন, আদিবাসী সমাজে যুবকদের জন্য মর্যাদাপূর্ণ চাকুরি এবং প্রতিটি আদিবাসী শিশুর জন্য বিদ্যালয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আদিবাসী যুবকদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রতিভাবান এবং তাদের সম্ভাবনাকে চিহ্নিত ও বিকশিত করার জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
1: मुझे ये जानकर प्रसन्नता हुई है कि इस कॉन्क्लेव में ट्राइबल डेवलपमेंट से जुड़े संस्थाओं और मानव संसाधन के विकास से लेकर के वित्तीय व्यवस्थाओं तक तथा मॉनिटरिंग से लेकर के स्कीम डिलीवरी तक अत्यंत महत्वपूर्ण आयामों पर चर्चा होगी। मुझे आशा है कि सभी एजेंसीज और प्रोजेक्ट में कार्यरत लोग सुविचरित निर्णयों को आधार पर आगे बढ़ेंगे। इससे जनजातीय समुदाय के प्रत्येक व्यक्ति तक विभिन्न योजनाओं का लाभ पहुंच पाएगा।
0: অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, গত অর্থ বছরে রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। আজ ইকফাই বিশ্ববিদ্যালয়ে 3 দিনের নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশন ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন। অনুষ্ঠানে ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার এবং রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ দেশে জিএসটি ব্যবস্থার ভবিষ্যৎ সংস্কার, কর ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সমতা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাজ্যের মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পটি সফলতার সঙ্গে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। আজ খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজগরটিলা গ্রামে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদনের একটি কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধি নেত্রী অপর্ণা সিংহ রায়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মিজোরামে সরকারি সফরের অংশ হিসেবে আজ কোলাসি জেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে একটি মত বিনিময় সভা করেন এবং এই জেলায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পর্যালোচনায় ভাষণ দিতে গিয়ে ডক্টর এল মুরুগান বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www

www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে, এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী আজ কৈলাসহস্থিত ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে আঙ্গুর চাষের উপর ক্ষেত্র দিবস এবং ক্ষেত বাজাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার মাটি ও জলবায়ু আঙ্গুর চাষের উপযোগী, একে আরও মানসম্মত করার লক্ষ্যে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাবেন। আগামী দিনে আঙ্গুর চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক প্রগতি হবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, আগামী দিনে আঙ্গুর চাষের বিষয়ে নতুন দ্বার খুলে দিয়েছে কৈলাস শহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানে মিষ্টি আঙ্গুর চাষ ও ফলনের গবেষণায় সফলতা দেখিয়েছেন বিজ্ঞানীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, মহারাষ্ট্রের পুনঃস্থিত ন্যাশনাল

আগামী দিনে আঙ্গুর চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক প্রগতি হবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, আগামী দিনে আঙ্গুর চাষের বিষয়ে নতুন দ্বার খুলে দিয়েছে কৈলাস শহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানে মিষ্টি আঙ্গুর চাষ ও ফলনের গবেষণায় সফলতা দেখিয়েছেন বিজ্ঞানীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়া, মহারাষ্ট্রের পুনস্থিত ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসের অধিকর্তা ডক্টর কৌশিক ব্যানার্জি প্রমুখ। উল্লেখ্য যে কৈলাস শহর কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিজস্ব 1500 জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ ও গবেষণার সাফল্য পাওয়া গেছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের সাইকেল চালানোতে অভ্যস্ত হতে এবং একটি সুস্থ, স্বাস্থ্যকর ও সবুজতর দেশ গড়ার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় মন্ত্রী উল্লেখ করেন, নিয়মিত সাইকেল চালানো একটি ভারসাম্যপূর্ণ ও সুশৃঙ্খল জীবনধারাকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশগত স্থিতিশীলতা এবং পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থাকেও সমর্থন করে। তিনি আরও বলেন যে সাইকেল চালানো কেবল ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেই সাহায্য করে না, বরং একটি স্বাস্থ্যকর ও সবুজ জাতি গঠনেও অবদান রাখে। বিশ্ব বাইসাইকেল দিবস আজ ঊনকোটি জেলা সদর কৈলাস শহরেও পালিত হয়। এই উপলক্ষে বি ফিট অ্যান্ড ফিট আদার্স সংগঠনের উদ্যোগে আজ সকালে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে এবছর দিবসটির ভাবনা হচ্ছে একটি সবুজ ভবিষ্যতের জন্য সাইক্লিং। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই ও সিপাহীজলা জেলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। আগামীকাল শিলংয়ে এনএসসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশজুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: ক্রিকেট প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস চলছে। অন্যদিকে আইপিএল 2026-এ 15 বছরের বৈভব সূর্যবংশীর অসাধারণ নৈপুণ্যে ভারতীয় টেস্ট দলে সুযোগের কথা বলেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। এবার সচিন তেন্ডুলকারও বলেছেন জাতীয় দলে খেলছেন বৈভব, এই দৃশ্য দেখতে তিনি উদ্গ্রীব হয়ে আছেন। হংকংয়ে চলতি এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্সে ভারতের মহিলারা নয়া ইতিহাস সৃষ্টি করেছে। ভারতের মহিলা দল 400 মিটার রিলেতে সোনা জয় করেছে। ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। সেই পর্বে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার, কেকে গফ। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন চারবারের ফরাসি ওপেন মহিলা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সিয়াটেক। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় করার ফলে প্যারিসে 20,000 সমর্থক জড়ো হয়েছিল পিএসজি দলের। ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন ছিল ফ্রান্সের বিশাল পুলিশ বাহিনী। প্রথম দিকে জয়ের উৎসব নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তীতে প্যারিসের বিভিন্ন শহরে পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সমর্থকরা ভাঙচুর চালায় বিভিন্ন জায়গায়। গ্রেপ্তার করা হয়েছে প্রায় 45 জনকে। ব্রাজিলের ফুটবল তারকা নেইমার বিশ্বকাপ ফুটবল শুরুর আগে সুস্থ হয়ে উঠবেন কিনা এ নিয়ে শঙ্কায় ছিলেন ব্রাজিলের ফুটবল প্রেমী মানুষেরা। ব্রাজিলের কোচ আনচেলত্তি জানিয়ে দিয়েছেন নেইমার কাফ মাসেলের চোট সারিয়ে দ্রুত সুস্থতার দিকে এগোচ্ছে। আনচেলত্তি আরও বলেছেন বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের হয়ে মাঠে নামবে নেইমার। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের শিরোপা দখল করেছে ভারতের জুটি সাত্বিক সাই রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি। ফাইনালে ভারতের সাত্বিক চিরাগ জুটি ইন্দোনেশিয়ার ফকার আলফিয়ান এবং সহিবুল ফিক্রিকে 18-21, 21-17, 21-16 প্রায় 1 ঘন্টা 13 মিনিটের লড়াইয়ে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সদ্য আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ইস্টবেঙ্গল পরবর্তী ফুটবল মরশুম নিয়ে ইতিমধ্যেই দল গঠনের প্রাথমিক পর্যায়ে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। গোয়ায় চলতি মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা ফুটবল দল বাংলাদেশকে হারিয়ে গ্রুপের শীর্ষ থেকেই সেমিফাইনালে পৌঁছে গেছে। প্রথম পর্বে এতক্ষণ শুনছিলেন খেলাধুলার সংবাদ। দ্বিতীয় পর্বে এখন শুনবেন আইপিএল 2026 নিয়ে রাজ্যের প্রাক্তন ক্রিকেটার হাবুল ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। আইপিএল 2026 নিয়ে আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটার হাবুল ভট্টাচার্য। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে যে দুটো দল ফাইনালে খেলল, আগাম তো একটা হিসেব থাকে, একটা অঙ্ক থাকে আপনার মতো মানুষদের, সেখানে কি এই দুটো দলই ছিল না অন্য দল ছিল?
1: এই দুটো দলই ছিল।
0: আচ্ছা,
1: সম্ভাবনা ছিল, কারণ দুটো টিমে মানে জিটি মানে গুজরাট টাইটান্স আর আরসিবি তাদের যে দুই টিমেরই সমান ছিল। তার থেকে বোলিংয়ে আমার মনে হয়েছিল সবচেয়ে বেশি গুজরাট টাইটানের যে তিনজন যে বোলার ওদের যে ক্রীড়ার শৈলী এটা রিয়েলি অ্যাট্রাকটিভ। কারণ একটা ফাইনাল ম্যাচে যখন একটা টিম খেলতে হয় চুলচালা বিশ্লেষণ করলে অভিজ্ঞতার দিক দিয়ে একজনে আছে বিরাট কোহলি, আর ওই টিমের মধ্যে অভিজ্ঞতার ভিত্তিতে মানে ইয়াং শুভমান গিল, এই যে তারতম্যটা এটা ফাইনাল ম্যাচে স্পষ্টভাবে আমি বুঝতে পেরেছি যে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হবে আরসিবি। কারণ আরসিবির দীর্ঘদিন ধরে বিরাট কোহলি তার উপস্থিতি এটা বিশাল ব্যাপার, এবং এই বয়সেও এই 38 বছর বয়সে
0: সমান্তালে
1: কেমন যেমন ফিল্ডিং, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ব্যাটিংয়ের যে
0: আগ্রাসিভ
1: ব্যাটিং, শুধু আগ্রাসী বললে তাহলে তো
0: একদম একদম
1: প্লেয়ারের নাম বলতে হবে,
0: এবং
1: নিয়ন্ত্রিত ব্যাটিং
0: মানে যখন প্রয়োজন তখন
1: রিয়েলি মানে 2026-এ আমাকে খুব মানে আত্মস্থ করেছে যে এই খেলাও সম্ভব যদি প্র্যাকটিস করে। কারণ আগামী দিনে যারা ক্রিকেট খেলবে তো আইপিএল ক্রিকেটে যারা আগামী দিনে যারা তারা কোহলি হবে তাদের কাছে দৃষ্টান্ত সর্বোচ্চ বিরাট কোহলি, যে
0: মানে অনেক কিছু শেখার
1: নন টেকনিক্যাল বিষয়ে আইপিএল ক্রিকেট না, অনেকের মধ্যে ধারণা আইপিএল ক্রিকেট ধুমধার ক্রিকেট না,
0: বিনোদনের
1: কঠিন ব্যাপারটা কিন্তু কঠিন, খুব টাফ, ফিটনেস

আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, আজকে স্পোর্টস ম্যাগাজিনে প্রথম পর্বে শুনবেন খেলাধুলার সংবাদ, দ্বিতীয় পর্বে শুনবেন আইপিএল 2026 নিয়ে রাজ্যের প্রাক্তন ক্রিকেটার হাবুল ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে প্রথমেই শুনুন খেলাধুলার সংবাদ। 2026 আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে আরসিবি পরপর দুবার অসামান্য নজির স্থাপন করেছে। আরসিবির জয়ের পেছনে বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস ভূমিকা রয়েছে। 2026 আইপিএলে বিরাট কোহলি গোটা টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স

0: লেভেল যদি 100% না থাকে ও খেলতেই পারবে না, তার যদি মাসল পাওয়ার যদি না থাকে খেলতেই পারবে না, তার টাইমিং যদি না থাকে তো খেলতেই পারবে না। কিন্তু এই বছর 2026-এর একটা আসনরূপ দিক হচ্ছে আমরা দেখলাম চোখের সামনে, অনেক ইয়াং জেনারেশন আইপিএল টিমে বিভিন্ন 10টা টিমের মধ্যে বিভিন্নভাবে যাদের নামও আমরা জানতাম না তারা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটার, তারা কিন্তু আইপিএল ক্রিকেটে উঠে এসেছে। একটা এটা কি ভারতীয় ক্রিকেট
1: নতুন দিক,
0: যে লাইনে যে চলছে যে লাইনে চলছে এটা রিয়েলি মানে আশার দিক,
1: ইতিবাচক দিক,
0: আশার দিক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
1: তাহলে একটা জিনিস জানতে চাইব, গোটা টুর্নামেন্টে যাদের উপর ভরসা ছিল, যারা ফ্র্যাঞ্চাইজি তাদেরও ছিল আর যারা ক্রিকেট প্রেমী মানুষ তাদেরও ছিল, যে এমন কিছু ক্রিকেটার আছে তারা এবার কামাল করবে, তো সেখানে আমি যদি কয়েকটা নাম বলি, যে সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক বর্মা, আরও অনেক নাম বলা যাবে, কিন্তু ওদের পারফরমেন্সটা কেমন লাগলো? যে অতি বেশি আশা করা হয়েছিল,
0: কে হবে মহারাজ,
1: কে হবে ফকির,
0: কে ফকির, এ হচ্ছে ক্রিকেট খেলা। এই যেমন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, তো তারা তাদের ফ্র্যাঞ্চাইজি এমন একটা জিনিস, তারা কিন্তু সারা বছর, কিন্তু সারা ভারতবর্ষ কিন্তু ঘুরে, আমরা বুঝতেও পারি না ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত, এবং ত্রিপুরাতেও কিন্তু ওরা গোড়া ক্রিকেট কিন্তু এসছে দেখে, এই যে প্লেয়ারকে তুলে আনা এবং বিভিন্ন প্রান্তর থেকে তুলে আনা, এই যে আমাদের যে মানে প্লেয়ারদের যে মুনশিয়ানা, এটা কিন্তু আইপিএল ক্রিকেটে আমরা দেখতে পেয়েছি। কিন্তু পাশাপাশি একটা বিষয়ে পরিষ্কার, যারা এই যে নামগুলি বললেন তারা ব্যর্থ না, ওই চাপের কাছে ব্যর্থ।
1: আচ্ছা আচ্ছা,
0: কারণ তাদের যে যে দর হয়েছিল,
1: প্রত্যাশা ছিল,
0: যে প্রত্যাশা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলির, এই প্রত্যাশার থেকে অনেকটাই নিচে ওরা, এই এই বিষয়টি হচ্ছে বিরাট কোহলির থেকে বাকি প্লেয়ারদের আলাদা যে ফারাক, সেটাই হচ্ছে আসল বিষয়। এখান থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। এদের সূর্যকুমার যাদব দারুণ ক্রিকেটার, আপনি যে নামগুলি বললেন দুর্দান্ত, আমাদের ভারতবর্ষের অন্যতম সেরা ক্রিকেটার, কিন্তু ব্যাপারটা হয়েছে এই জায়গার মধ্যে, মানসিক দিক দিয়ে যদি স্ট্রং না হয় তাহলে এই আইপিএল ক্রিকেটে খেলা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, এবং মানসিক টাফনেস তার যত বেশি থাকবে তত বেশি এই ক্রিকেটে,
1: মানে মানসিক ক্রিকেটে যে যত বেশি ধীর,
0: পরিষ্কার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এতে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলি তোমাকে নিয়েছে, প্রতিটা খেলার সময় তোমার পারফরমেন্স করতে হবে, এই নিয়ে কিন্তু তোমাকে
1: পয়সা দেওয়া হচ্ছে,
0: পয়সা দেওয়া হচ্ছে, এই যে মানসিক যে একটা চাপ, এই চাপ যারা নিতে পারে তারাই দাঁড়িয়ে যায়, যারা নিতে পারে না তো চোখে
1: হারিয়ে যায়,
0: হারিয়ে যায়। এই হচ্ছে সূর্যকুমার আর
1: তাদের অবস্থা,
0: তাদের অবস্থা। এরপর এবার 2026-এর আইপিএল ক্রিকেটে লক্ষণীয় বিষয় হচ্ছে, যেটা মানে মানে 23 তারিখতে আরম্ভ হয়েছে, মার্চের 28 তারিখতে আরম্ভ হয়েছে, 74টা ম্যাচ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি লক্ষণ সব ম্যাচ আমি দেখিনি, কারণ একটা বিষয় আছে, এটা আমি বলবো না, আমি দেখিনি, কিন্তু আমার প্ল্যান ছিল যে যে যে ছেলেটাকে নিয়ে আমরা এই বছর আমরা আলোচনা সবার মধ্যে পত্রপত্রিকায় বৈভব সূর্য করেছি, বিহারের শেষারাম হচ্ছে বাড়ি, 15 বছর 14, কারণ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে 175 রান, যে আমরা চ্যাম্পিয়ন যে হলাম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে, তার যে বিধ্বংসী ব্যাটিং, সে আইপিএলে সেই বিধ্বংসী ব্যাটিং কিন্তু জারি রেখেছে, মানে অদ্ভুত, মানে ও কি মানে এই গ্রহের না অন্য গ্রহের আমার সন্দেহ ছিল, কিন্তু ও ওর সময় রাজস্থান রয়্যালসের খেলার সময় আমি খেলাটা দেখতাম, বিশেষ করে ওর ব্যাটিংটা দেখতাম, ওর ব্যাটিংটা দেখার পর বাকি প্লেয়ারদেরকে ছোটো মনে হয়েছে আমার, এবং প্লেয়ারের ফ্রাস্ট্রেশন ভুগছে। আপনি জয়সওয়াল, আমরা ইন্ডিয়ান টিমের সেরা ওপেনার, ও যখন ব্যাট করছে, বৈভব সূর্যবংশী যখন ব্যাট করছে, ওকে ম্লান মনে হচ্ছে, মানে এর কিছুই না।
1: বৈভব সূর্যবংশী এই বয়সে, মানে একেবারে প্রথম বল থেকে এইভাবে ব্যাট চালানো কি সম্ভব?
0: তাই তো ভাবছি, হ্যাঁ সম্ভব, ক্রিকেটে সম্ভব, বিশেষ করে টি-20তে সম্ভব, কারণ টি-20 আমরা টি-20 ফর্ম্যাট

0: টেস্ট ম্যাচ আর ওয়ানডে ম্যাচ আর টি টোয়েন্টি ম্যাচ ডিফারেন্ট কিন্তু
1: একদম,
0: কারণ টেস্ট ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে আপনার লিমিটেড বোলারদের অনেক কিছু বাধ্যবাধকতা আছে, চার ফুট এদিকে চার ফুট, দুই ফুটের বাইরে বল করতে হবে, লেগ স্টাম্পের বল বাইরে গেলে ওয়াইড, কারণ বোলারদের বাধ্যতামূলকভাবে ওয়াইড থাকে, দুই ফুটের বাইরে ওয়াইড থাকে, বাধ্যতামূলকভাবে ব্যাটসম্যানদেরকে মারতে সাহায্য করে, মারতেই হবে কারণ বোলারদের এই জায়গার মধ্যে এটাই দুঃখজনক ঘটনা, বোলারদের কোনো স্বাধীনতা নেই, বোলারদের কোনো স্বাধীনতা নেই এই জায়গাটা, বোলারদের বল সামনে বল ফেলতেই হবে, যদি শর্ট পিচ বল যদি ফেলায় যদি মাথার উপর দিয়ে চলে যায় তাহলে ওয়াইড, লেগ স্টাম্পের বাইরে যদি যদি যায় তাহলে ওয়াইড, বোলারদের কোনো স্বাধীনতা নেই এই জায়গার মধ্যে, ব্যাটসম্যান তো সবসময় রিচেবল জায়গার মধ্যে বল পাবেই, এই রিচেবল জায়গার মধ্যে মেরে তাকে রান করতে হবে। আইপিএলের টি টোয়েন্টি ক্রিকেটের মূল লক্ষ্য হচ্ছে রান করা, তুমি পাঁচটা উইকেট পেলে এতটা বেশি হইচই নেই, কিন্তু যে ব্যাটসম্যান যে দর্শক শুধু চার ছক্কা দেখতে যায় তার প্রতিভাস্বরূপ আমরা এই বছর বৈভব সূর্যবংশীকে দেখতে পেলাম,
1: যেটা
0: যারা ফ্রান্সেজি যারা দর্শক তারা এটা চায়, প্রতি বলে ছয় প্রতি বলে চার, সেটা কিন্তু প্রমাণিত গেলের পর।
1: তাহলে একটা জিনিস জানতে চাইব যে এক নাগারে একেবারে প্রথম বল থেকে শেষ পর্যন্ত ইনিংসে যতক্ষণ বৈভব ছিল তাণ্ডব চালিয়েছে,
0: তাই
1: একটার পর একটা একটার পর একটা, তাহলে এটা কেমন করে সম্ভব?
0: এটা সম্ভব হবে না কেন,
1: এত সময় জ্ঞান নিখুঁত একেবারে,
0: তার ফিটনেস হবে, তার বয়স হলো 15, তার বডি আপনি তো লক্ষ্য করেছেন তার বডি মাসল সহ বডি, এবং সে তার মেন্টাল যে ফিটনেসটা এই জায়গায়, ওর ছোটোবেলাতে এই 15 বছর বয়সের থেকে ওর একটা জিদ, আমি মেরে খেলবই, আর এই তার যদি ঘটনার সময় যদি আমি একটু বলি, এক সেকেন্ড আমি বলছি, আরে ও 4 ঘন্টা শুধু ব্যাটিং করে,
1: আচ্ছা
0: 4 ঘন্টা ব্যাটিং করে, যেগুলো নর্মাল যে 40-45 মিনিট ব্যাট করলে হেদিয়ে যায়, এই জায়গার মধ্যে সে 4 ঘন্টা ব্যাট করে, তার মূল লক্ষ্য হচ্ছে আমি প্রতি বলে আমি মারবো 6 মারবো, তার টার্গেট হচ্ছে আমি 6 মারবো, এবং তার বডি ব্যালেন্স এবং তার ফিটনেস লেভেল এই বয়সে চূড়ান্তভাবে নিজেকে তৈরি করেছে, এবং যারা তার কোচ ছিলেন তাকে সেভাবেই তৈরি করেছে, তার যে ইচ্ছা শক্তি প্রতি বলে মারবো সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে তার ব্যাটিংয়ের মাধ্যমে, এই যে বিষয়গুলি কতখানি মেন্টাল মানে স্ট্রং না হলে এইভাবে সম্ভব না। আমরা তো ছোটোবেলায় দেখি, মানে ছোটোবেলায় 82 তো আমি দেখুন শ্রীকান্ত
1: একদম
0: কিছু মধ্যে শ্রীকান্ত ও যে মারত, তারপর এসছে আপনার
1: বীরেন্দ্র সেবাগ
0: আসছে, এমন দেখুন না কিন্তু কয়দিন, কিন্তু তা না প্রতিটি ম্যাচে একটা ফ্লপ করতে পারে, মানে ক্রিকেটের নিয়ম হচ্ছে আনসার্টেন গেম, কিন্তু তারপরেও ও যে টানা যে রানগুলি করেছে, দর্শকদের মনে যে উচ্ছ্বাস উন্মাদনা যে এবার আইপিএল ক্রিকেটে ওকে নিয়ে, কিন্তু এবার আইপিএল ক্রিকেটের মূল থিম হচ্ছে বৈভব সূর্যবংশী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তার ব্যাটিংয়ের মানে কৌশল ব্যাটিংয়ের যে টেকনিক এটা অসম্ভব, আমার মনে হয়েছে অসম্ভব
1: কারোর পক্ষে
0: সম্ভব করা সম্ভবও, এটা সম্ভবও, কারণ পরবর্তী সময়ে যারা আমরা কোচিং স্টাফ আছে যারা কোচিং করায় কোচিং স্টাফ আছে এটা সম্ভব, এই যে পাওয়ার হিটিং একটা নতুন শব্দ এসেছে পাওয়ার হিটিং, তা পাওয়ার হিটিং করতে গেলে শুধু তার ঘন্টা চারেক ব্যাট করার যে মেন্টালিটি শুধু নেটে নয় তার বাইরেও টেকনিকটা জানতে হবে, এবং অনেকটাই উইকেটটা আফটার পিচিং বল স্লো ছিল, এই যে এরপরে সেকেন্ড হাফে উইকেটটা ইজি হয়ে গেছে হওয়ার পরেও, তারপরে যদি আমি দেখি যে আমাদের সূর্যবংশীতে কিন্তু দারুণ,
1: আরসিবির 5 উইকেট পড়ে গিয়েছিল 139,
0: হ্যাঁ এটা হবে,
1: তো সেখান থেকে এই যে বিরাট কোহলি বলেই হয়তো সম্ভব হয়েছে,
0: তাই
1: যেটা বলছিলেন আপনি, যখন মারতে হবে মারবো, যখন থাকতে হবে তখন থাকব, একটা দুর্দান্ত টুর্নামেন্ট খেললেন বিরাট কোহলি, এতে কোনো সন্দেহ নেই তো কালকে যদি অঘটন হয়ে যেত তাহলে তো পরের কথা, কিন্তু বিরাট কোহলি বলেই হয়তো সম্ভব হয়েছে ইনিংসটাকে এতদূর নিয়ে যাওয়া, আপনার কি মনে
0: হয়? হ্যাঁ, এ বিষয়ে তো সন্দেহ নেই, এদের রাবাডা সিরাজ আমরা 140-135 স্পিডে বল করছে, এই

0: এই এই বোলারদের ইনিংসে রাবাডার যে বোলিং
1: হুম
0: ইনিংসে ব্যাট করা, এটা সাংঘাতিক বিষয়। এবং বিরাট কোহলি তা দেখিয়ে দিয়েছে যে যদি আমি যদি টেকনিক্যালি যদি আমি সাউন্ড থাকি, টেকনিক পার্টগুলি আসছে, আমরা যে টেকনিকগুলি
1: হুম
0: ওই ব্রিটিশদের যে টেকনিক, এই টেকনিক নয়, টেকনিক হচ্ছে টাইমিংস। এই টাইমিংসের উপরে যে ব্যাটিং করলো
1: হুম
0: বিরাট, এটা শিখিয়ে দিয়ে গেছে যে মানে অতি মানব হলেও যদি টেকনিক্যালি যদি আমি সাউন্ড থাকি 100%, আমার ব্যালেন্স যদি সঠিক থাকে, তাহলে যে কোনো বলকে আমি মোকাবেলা করতে পারবো। এবং সেটা দৃঢ় বিশ্বাস ছিল বলেই বিরাট কোহলি ওপেন করে 75
1: একদম
0: রানটা, বৈভব সূর্যবংশীতে কোনো অংশ কম নয়, যদি বৈভব সূর্যবংশী যদি থাকতো এই রানটা নিশ্চয়ই 90, 90, 90, 95 বা 100ও
1: বৈভব কিন্তু
0: করে বলতো।
1: পরপর তিনটে ম্যাচে
0: হ্যাঁ
1: সেঞ্চুরি খুঁইয়েছে। তা
0: খুঁয়েছে।
1: এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি তুলনা করি বৈভব সূর্যবংশী বিরাট কোহলি, কি বলবেন?
0: দুজনই সমান, দুজনই সমান। ওর বিরাট কোহলি 38 ইয়ার্স ওল্ড,
1: হুম
0: সূর্যমুখী 15 বছর, আরও আরও যাবে এগিয়ে আগামী 5 বছর। কিন্তু আমার একটা জায়গার মধ্যে মানে যে কোনো ক্রিকেটের বিশ্ববিখ্যাত ক্রিকেটারদের ড্রপ আউট কিন্তু আসে,
1: হুম
0: যেহেতু অল্প বয়সে, এই 15 বছর বয়সে,
1: মানে হঠাৎ
0: হ্যাঁ
1: কি ডুবে যেতে পারে?
0: সম্ভাবনা সবচেয়ে বেশি, সম্ভাবনা বেশি। কারণ বৈভব সূর্যমুখী নিয়ে যারা তার ইংলিশে খেলবে, যে সাপোর্ট দিয়ে কোচিং যে স্টাফ আছে, প্রতিদিন ওকে কীভাবে আটকানো যায়, কোন জায়গার মধ্যে
1: সেই
0: বল
1: অঙ্কটাই
0: ফেলতে
1: তো করছে,
0: অঙ্ক শুরু হয়ে যাবে, এই অঙ্কের বিরুদ্ধে বৈভব সূর্যমুখী তারও অঙ্ক কিন্তু
1: প্রমাণ করতে হবে।
0: প্রমাণ করতে
1: তাহলে
0: হবে, কিন্তু
1: একটা জিনিস,
0: বয়সটা কম।
1: সময় প্রায় শেষের পথে,
0: বলুন,
1: একটা জিনিস জানতে চাইব। গোটা বিশ্বে বৈভব সূর্যবংশীকে নিয়ে আলোচনা হচ্ছে, তো একটা হচ্ছে আইপিএলের যে পরীক্ষা সেটা একরকম, 50 ওভারের পরীক্ষা আরেক রকম, এখন টেস্টের আরেক রকম। তো এখন জানতে চাইব যে সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকার সবাই বলছেন ওকে দেখতে চাই জাতীয় দলে, তো একটা জিনিস হচ্ছে কোন ফরম্যাটে ওকে যদি সত্যি পরীক্ষা দিতে হয় জাতীয় দলে, কোন ফরম্যাটটা ওর জন্য সবচেয়ে ভালো হবে?
0: 50 ওভার্স,
1: আচ্ছা
0: 50 ওভার টি টোয়েন্টি তো আছেই,
1: ওকে পারবে টিকে থাকতে
0: 50 ওভার্সে পারবে,
1: হুম
0: কিন্তু টেস্ট ম্যাচে এখন যেহেতু টেস্ট ম্যাচে তো আমরা দেখলাম, আন্ডার
1: হুম হুম
0: 19 ওয়ার্ল্ড কাপে দেখলাম,
1: হুম
0: এটা তো 50 ওভার্সে
1: হুম
0: ছিল। টেস্ট ম্যাচে যে কোনো ক্রিকেটারের আসল পরীক্ষা হচ্ছে টেস্ট ক্রিকেট। এই টেস্ট ক্রিকেটের মধ্যে যদি দাঁড়িয়ে যায় তাহলে আমি বলবো
1: চিন্তা নেই
0: ইয়ে
1: কোনো,
0: যে গুড। কিন্তু আগামী দিনে ইন্ডিয়ান টিমের যে নতুনরা যেভাবে উঠে আসছে, এবং আমাদের বিসিসিআই সিলেকশন কমিটি যেভাবে
1: তুলে আনছে তাদের,
0: নতুনদেরকে যেভাবে
1: হুম
0: প্রাধান্য দিচ্ছে, সেটা কিন্তু খুব ইঙ্গিত বহ
1: ভারতীয় ক্রিকেটের জন্য,
0: বা ভারতীয় ক্রিকেট ইঙ্গিত বহ। কিন্তু এই আইপিএল ক্রিকেট, এইসব এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা টি টোয়েন্টি ক্রিকেট
1: হুম
0: যদি বেশি বেশি যদি হয়, তাহলে কিন্তু ওই টেস্ট ক্রিকেটে
1: আচ্ছা
0: গিয়ে কিন্তু আমরা কিন্তু আটকে যাব। কারণ টেস্ট ক্রিকেট হচ্ছে আসল
1: মানে
0: ক্রিকেটের জায়গা
1: মানসিকতা
0: হচ্ছে,
1: পাল্টে যাবে।
0: কিন্তু আইসিসি বলুন, বিসিসিআই বলুন, মানে তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই ছোট ফরম্যাটে ক্রিকেটকে যত বেশি প্রাধান্য দেওয়া যায় তত বেশি নতুন ইয়াং চ্যাপদের আসার
1: সুযোগ
0: সম্ভাবনা,
1: করে দেয়া,
0: সুযোগ করে দেওয়া,
1: তাহলে
0: এই হচ্ছে মূল বিষয়।
1: আজকে সময় নেই, তো একটা জিনিস জানতে চাইব যে সামনে থেকে লড়াই করার একটা প্রশ্ন থাকে, এক্ষেত্রে অনেকেই করেছেন, অনেকে আবার ব্যর্থ হয়েছেন, তো যেটা জানতে চাইব একেবারে সব শেষে, যে অনেক ক্যাপ্টেন এমন পারফরমেন্স করেছেন যে শেষ হওয়ার আগেই কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে, ওকে বাদ দিতে হবে, ওকে বাদ দিতে হবে, ওকে বাদ দিতে। আসলে কি আইপিএলের মতো ক্রিকেটে অধিনায়কের তেমন একটা ভূমিকা থাকে?
0: নিশ্চয়ই এই বিষয় অনুসন্ধানে ভূমিকা থাকে, কিন্তু তার পেছনে যদি তাকে যদি চাপ সৃষ্টি করা হয়, ওকে দাও ওকে দাও, যেটা সাধারণত হয়, মানে সাধারণ ক্রিকেটে যা হয় আর কি, এটা আবার লক্ষ্য করা গেছে বিভিন্ন টিমগুলোতে, লখনৌ বলুন, দিল্লি বলুন, এই যে টিমগুলির মধ্যে যে ওকে দাম, কে কে আর বলুন, যে সবার এই বিষয়ে ক্যাপ্টেনের উপরে চাপ সৃষ্টি করা, সে ক্যাপ্টেন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু তার ক্যাপ্টেন্সিটা মাঠে
1: হয়নি,
0: কিন্তু করতে পারবে না, হয়নি।
1: হুম
0: যে কোনো অনেক ক্যাপ্টেন মানে
1: মানে আশাপ্রদ কিছু করতে পারেনি,
0: কিছুই করতে পারেনি,
1: হুম
0: এই অবস্থার মধ্যে এইগুলি বন্ধ করতে হবে,
1: আচ্ছা
0: এইগুলি
1: আচ্ছা
0: বন্ধ করতে। নিশ্চয়ই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওরা টাকা দেবে, তুমি ওদের একটা চাপ থাকে, এই চাপ থেকে
1: সামলে
0: মুক্ত
1: ওঠার
0: হয়ে কিন্তু
1: ব্যাপারটা,
0: মাঠে নেতৃত্ব দিতে হবে এবং এই জায়গার মধ্যে আপনি

0: সুরেশ আর রাহানে বলুন, তার ভালো ক্যাপ্টেন এ বিষয়ে অনুসন্ধানে, সূর্যবংশী বলুন ভালো ক্যাপ্টেন এ বিষয়ে, কিন্তু ক্যাপ্টেনটা শুভমান গিল এতে গুড ক্যাপ্টেন এ বিষয়ে অনুসন্ধানে, ঋষভ পন্ত এতে গুড ক্যাপ্টেন এ বিষয়ে অনুসন্ধানে। এই যে বিষয়গুলি ক্যাপ্টেনের উপরে একটা মানসিক চাপ সৃষ্টি করে, টিম হারলে
1: ছিল,
0: হ্যাঁ টিম হারলে পয়সা দিয়ে, পয়সা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হচ্ছে নিয়ম, আমি পয়সা দেবো, আমি 40 কোটি টাকা খরচ করবো, তুমি গিয়ে মাঠের ভিতরে, ওদের মনে হয় উল্টোপাল্টা করছো, কোনো দিন সম্ভব নয়, মাঠের ভিতরে কোনো প্লেয়ারই চায় না আমি খারাপ খেলি, মাঠের ভিতর কোনো ক্যাপ্টেনই চায় না আমার টিম খারাপ খেলো।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম আইপিএল 2026 নিয়ে, এ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসা রাজ্যের প্রাক্তন ক্রিকেটার হাবুল ভট্টাচার্য। দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন আইপিএল 2026 নিয়ে রাজ্যের প্রাক্তন ক্রিকেটার হাবুল ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

শুনছিলেন নজরুল গীতি শিল্পী বাসু বিপাল চৌধুরীর কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুরজিৎ আচার্য এবং কিবোর্ডে সহযোগিতা করেছেন সোমেন্দ্র নন্দী। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে স্পটলাইট, এবং এর পরপরই শুনবেন আকাশবাণীর 90 বছরের স্মরণে বিশেষ সিরিজ এবং বিশেষ প্রোগ্রাম, প্রযোজনায় আকাশবাণী ইম্ফল।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দেরকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে, জিসমে আজ কি যে ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টার্বাইন ফিউল উসকা যে প্রাইস বড়া হ্যায় আর উসকা যে ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 করোড় রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: দিল্লি কে পলিউশন কো রোকনে কে লিয়ে এক লাগাতার কই স্টেপস লিয়ে যা রহে হ্যায়। উন স্টেপস মে এক বহুত বড়া নির্ণয় লিয়া গয়া কি জো 40% কন্ট্রিবিউশন হ্যায় পার্টিকুলেট মটেরিয়াল কা ও ট্রান্সপোর্টেশন সেক্টর কে কারণ আতা হ্যায় আর উস ট্রান্সপোর্টেশন মে জো সবসে বড়া কন্ট্রিবিউটর হ্যায় হেভি ট্রাকস আর বাসেস, পুরানি ট্রাকো আর বাসো কো রিপ্লেস করনে কা ইসমে ফ্যাসলা লিয়া গয়া হ্যায়।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা 31 নম্বর জাতীয় সড়কে খাগড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে চাল লেনে পরিণত করার জন্য 3

1,936 কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভার নওসের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরাজ জামান। পরে ঋতব্রত

0: জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরাজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন। আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে এবং অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডি কে শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। সিদ্দারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ড জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন মন্ত্রী বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ডি কে শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। দিল্লির মালবিয়া নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে এবং আহতদের প্রত্যেকে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানে প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
1: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করল।
0: নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ড নোমালু ঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন, সহায়ক পরিবেশ, স্টার্ট আপ এবং অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হতে হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র আকার নিয়েছে। কুয়েত জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী আজ ভোরের দিকে দেশের আকাশ সীমায় প্রবেশ করা 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন প্রতিহত করেছে। এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনবসতি এলাকায় খসে পড়ে। মন্ত্রক আরও বলেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু অংশ সহ অসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। শ্রীলঙ্কার পরিকাঠামো ও শক্তিক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলির বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। শ্রীলঙ্কা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান লঙ্কা আইওসি পিএলসি 2026-27 সালের জন্য সাপুগাসকান্দা বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট এ তে 3,16,000 লিটার লুব্রিকেটিং তেল সরবরাহ করতে প্রায় 40 কোটি শ্রীলঙ্কান মুদ্রার চুক্তি পেয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বর্তমান সংকটের সময় চীন ইরানকে সামরিক দিক থেকে সাহায্য করেছে এমন কোন প্রমাণ যুক্তরাষ্ট্র

0: একটা কাছে নেই। হাউস অ্যাপ্রিসিয়েশন সাব কমিটির এক শুনানিতে তিনি একথা জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, দলনেত্রী মমতা ব্যানার্জি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ওই পদে সম্মানজনক ইস্তফা দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন 2025-এর আওতায় জাতীয় ক্রীড়া ট্রাইব্যুনালের দুজন সদস্য নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, যাদের ক্রীড়া জনপ্রশাসন এবং আইন বিষয়ে ব্যাপক জ্ঞান অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেটি চীনের ওয়েং হংইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মিক্সড ডাবলসে রোহান কাপুর রুতভিকা গাদ্দে চীনা তাইপেই ইয়াং পো হুয়ান ও হু লিংফাংকে 21-14, 21-14 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক বাস বাতিল করে BA6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। ত্রিপুরা সরকারের অধীনে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। মোট শূন্য পদ রয়েছে 220টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেবার শেষ তারিখ আগামী 5ই জুন। অনলাইনে রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি তৈরি করতে হবে। এছাড়া নিজের পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে রাখতে হবে। এছাড়াও স্ক্যান করে রাখতে হবে নিজের প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্টস। আরও বিস্তারিত জানতে এদের ওয়েবসাইটে দেখে নিতে পারেন।

জানিয়ে দিচ্ছি আরও একখানি কাজের খবর। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া 25 মে 2026 থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন 2026। মোট শূন্য পদ রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বয়স 18 থেকে 40 বছর। এসসি এসটি এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় পাবেন। তাছাড়া অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পিআরটিসি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনি ত্রিপুরা ক্যারিয়ার জব পোর্টাল দেখতে পারেন। জানিয়ে দিলাম আরও একখানি কাজের খবর।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুং নিখরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 ককবরক যুব অনুষ্ঠান জায়নক। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে দেশাত্মবোধক গান। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। 1:05 শুনবেন মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতি শুনবেন দুর্গা রায়ের কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী ইন্দ্রনীল সেন। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে সুস্থ থাকতে দাঁতের যত্ন নিন, এই প্রসঙ্গে আলোচনা শুনবেন। পরে লোকগীতি

শুনবেন রাখাল দাস বাউলের কণ্ঠে। সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান, সন্ধে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ককবরক সংবাদ, সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে স্থানীয় বাংলা সংবাদ, রাত আটটা বেজে পাঁচ মিনিটে সমীক্ষা, রাত আটটা বেজে ৩০ মিনিটে ভক্তিগীতি শিল্পী মান্না দে, রাত নটায় আধুনিক গান শুনবেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে, রাত নটা বেজে ১৫ মিনিটে স্পটলাইট, রাত নটা বেজে ৩০ মিনিটে শুনবেন আকাশবাণীর ৯০ বছরের স্মরণে বিশেষ সিরিজ এবং বিশেষ প্রোগ্রাম, প্রযোজনায় আকাশবাণী শিলং, রাত ১০টা বেজে ১০ মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি, রাত ১০টা বেজে ১৫ মিনিটে নতুন আলোর দিশারি, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা, আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:53। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30 হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।